nos han dejado solas. Aprovechate. Ay, ay.

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ মঙ্গলবার, দোসরা আষাঢ়, 29শে জিলহজ, 16ই জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রী সভাপতিত্বে রাজধানীর যানজট নিরসন বৈঠকে ঢাকার 4টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের সিদ্ধান্ত। মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমে সহযোগিতা চাইলেন তারেক রহমান। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উপর গুরুত্ব আরোপে তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সংসদে চলতি অর্থবছরে 56,117 কোটি টাকার সম্পূরক বাজেট পাশ। রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ অর্থমন্ত্রীর। আগামী 27 জুলাই থেকে আবারও চালু হচ্ছে ঢাকা টোকিও রুটে সরাসরি ফ্লাইট। ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত অন্তত 11। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে নবাগত কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র। স্পেনের, বেলজিয়াম, মিশর ও সৌদি আরব উরুগুয়ের উভয় ম্যাচই 1-1 গোলে ড্র। এখন নিউজিল্যান্ডের মোকাবেলা করছে ইরান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে যানজট নিরসনে সায়েদাবাদ, গুলিস্তান, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে রাজধানীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা পদ্ধতির আধুনিকীকরণে গৃহীত পদক্ষেপের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এ নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনাল কেরানীগঞ্জে, মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে পূর্বাঞ্চলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছে, গাবতলী আন্তনগর বাস টার্মিনাল হেমায়তপুরে এবং সায়েদাবাদ যাত্রাবাড়ী বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তর করা হবে। পরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সংবাদ মাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী একই সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থানে যত্রতত্র ছড়িয়ে থাকা বাস কাউন্টারগুলো দ্রুত সরিয়ে নির্দিষ্ট স্থানে নেয়ার এবং পুরনো ও অকেজ যানবাহনগুলো অপসারণের তাগাদা দেন। তারেক রহমান রাজধানী জুড়ে এআই চালিত ট্রাফিক ক্যামেরা স্থাপন সহ ট্রাফিক ব্যবস্থাপনা উদ্যোগগুলোর সার্বিক অগ্রগতির বিষয়ে হালনাগাদ তথ্য জানতে চান। প্রধানমন্ত্রী রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকীকরণের প্রচেষ্টার অংশ হিসেবে এআই ক্যামেরা স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সড়ক পরিবহন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব উপস্থিত ছিলেন। মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেকট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তা প্রধানদের সাথে মত বিনিময় সভায় দেশ গড়ার কাজে তিনি এ সহযোগিতা চান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি এ সময় বক্তব্য রাখেন। মত বিনিময় সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমান ও মাহাদি আমিন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির উপর দাঁড়িয়ে একটি স্বাধীন এবং দায়িত্বশীল গণমাধ্যম কমিশন গঠন করা বর্তমান প্রেক্ষাপটে অপরিহার্য। তিনি গতকাল রাজধানীর তথ্যভবনে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত সেমিনারে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এই কমিশন গণমাধ্যমের প্রতিটি ক্ষেত্রে বিরাজমান সমস্যার চিহ্নিত করে সমাধানের পথ খুঁজে বের করবে। এই কমিশন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি পাশাপাশি এর দায়িত্বশীলতার সীমারেখাও নির্ধারণ করবে বলেও জানান তিনি। জহিরুদ্দিন স্বপন আতাউর রহমান খানের প্রেস কমিশনের আদলে সাবেক একজন বিজ্ঞ বিচারপতির নেতৃত্বে এই গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান জানান। জাতীয় সংসদে সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরিকৃত অর্থের অনধিক 56,117,59,41,000 টাকা প্রদান ও ব্যয়ের অনুমোদন দিয়ে চলতি অর্থবছরে সম্পূরক বাজেট পাশ হয়েছে। চলতি অর্থবছরে 62টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য মোট বাজেট ছিল 7,90,000 কোটি টাকা। আর বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের ব্যয় হ্রাস বৃদ্ধি পেয়ে চলতি অর্থবছরে সংশোধিত বাজেটের আকার দাঁড়ায় 7,88,000 কোটি টাকা। সম্পূরক বাজেটে 27টি মন্ত্রণালয় বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠানের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, যার পরিমাণ 56,117,59,00,000 টাকা। অন্যদিকে 35টি মন্ত্রণালয় বিভাগের বরাদ্দ 59,348,67,00,000 টাকা কমানো হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত 11 জুন জাতীয় বাজেটের সঙ্গে সম্পূরক বাজেট সংসদে উপস্থাপন করেন। গতকাল নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2026 পাশের মধ্য দিয়ে এ বাজেট পাশ করা হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হয়। এর আগে সংসদের বৈঠক গতকাল বিকেলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী চলতি অর্থবছরের সম্পূরক বাজেটের উপর সমাপনী বক্তব্যে বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জনগণের জীবনমান উন্নয়ন এবং দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আসছে। এদিকে সড়ক পরিবহন সেতু রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বলেন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প। এই প্রকল্পের লক্ষ্য বিদ্যমান সেতুর উপর চাপ কমানো এবং দেশের উত্তরাঞ্চলের সঙ্গে অন্যান্য অংশের সংযোগ উন্নত করা। শেখ রবিউল আলম সংসদকে জানান, সরকার সারা দেশে বাংলাদেশ রেলওয়ের অব্যবহৃত জমি ও খালি ছাদ ব্যবহার করে পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এক প্রশ্নের জবাবে বলেন, ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও নানা প্রতিকূলতা, প্রতিবন্ধকতা এবং প্রতিযোগিতার কারণে আন্তর্জাতিক বাজারে দেশের পাট পণ্য কাঙ্ক্ষিত রপ্তানি আয় অর্জন করতে পারছে না। তিনি বলেন, সরকার এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করে পাট রপ্তানি বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী রাজনৈতিক বা দলীয় প্রভাবমুক্ত থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে ফ্যামিলি কার্ড বিতরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এই নির্দেশ দেন। অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের প্রশাসনিক ব্যয় পর্যালোচনা ও অনুমোদন করা হয়। এছাড়াও বৈঠকে ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন সংশোধিত নির্দেশিকা 2026 চূড়ান্ত করা হয়েছে এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা 2026 খসড়া পর্যালোচনা করে নীতিগত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা এজেডএম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। কৃষি, খাদ্য এবং মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, কৃষিপণ্যের সংরক্ষণ সক্ষমতা বাড়ানো এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকার আগামী 1 থেকে 2 বছরের মধ্যে সারা দেশে 2,000 মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে এক সভায় একথা বলেন।
2: দুয়ারের পাশে কোল্ড স্টোরেজ করে তো আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, আগামী 2 বছরের ভিতরে এর ভিতরে আমরা পাইলটিং করে আমরা চিন্তা করছি আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আমরা 2,000 মিনি কোল্ড স্টোরেজে হাত। অন্য যে কৃষি পণ্যগুলি আছে এগুলির ব্যাপারে আমরা বেশ কতগুলি পদক্ষেপ নিয়েছি। কৃষি পণ্য আমদানির ভিতরে একটি অত্যন্ত প্রয়োজনীয় মশলা যেটা ছিল সেটা হল পেঁয়াজ। প্রতি বছর পেঁয়াজ আমদানি করতে হয়, আমরা এই সরকার দেখেছে পেঁয়াজ আমদানি করার প্রয়োজন নেই। আশা করি ইনশাআল্লাহ আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যেই বাংলাদেশ পেঁয়াজ আমদানি করার প্রয়োজন হবে না।
0: কৃষিমন্ত্রী বলেন, 15-20 জন কৃষককে নিয়ে সমবায় ভিত্তিক ব্যবস্থাপনায় এসব কোল্ড স্টোরেজ পরিচালিত হবে এবং এগুলো সৌর বিদ্যুৎ চালিত হবে। তিনি জানান, এসব মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা গেলে প্রায় 40,000 কৃষক সরাসরি এর সুবিধা পাবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাকত হোসেন বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে 69,409 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই বাজেটকে যথাযথভাবে কাজে লাগানোর মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাবে। তিনি গতকাল রাজধানী সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, টিকা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা গ্রহণ করায় হামে শিশু মৃত্যুর হার অনেকাংশে হ্রাস পাচ্ছে। কারিগরি প্রক্রিয়া শেষে আগামী 27 জুলাই থেকে ঢাকা ও টোকিওর নারিতা রুটে আবার সরাসরি ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মধ্য দিয়ে এক বছর বন্ধ থাকার পর জাপানের সঙ্গে বাংলাদেশের একমাত্র বিরতিহীন বিমান যোগাযোগ পুনরায় চালু হতে যাচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম গতকাল রাজধানীর তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিকভাবে বিমান সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবে এবং 20 জুন থেকে বিমানের ওয়েবসাইট ও অন্যান্য অনুমোদিত বিতরণ চ্যানেলের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হবে বলে আশা করা হচ্ছে। অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এ সময় উপস্থিত ছিলেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। শিক্ষামন্ত্রী ডাক্তার আনোম এসানুল হক মিলন বলেছেন, আগামী বাংলাদেশ গড়তে এবং দক্ষ মানব সম্পদ উন্নয়নে শিক্ষাখাতকে বর্তমান বিএনপি সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। গতকাল রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: সোমবার রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026-এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে এবং দক্ষ মানব সম্পদ উন্নয়নে শিক্ষাখাতকে বিএনপি সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
5: ইতিমধ্যে আমরা পাইলট প্রজেক্ট হিসেবে বাংলাদেশে 4.5 লক্ষ শিক্ষার্থীদেরকে ক্লাস 1 থেকে শুরু করে আমরা তাদের ট্রেনিং দেওয়া শুরু করেছি। সেই সাথে আমাদের মিড ডে মিল এটিও শুরু হয়েছে। আমরা আনন্দময় শিক্ষার জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং 1 টিচার 1 টেবিল ব্যবস্থা করছি।
4: শিক্ষামন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন বলেন, কারিগরি শিক্ষাকে বাদ দিয়ে দক্ষ মানব সম্পদ উন্নয়ন সম্ভব নয়। এই লক্ষ্যকে সামনে রেখে ষষ্ঠ শ্রেণী থেকেই কারিগরি শিক্ষা সিলেবাসে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
5: আমরা ক্লাস 4 থেকে স্পোর্টস এন্ড কালচার এন্ড ডিবেট সেটা আমরা ইনক্লুড করছি। ক্লাস 6 এ আমরা ডিবেট মানব সম্পদ উন্নয়নের যে ধারণাটি সেখানে আমরা সেটি দিব এবং ক্রমান্বয়ে আমরা কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিব, কারণ বাংলাদেশে এই অবহেলিত মানব সম্পদকে আমরা কম সক্ষম
4: শিক্ষার্থীদের কেবল পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানসিক ও শারীরিক বিকাশের উপর জোর দেন শিক্ষামন্ত্রী।
5: আমি আশা করব তোমরা লেখাপড়ার পাশাপাশি
4: শিক্ষামন্ত্রী জানান, সৃজনশীল লেখাপড়ার উপর বিশেষ লক্ষ্য রেখে নতুন শিক্ষা কারিকুলাম তৈরি করা হচ্ছে। আগামী 2028 সালে নতুন সিলেবাস ও নতুন কারিকুলামে শিক্ষার্থীরা বই পাবে বলেও উল্লেখ করেন তিনি। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
3: দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী নীতি ও কৌশল বিষয়ক এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হওয়ায় বাংলাদেশ গভীর হতাশা ব্যক্ত করেছে। এই ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনারকে তলব করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা গতকাল এই তথ্য জানায়। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুর্ভাগ্যজনক বলে অভিহিত করে বলেন, সরকার এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিচ্ছে।
6: এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনক বটে, এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে।
3: পররাষ্ট্রমন্ত্রী আরও ইঙ্গিত দেন, মন্ত্রণালয় পরবর্তীতে একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করবে। উল্লেখ্য যে গত রবিবার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় ভারতীয় অভিবাসন কর্তৃপক্ষ তাকে সেদেশে প্রবেশে বাধা দিলে ডাক্তার জাহিদুর রহমান গতকাল দেশে ফিরে আসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম বলেছেন, অন্তত দশটি মামলা তদন্তে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পৃক্ততা পাওয়া গেছে। তিনি গতকাল রাজধানীতে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন। মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, বেনজির আহমেদকে শুধু শাপলা চত্বরের হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড নয়, তিনি গুম খুমের সাথেও জড়িত। দেশে ফিরিয়ে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানী রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করা সহ দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় রায়ের জন্য আগামী 28 জুন দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। এ মামলা ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মোট আসামি 5 জন। গত 4 মার্চ এ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল, তবে প্রসিকিউশন নতুন করে ডিজিটাল এভিডেন্স জমা দেওয়ার আবেদন করলে পুনরায় শুনানি হয়।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশটিতে রাশিয়ার অব্যাহত হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন। কিয়েভের একটি প্রধান ধর্মীয় স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কর্মকর্তারা জানান, ইউক্রেনের রাজধানীতে হামলায় 4 জন নিহত হন এবং খারকিভ সিটির উত্তর পূর্বাঞ্চলে হামলায় অগ্নিকাণ্ড থেকে এই উদ্ধার চেষ্টাকালে 5 জন উদ্ধারকর্মী নিহত হন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 100 দিনের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে একটি মতৈক্যে পৌঁছেছে উভয় দেশ। এই মতৈক্যের ফলে ইরানের পরমাণু কর্মসূচি এবং অবরোধ তুলে নেওয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনার পথ প্রশস্ত হয়েছে। ফ্রান্স সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর উপস্থিতিতে বলেন, চুক্তিতে স্বাক্ষর হয়েছে, হরমুজ প্রণালী আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে এবং শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তিটি আনুষ্ঠানিক স্বাক্ষরের পর এই জলপথ পুনরায় সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই চুক্তির ঘোষণা দেওয়ার পর প্রথমবারের মতো মন্তব্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, লড়াই এখনও শেষ হয়ে যায়নি। এই চুক্তির আংশিক প্রকাশের পর ইরান নিশ্চিত করেছে যে চুক্তির ফলে লেবানন সহ সকল ফ্রন্টে যুদ্ধের অবসান ঘটবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে এডওয়ার্ডস বিমান ঘাঁটি থেকে মার্কিন বিমানবাহিনীর একটি B-52 ট্রাটো ফর্ট্রেস বোমা বর্ষণকারী বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে 8 জন নিহত হয়েছেন। বিমান ঘাঁটির এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল 11:20 এই দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি একটি নিয়মিত পরীক্ষামূলক উড্ডয়নে ছিল। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে এখন ইরান নিউজিল্যান্ডের মোকাবেলা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ড 1-0 এগিয়ে রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামে সৌদি আরব উরুগুয়ের মধ্যকার ম্যাচটি 1-1 ড্র হয়। এছাড়া গতকাল রাত 10:00 স্পেন কেপ ভার্দের খেলাটি গোলশূন্যভাবে এবং রাত 1:00 বেলজিয়াম মিশরের ম্যাচটিও 1-1 ড্র হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হচ্ছে 5:11 এবং সূর্য অস্ত যাবে 6:48। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রাজধানীর যানজট নিরসনে বৈঠক। ঢাকার চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের সিদ্ধান্ত। মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন তারেক রহমান। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উপর গুরুত্ব আরোপ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। সংসদে চলতি অর্থ বছরে 56,117 কোটি টাকার সম্পূরক বাজেট পাশ। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশ অর্থমন্ত্রীর। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে নবাগত কেপভার্ডদের সঙ্গে গোল শূন্য ড্র স্পেনের, বেলজিয়াম মিশর ও সৌদি আরব উরুগুয়ের উভয় ম্যাচই 1-1 গোলে ড্র। এখন নিউজিল্যান্ডের মোকাবেলা করছে ইরান। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচার।
8: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
9: সবার সাথে 90.4।

0: তাই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: I love you.
1: Ack Nation, Ack Station.

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুজা তামা তামা
5: তা জানতো,
4: মগর কি হুনতাছেন পুরাই 100 100 টানে, বুঝছেন না কি চলে?
5: ওহো,
4: লিয়ালি ছেড়ে
6: দিল দিয়া ফিল করেন FM 90.4।

0: উফ, শান্তি নাই রে।
1: আছে।
0: কই?
1: ঢাকা FM টিউন করেন।
0: তারপর?
1: পাবেন।
0: কি?
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সরে সরে।
3: Country's first full HD FM station, ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক।
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। এই মেঘলা দিনে, বৃষ্টির দিনে, এবং কেমন লাগছে সকালবেলাটা? যারা সকালবেলা ঘুম থেকে উঠেছেন তারাই তো বলতে পারবেন, যারা সকালে এখনো উঠেননি। আসলে এমন একটা দিন যেখানে আসলে সকালবেলা চাইলেও ঘুম থেকে ওঠা যায় না, বাট তারপরও যাদের কাজের সূত্রে বা কোনো দরকারে বা কোনো যে কোনো প্রয়োজনে সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, আমার মনে হয় পৃথিবীতে সব থেকে অসুখী মানুষ হচ্ছেন তারাই। যাই হোক, আপনাদের মতে পৃথিবীর সব থেকে সুখী মানুষ কে সেটা কিন্তু আমাকে জানাতে পারেন। বাই দ্য ওয়ে, আমি তানহা হাজির হয়ে গিয়েছি আপনাদের পছন্দের মর্নিং মাইক। আচ্ছা, মর্নিং মাইক কি আপনাদের পছন্দের সেটা একটু আমাকে জানান SMS এবং কমেন্ট করে। বাই দ্য ওয়ে, আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01-84-1-904-904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন, একটা পোস্ট আপলোড হয়ে যাবে এক্ষুনি। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো চলুন আমরা মর্নিং মাইক শুরু করি ক্রেজিভাবে, ক্রেজি গান শুনতে শুনতে। তো আজকের আশা করি আজকে অনেক বেশি আড্ডা হবে। আমি একটু সিক হয়ে গিয়েছি, কেন হয়েছি এটা আমি পরে বলবো, বা হয়তো বা বলবো হয়তো বা বলবো না, কিন্তু আমি একটু সিক সেই জন্য কিন্তু আমি একটু মনে হচ্ছে ডাউন, বাট ডাউন কিন্তু থাকবো না, একদম ফুল চাঙ্গা হয়ে যাব। এখনই এক কাপ চা খাবো। সো আপনারাও কিন্তু চা নাস্তা খেয়ে একদম শুনতে বসে পড়ুন ঢাকা FM 90.4 আর মর্নিং মাইক। ওকে, তো চলুন আমরা গান শুনে আসি, গান থেকে ফিরবো একটু পরে এবং আরো আড্ডা দিব, গল্প করব। সো স্টে টিউনড। Come here, baby.

0: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আজকেও আছি এবং আজকে হচ্ছে আপনার মঙ্গলবার, তো মানে আগামীকালও থাকবো এবং বৃহস্পতিবার দিনও কিন্তু আমি এবার থাকছি, মানে মর্নিং মাইক নিয়ে থাকছি। নর্মালি মাঝে মাঝে কিন্তু এমন হয় যে আমি ভালোবাসার বাংলাদেশ নিয়ে রাতে 11টা বাজে আসি, বাট এবারে বৃহস্পতিবারে আমি কিন্তু সকালে আসছি। সো আই থিঙ্ক আপনাদের মানে আপনারা আমাকে মিস করার কোনো অপশন নেই। যাই হোক, আর বিশ্বকাপ চলছে, আজ যদিও তেমন কোনো খেলা নেই, আগামীকাল কিন্তু আর্জেন্টিনার খেলা আছে, তো সেই নিয়ে কিন্তু গল্প হবে। সকাল 7টা বাজে খেলা যেহেতু, তো মর্নিং মাইকে কিন্তু পুরো আড্ডাটাই সেদিন কালকে হচ্ছে এটা নিয়েই থাকবে এবং কে কত গোল দিল এবং কি হলো সব কিছু, মানে সব রিলেটেড নিয়েই কিন্তু থাকবে ব্যাপারটা। সো দেখা যাক কি হয়, কি মানে একটা ভয় ভয় মুহূর্ত কিন্তু শুরু হয়ে গেছে। সো আমরা এখন, আমি একটা ফেসবুকে পোস্ট করেছি, সেটা হচ্ছে যে ইলন মাস্কের নেট ওর্থ, মানে রিসেন্ট 2026 সালে নেট ওর্থ 1.1 trillion বা 1,10,000 কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 130 লক্ষ কোটি টাকার সমান। মানে আপনি বুঝতে পারছেন এই বিপুল সম্পদের, মানে তার এই বিপুল সম্পদের মূল উৎস কি জানেন? তার এই বিপুল সম্পদের মূল উৎস হচ্ছে টেসলা, স্পেস এক্স এবং এক্সের মতো প্রযুক্তি কোম্পানিতে থাকা তার মালিকানা ও শেয়ার। মানে আপনি কিন্তু খুব ছোট থেকে চাইলে শুরু করতে পারবেন, মানে ব্যবসা করে বা কোনো কিছুর প্রতিষ্ঠাতা হয়ে আপনি যে কোনো কিছু করতে পারবেন না বা একটা নর্মাল লাইফ লিড করতে হবে তা কিন্তু না। একটু বুদ্ধি থাকলে, একটু ট্রিক্স অ্যাপ্লাই করলে কিন্তু আপনিও পরবর্তী ইলন মাস্ক হতে পারেন, তাই না? যাই হোক, ইলন মাস্কের তো এত কোটি কোটি টাকার মধ্যে আমি লিখেছি যে তার 1.18 এর মতো করে যদি টাকা আমার থাকে তাহলে আমার জীবন কিন্তু সেট হয়ে যাবে। তো আপনাদের তার টাকার ঠিক কত পার্সেন্ট থাকলে বা কত টুকু থাকলে আপনাদের জীবন সেট হয়ে যাবে, এটা একটু কমেন্ট করে বা এসএমএস করে জানান। আরেকটা প্রশ্ন আমার মনের মধ্যে ঘোরে, যার কাছে পৃথিবীতে সব থেকে বেশি পরিমাণ টাকা আছে, যার কাছে পৃথিবীর কোনো কিছুই মূল, মানে কোনো কিছুর মূল্যই তাকে কি বলে, মানে মানে তার কাছে সবকিছুই মূল্যহীন, কারণ তার কাছে এত টাকা আছে সে চাইলেই পুরো পৃথিবীটা কিনে ফেলতে পারে, তার জীবনের বা তার মনের অবস্থা বা তার মন মানসিকতা কেমন থাকে, সে কিভাবে নিজেকে বা সে কিভাবে চিন্তা করে সকালবেলা ঘুম থেকে উঠে, সেও কি আমাদের মতো খুব টিপিক্যাল একটা লাইফ লিড করে নাকি, মানে যেমন আমরা সকাল থেকে ঘুম থেকে উঠেই ওয়াশরুমে যাই, দেন ফ্রেশ হই, দেন চা নাস্তা করি, দেন আমরা একটু কাজ করি, বা আবার রাত হলে যখন একা হয়ে যায় তখন লাইফ নিয়ে চিন্তা করি, তার জীবনে কি সেই চিন্তাগুলো আসে, এটা আমার খুব জানার ইচ্ছা। যদি জীবনে কোনো দিন সম্ভব হয় আমি ইলন মাস্কের কাছ থেকে এই কোয়েশ্চেনটাই জিজ্ঞেস করব এবং এই কোয়েশ্চেনের উত্তরটাই আমি চাইবো যে আপনার কি মনে হয়। আমরা যেমন লাইফ নিয়ে অনেক টেনশন করি, বাসা থেকে বের হওয়ার সময় একটা চিন্তা, মানে ধরেন নর্মালি সবসময় কিন্তু আমাদের টেনশন করতে হয়, ঘুম থেকে ওঠার একটা চিন্তা, ঘুম থেকে ওঠার পর নাস্তা বানানোর একটা চিন্তা, নাস্তা বানানোর পর অফিস যাওয়ার একটা চিন্তা, মানে অলওয়েজ কিন্তু আমরা কোনো না কোনো চিন্তার মধ্যে থাকি। কিন্তু যার কাছে সব কিছু আছে পৃথিবীর, তার কি রকম চিন্তা হয়, এটা আমার জানার খুবই ইচ্ছা। আপনাদেরও যদি থাকে এরকম কোনো অদ্ভুত কোয়েশ্চেন বা এমন কোনো অদ্ভুত জানার ইচ্ছা, সেটা কিন্তু এসএমএস এবং কমেন্ট করে জানাতে পারেন। এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। তো চলুন আমরা আবার একটা ব্রেক নিয়ে আসি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি খাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দুর্পথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি আপনাদের সাথে, অনেক আড্ডা দিব, অনেক গল্প করব। গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম অলরেডি, কিন্তু অনেক মজা মজার ইনফরমেশন শেয়ার করে দিচ্ছি, আরও অনেক অনেক ইনফরমেশন শেয়ার করব। তবে সবকিছুর আপডেট থাকতে হবে, আপডেট রাখতে হলে আপনাকে কিন্তু ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে হবে। ওকে, ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। এছাড়াও চাইলে আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিতে চাই, সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কলরেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার একটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও, ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার একটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। সো আই হোপ আপনাদের এই সার্ভিসটি অনেক বেশি ভালো লাগবে এবং এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন। তো চলুন এখন যেটা করবো সেটা আপনাদের মেসেজগুলো একটু পড়বো। হাই আপু, আমি রিয়াজ সিলেট থেকে। আপু, পুরোটার সময় থাকতে পারবো না কারণ আমার স্কুল আছে 8:30। সরি আপু। রিয়া, থ্যাংক ইউ সো মাচ SMS করার জন্য, বাট ইটস ওকে, কারণ যেহেতু স্কুল আছে সো পড়াশোনা আগে, তারপরে অন্য কিছু। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ মেসেজ করে যাওয়ার জন্য। আর আমি তারপরে SMS পড়ছি। হাই তানহা আপু, হাউ আর ইউ? আই এম ইউর নিউ ফ্রেন্ড ফ্রম সিটিজি। ওকে, থ্যাংক ইউ সো মাচ মেসেজ করার জন্য এবং আমার নিউ ফ্রেন্ড বলছেন, সো ফ্রেন্ড হ্যালো, বাট আপনি কিন্তু আমার নামই লিখেননি, 925 লাস্টে নামটা লিখে পাঠাবেন। ওকে দিদিমণি, শুভ সকাল, শুভ সকাল, আপনি কেমন আছেন? লাস্টে 740 নাম লিখেননি কিন্তু মেসেজ করেছে, সেই জন্য থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপর SMS করেছেন, হাই তানহা আপু কেমন আছো? যুক্ত হয়ে গেলাম, সাথে আছে পুরো সময় রংপুর থেকে সানিম। থ্যাংক ইউ সো মাচ সানিম, আশা করি ভালো লাগছে এবং 11টা পর্যন্ত থাকবেন এবং আপনাদের আজকের প্রোগ্রাম অনেক বেশি ভালো লাগবে আশা করি। তো চলুন এখন আবার একটু ব্রেক নিয়ে আসি, মনে পড়ার গান শুনব, গানটি শুনতে শুনতে এবং কিছুক্ষণ ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করব। সো স্টে টিউনড।

আছেন তো ফিলে, মগর কত জন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লাইন কিন্তু

0: destination, Act Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আশা করি আপনাদের ভালো লাগছে আজকের মর্নিং মাইক, এবং মর্নিং মাইকের যে গানগুলো আজকে প্লে হচ্ছে সেগুলো আশা করি আপনাদের ভালো লাগছে। যেহেতু বৃষ্টির দিন এবং মেঘলা আকাশ, একটু বৃষ্টির গান, একটু মন খারাপের না, বলা যায় যে একটু প্রেমের গান, একটু ঠান্ডা গান শুনতেই কিন্তু বেশি ভালো লাগে, তাই না? এছাড়াও আপনাদের যদি পার্সোনালি আর কোনো চয়েস থাকে বা রিকোয়েস্ট থাকে, চাইলে আমাকে কিন্তু ইনবক্স করতে পারেন বা মেসেজ করতে পারেন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন, কমেন্ট করতে পারেন ফেসবুকের পোস্টে। পোস্ট একটা আপলোড হয়েছে অলরেডি, বাই দ্য ওয়ে পোস্ট নিয়ে একটু কথা বলবো, তবে তার আগে ফেসবুক অ্যাড্রেসটা বলে দেই। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। গল্পে যাব, গল্পে যাওয়ার আগে আপনাদের সাথে আরও একটি ইনফরমেশন শেয়ার করে দিতে চাই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন। তো চলুন আমরা গল্পে আবারও ফিরে যাই। রিসেন্টলি একটা ঘটনা কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছে, সেই ঘটনাটা কি জানেন? ঘটনাটা হচ্ছে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তার কথা কে না জানে, মানে পুরো বিশ্বে কিন্তু সে বলা যায় যে সব থেকে মানে কি বলে ফেমাস প্রধানমন্ত্রীর মধ্যে একজন, প্রাইম মিনিস্টারের মধ্যে একজন। যদিও উনি এখন সাবেক, কিন্তু তার লুকস এবং যেহেতু সে প্রচন্ড ইয়াং এবং তার একটা চার্মিং ব্যাপার আছে, সবকিছু মিলিয়ে সে কিন্তু পৃথিবীর প্রত্যেকটা নারীর কাছে, এই প্রায় প্রত্যেকটা নারীর কাছে খুবই জনপ্রিয়। এই সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডার ওপেনিং ম্যাচ না দেখে গিয়েছিল আমেরিকার ম্যাচ দেখতে। কারণ হচ্ছে তার প্রেমিকা কেটি পেরি, বিখ্যাত সঙ্গীত শিল্পী, সবাই জানে কেটি পেরিকে, এবং কেটি পেরি বিখ্যাত গানগুলো কিন্তু সবাই আমরা শুনেছি প্রায়, সেই কেটি পেরি সেখানে পারফর্ম করবে, এবং এই নিয়ে তাকে অনেক শেম করা হয়েছিল, মানে প্রচন্ড, মানে কানাডার জনগণ হচ্ছে প্রচন্ড তাকে শেম করেছিল যে কেন নিজেদের দেশের দলের ওপেনিং ম্যাচ না দেখতে যেয়ে আপনি আমেরিকা গেছেন আপনার গার্লফ্রেন্ডের পারফরমেন্স দেখতে, ও মাই গড। বাট এই ব্যাপারে জাস্টিন ট্রুডো কি বলেছেন জানেন? সে বলেছে আগে বয়ফ্রেন্ডের ডিউটি পালন করা উচিত। ও মাই গড, সে কিন্তু খুবই কি বলে সাহসী বলা যায়, এবং গার্লফ্রেন্ডের হয়ে কিন্তু কথা বলার ক্ষেত্রে সে কিন্তু অনেক বেশি পারদর্শী বোঝা যাচ্ছে। তো সে শুধু যে চার্মিং এবং সুইট কিউট বয় বা খুব সুন্দর বা খুব কি বলে হ্যান্ডসাম দেখতে তা কিন্তু না, সে কিন্তু বয়ফ্রেন্ড হিসেবেও প্রচন্ড ভালো একজন মানুষ বলা যায়, যদিও সাবেক প্রধানমন্ত্রী হিসেবে কতটুকু ভালো সেটা আমি জানি না, কিন্তু বয়ফ্রেন্ড হিসেবে কিন্তু তাকে 10-এ-10 দেওয়া যায়। মানে মানে আপনি বুঝতে পারছেন, মানে দেশের ফুটবল ম্যাচ, নিজের দেশের ফুটবল ম্যাচ, ফিফা ওয়ার্ল্ড কাপের মতো একটা খেলাকে সে ইগনোর করেছে জাস্ট বিকজ অব তার গার্লফ্রেন্ড আমেরিকার শোতে পারফর্ম করবে, সেটা দেখতে, দেখার জন্য। সো আপনারা বুঝতে পারছেন, বাঙালি যারা আছেন, যারা ভাবেন যে বউর জন্য এত কিছু কেন করবো, গার্লফ্রেন্ডের জন্য এত কিছু কেন করবো, আপনাদের কিন্তু এটা একটা খুব বড় রকমের একটা শিক্ষা যে উনি যদি এত বড় লেভেলের একটা মানুষ হয়েও তার গার্লফ্রেন্ডের জন্য স্যাক্রিফাইস করতে পারে, কম্প্রোমাইজ করতে পারে, এবং সাহসের সাথে সেটা অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? যাই হোক, আপনারাও এই ব্যাপারে আপনাদের মতামত জানান আমাকে SMS এবং কমেন্ট করুন, দেখিয়ে কার কার কমেন্ট বেশি মজার হয়। ওকে, তো চলুন এখন আবার একটা ব্রেক নিয়ে ফিরছি একটু পরে, সো স্টে টিউনড।
2: ঢাকা FM 90.4
0: সারা দেশে
2: সবার সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক।
1: যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে এটা কিন্তু আমার সাথে যাবে না, কারণ আমার ডাক শুনে কিন্তু আপনাদেরকে আমার কাছে আসতেই হবে। আই মিন মর্নিং মাইকে আসতে হবে, ঢাকা এফএম 90.4 এ আসতেই হবে, ওকে? আমি একলা চলাচল করতে পারছি না এখানে, ওকে? যাই হোক, আপনাদের সাথে আরো মজার মজার গল্প আড্ডা দিব, আপনাদের পাঠানো SMS গুলো পড়বো, তবে তার আগে আরেকটু বা আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দেই, আমি তানহা হাজির হয়ে গিয়েছি এবং আছি 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে ঢাকা এফএম 90.4 এ। সো আশা করি আপনারা এনজয় করছেন এবং ঠিক সকাল 8টা বাজে জয়েন হয়ে গেছেন। যারা সকালবেলা একদম ঠিক টাইম মতো জয়েন হয়ে গেছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আর যারা এই মুহূর্ত থেকে যুক্ত হয়েছেন তাদেরকে বলবো যে লেট কেন আজকে, বৃষ্টি হচ্ছে বাইরে এই কারণে লেট নাকি অন্য কোনো কারণ ছিল, রিজনটা কিন্তু আমাকে মেসেজ করে জানাতে হবে, ওকে? বা এটা কিন্তু যৌক্তিক কোনো কারণ থাকতে হবে। যদি বলেন যে না আপু ঘুমাচ্ছিলাম এই কারণে শুনতে পাইনি, তাহলে কিন্তু আমি অনেক রাগ করবো, ওকে? আর আমার রাগ কিন্তু জানেনি আর কি, বেশিক্ষণ থাকে না আর কি। যাই হোক, আমরা আবারও গানে যাব বা আমরা আবারও গল্পে ফিরবো, তবে তার আগে আপনাদের সাথে একটি ইনফরমেশন শেয়ার করে দিই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে নিয়ে যেতে পারে, দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহ বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন। তো চলুন চলে যাই আপনাদের মেসেজে, অনেকেই মেসেজ করছেন, সো বেশি সময় আসলে নেই, তো মেসেজগুলো পড়তে হবে। FM রেডিও আম্বার ভাইয়া আসসালামু আলাইকুম। ও আচ্ছা, আই এম সো সরি, এটা আমি ওল্ড একটা মেসেজ পড়ে ফেলেছি, ওকে? নো প্রবলেম, থ্যাংক ইউ সো মাচ মেসেজ করার জন্য। আপনার মেসেজ হয়তো মিস হয়ে গিয়েছিল কোনো কারণে। তানহাবু কেমন আছো? ভালো আছি আমি, কিন্তু কে লিখেছেন নামটি কিন্তু লিখেনি, 063 লাস্টে, ওকে? কাইন্ডলি নাম লিখবেন এবং আরও বেশি বেশি বড় বড় মেসেজ পাঠাবেন, ওকে? এই মজার মজার মেসেজ পাঠাতে হবে। আই জয়েন মর্নিং মাইক তানহা স্বপ্নীল ফ্রম রংপুর। স্বপ্নীল, থ্যাংক ইউ সো মাচ মেসেজ করার জন্য এবং জয়েন হয়ে যাওয়ার জন্য। শুভ সকাল তানহা আপু, গোলাপ ফুলের শুভেচ্ছা জানাই তোমাকে রংপুর থেকে সানিম। সানিম, থ্যাংক ইউ সো মাচ, আবারও SMS করেছেন আপনি। লাভ ইউ তানহা, কেমন আছেন? মিস বা লাভ ইউ টু, এবং আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন কাইন্ডলি জানাবেন, ওকে? তারপর আমাদেরকে SMS করেছেন সুমন। তানহা সাইয়ারা গান শোনা বা ফিমেল ভার্সনের, ওকে? যদি প্লে লিস্টে থাকে অবশ্যই প্লে হয়ে যাবে, টিউন থাকতে হবে ঢাকা এফএম 90.4 এবং মর্নিং মাইকেও কিন্তু থাকতে হবে একদম 11টা পর্যন্ত। আমার নাম মিশু মনি, আমি শ্যামপুর থেকে বলছি, দীপান্বিতা গানটা শোনাবেন? ওকে, যদি থাকে প্লে লিস্টে অবশ্যই শোনাবো। কেন শোনাবো না, আমি কি বলেছি একবারও যে শোনাবো না দিদিমণি? তার কারণ হলো, যদি রাষ্ট্রের কাছে চকলেট চাইতে হলে বারবার বলিতে হয়, সে যদি প্রেমিকের কাছে চাইলে তার জন্য হাজার চকলেট এনে দিবে। আমার নাম দিগন্ত রায়। দিগন্ত রায়, থ্যাংক ইউ সো মাচ, আমি বুঝতে পারছি আপনি কি নিয়ে কথা বলছেন। আপনি জাস্টিন ট্রুডোকে নিয়ে কথা বলছেন, যার কথা আমরা একটু আগেই বলছিলাম যে সে কিন্তু বয়ফ্রেন্ড হিসেবে ফার্স্ট ক্লাস একজন লোক, কারণ সে কিন্তু তার টিমের খেলা বাদ দিয়ে সে গার্লফ্রেন্ডের শোতে চলে গিয়েছিল গার্লফ্রেন্ডের পারফরমেন্স দেখতে। তো যাই হোক, থ্যাংক ইউ মাচ দিগন্ত রায়। এরপর আমাদেরকে SMS করেছেন হাই কিউটি, ওকে? হাই, SSC পরীক্ষার রেজাল্ট কবে দিবে? তো আমার SSC পরীক্ষার রেজাল্ট কবে দিবে, ওকে? আমি এটা একটু জেনে আপনাদেরকে জানাচ্ছি, এটা আসলেই তো আমি কালকে গতকালকে নিউজ দেখলাম যে SSC পরীক্ষার রেজাল্ট কবে দিবে, সেটা নিয়ে একটা প্রতিবেদন হয়েছে এবং একটা মেবি প্রেস কনফারেন্সও হয়েছে, আই থিঙ্ক, আমি জানি না, বাট আমি একটু এক্সাক্ট ইনফরমেশন নিয়ে আপনাদেরকে আমি জানিয়ে দেবো, ওকে? তো চলুন এখন আবারও কি ব্রেকে যাবো না, একটু ফেসবুক কমেন্টগুলো পড়বো। আচ্ছা, ফেসবুক কমেন্টগুলো একটু পরে এসে পড়ছি, তবে এখন একটা ব্রেক নেই, মানে গান শুনবো, গান শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউনড।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4।

0: doing, Mike?
1: আবার চলে এলাম আমি তানহা আপনাদের কাছে, আপনাদের সামনে, সামনে কি আছি না সামনে তো নেই, মানে আমি আপনাদের কানের সামনে আছি আপাতত। যাই হোক, যদিও চলে আসছি কিন্তু আসলে বিদায় নেওয়ার জন্যই এসেছি। তবে এখন বিদায় নেওয়ার আগে আপনাদের পাঠানো কমেন্ট এবং হোয়াটসঅ্যাপ মেসেজগুলো একটু পড়ার চেষ্টা করব, দেখি কি কে SMS করেছেন। বাই দ্য ওয়ে, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে ঢাকা FM 90.4 এ। সিয়াম হাসান কমেন্ট করেছেন ধানমন্ডি থেকে, সিয়াম ও সাইম কেমন আছেন আপু? অবসরের অরসবের সোনার ময়না পাখি গানটা প্লে করে দেবেন কিন্তু আপু। ওকে, থ্যাংক ইউ সো মাচ, টিউনড থাকুন ঢাকা FM 90.4 এ, প্লে হয়ে যাবে অবশ্যই গান। মোহাম্মদ তাইজুল খান, 0.18 দরকার নেই, 1 হলেই হইতো। আসলেই ঠিক কথা, এলন মাস্কের টাকার পরিমাণের মাত্র 1 পয়েন্ট হলেই কিন্তু আমাদের জন্য এনাফ, তাই না? রাকিব হোসেন, রাকিব কমেন্ট করেছেন, তার না আফু একটা গান দেন, আতিফ আসলাম হিন্দি গান, যে কোনো একটা গান, চট্টগ্রাম পটে থাকে। ওকে, আমি একটু খুঁজে দেখি কোন গানটা আছে, সেটা আমি প্লে করে দেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। অমৃত বোস কমেন্ট করেছেন, আমিনুল ইসলাম, আমিনুল ইসলাম কমেন্ট করেছেন, উম্মে রায়হান কমেন্ট করেছেন, অর্চনা রয় কমেন্ট করেছেন, এই আপু আছো কেমন? আমি ভালো আছি অর্চনা, আপনি কেমন আছেন? উম্মে রায়হান আরও কমেন্ট করেছেন এবং উনি রিকোয়েস্ট করেছেন প্রিয় অসুখ বাই তাহসান গানটি প্লে করার জন্য। ওকে, প্লে লিস্টে থাকলে অবশ্যই প্লে হয়ে যাবে, একটু কাইন্ডলি টিউন থাকতে হবে। ওকে, অর্চনা রয় কমেন্ট করেছেন, 20 তারিখে SSC রেজাল্ট দিবে, জুলাইয়ের 20 তারিখে। ওকে, থ্যাংক ইউ সো মাচ অর্চনা আমাকে জানানোর জন্য। যারা যারা এখন শুনতে পাচ্ছেন আশা করি আপনারা জেনে গেছেন যে আগামী জুলাইয়ের 20 তারিখে রেজাল্ট দিবে। সায়েম কমেন্ট করেছেন, সায়েম বলছে, আপু আমি হলে এলন মাস থেকে টাকা নিতাম, কিছু ধার নিতাম, তার টাকা দিয়ে বাড়ি করতাম এবং আইফোন কিনতাম। বাহ, খুব ভালো বুদ্ধি, খুব ভালো প্ল্যান, গুড, ভেরি গুড, চালিয়ে যান। তারপর ওকে, সিয়াম সায়েম, আচ্ছা সিয়াম সায়েমের কয়টা আইডি আমি না বুঝি না, উনি বিভিন্ন আইডি বিভিন্ন নাম্বার থেকে SMS করেন, একটা নাম্বার একটা আইডি থেকে SMS করলে তো হয়। ওকে ফাইন, কোনো সমস্যা নেই, আপনার ফ্রি উইল আছে, আপনি ইচ্ছা মতো যা ইচ্ছা করতে পারেন, প্রবলেম করতে থাকুন এবং SMS বেশি বেশি করতে থাকুন। আচ্ছা, সিএম সাহেব আমাকে হোয়াটসঅ্যাপে আবার SMS করেছেন, আমি ব্রাজিল ফ্যান, আপনি কোন ফ্যান? এবার আর্জেন্টিনা 7-up খাবে, আমি দেখবো, ব্রাজিল এবার বিশ্বকাপ নিবে, একটা ব্যাট লাগালাম জান। ওকে ফাইন, দেখা যাক ব্যাটে কে জিতে। বাই দ্য ওয়ে, আমি আর্জেন্টিনা বা ব্রাজিল আমি কিন্তু এ পর্যন্ত কোনোটাই কিছু বলিনি, ঠিক আছে? আপনাদেরকে গেস করতে বলেছি এবং এই বিশ্বকাপের পরে আমি জানিয়ে দেবো আমি কোন দল করি। ওকে, বাই দ্য ওয়ে, আমি এখন বিদায় নিব, আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে এবং আজকের গল্প আড্ডা আপনাদের ভালো লেগেছে। তো আগামীকাল ঠিক এই সময়, ঠিক এই সময় না, মানে ঠিক 8টা বাজে আমি চলে আসবো এবং থাকবো 11টা পর্যন্ত। তো আশা করি আগামীকাল আপনাদের সাথে আবার কথা হবে এবং আপনারাও ঠিক টাইম মতো জয়েন হয়ে যাবেন। সো বাই বাই আজকের জন্য, আর কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: কবে যাব পাহাড়ে, আহারে আহারে।
4: আহা, পাহাড়ে যাব কে কইছে রে
5: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
1: তাই তো, তাকে তো দেখছি না।
4: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
6: এই চলে এসেছে রে।
1: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
7: ঢাকা FM 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনি।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
1: তোর আরে লেট মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো?
3: এই চলে এসেছে রে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Show vai com você.
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

0: Rock FM 90.4.
1: Çağrı
0: Deşi. Sabah Sabahı.
1: জানো আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: ভিলকরেন
1: হ্যালো
2: হ্যাঁ বলো
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে
2: আচ্ছা নেটে কল দাও তো
1: আহা এখানে কি হলো
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না
0: অবশ্যই বলবেন তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে আরো থাকছে প্রতি সেকেন্ড পালস আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আম্বার আইটি দ্য সার্ভিস ইউ উইশ ফর
3: আছে
4: কই
3: ঢাকা FM টিউন করেন
4: তারপর
3: পাবেন
4: কি
3: শান্তি
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটো কাটো আর গানে সরে সরে
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM 90.4

0: 60.4.
1: Midday.
2: Midday.
1: Field.
3: হ্যালো ঢাকা, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ডে। শুনছেন বন্ধুরা আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়ির কাঁটা দেখতে দেখতে বরাবর 2টা বাজে চলে এসেছে এবং হাজির হয়ে গেলাম আমি আপনাদের বন্ধু আর জি রিদম। আশা করছি সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আছি একদম দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত বন্ধুরা। বাহিরে খুবই মেঘলা একটা ওয়েদার, বৃষ্টি পড়ছে টুপটাপ। আশা করছি সবাই হয়তো বা এই দুপুরটাকে আজকে এনজয় করছেন। খুব সুন্দর একটা দুপুর দেখতে পাচ্ছি, ঠান্ডা একটা দুপুর চারিপাশে। তো আশা করছি অবশ্যই সবাই আমার সাথে যুক্ত থাকবেন এই বৃষ্টি ভেজা দুপুরে। অনেক গল্প হবে, সুন্দর সুন্দর গান অপেক্ষা করছে আপনাদের জন্য, তাছাড়া আমাদের আড্ডা তো আছেই। সো লিসেনার্স, আমি এই মুহূর্তে একদম শুরুর এই মুহূর্তে আমি একটু বলে দিতে চাই, যেহেতু আমি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গেছে আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত যুক্ত হননি, আমি সবার উদ্দেশ্যে একটু বলবো, খুব ইজিলি কিন্তু আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারবেন। আমার সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, facebook.com/ilovethakafm। সেখানে যদি চলে আসেন, অলরেডি কিন্তু রিদমের পোস্ট চলে এসেছে, সো কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেললে কিন্তু খুব ইজিলি যুক্ত হয়ে যাচ্ছে আপনার সাথে এবং আমরা কিন্তু জমি একটা আড্ডা দিতে পারবো আজকের এই মিড ডে ফিল্ডে। তাছাড়া আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904, এই নাম্বার খুব ইজিলি টেক্সট করতে পারবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবেন। আছে আপনাদের অপেক্ষায়, ফোনটা হাতে নিয়ে নিন এবং যুক্ত হয়ে যান। তাছাড়া বন্ধুরা, আমি আরও একবার একটু বলবো যে আমাদের কিন্তু একটি অফিসিয়াল অ্যাপও আছে ঢাকা FM 90.4। আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে চলে গেলেই হচ্ছে এবং সার্চ করলে কিন্তু খুব ইজিলি ডাউনলোড করে ফেলতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু খুব ইজিলি শুনতে পারবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। যাই হোক, বিশ্বকাপ চলছে বর্তমানে, আমরা সবাই জানি যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কিন্তু অন গোয়িং। সো কে কে খেলা দেখছেন, খেলা কে কে এনজয় করছেন, বিশ্বকাপ কে এনজয় করছেন, পরবর্তীতে আপনাদের কি প্ল্যান? সামনে যেহেতু আসলে আর্জেন্টিনার ম্যাচ আছে, আমাদের আরও একটা ওয়েল নোন দল ব্রাজিলের ম্যাচ আছে, সো সব বিষয় নিয়ে গল্প করবো, সব বিষয় নিয়ে আমরা আড্ডা দিব। আশা করছি অবশ্যই সবাই যুক্ত থাকবেন আমার সাথে। আর এই দুপুরবেলা হাজির হয়ে গেছি আপনাদের সাথে, আছে একদম বিকাল 5টা পর্যন্ত, সো আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। আর যেহেতু আমরা ফিফা নিয়ে কথা বলছিলাম, আজকের এই দুপুরটা আমরা ফিফার একটা গান দিয়ে কিন্তু শুরু করব। আমরা ফিফা ওয়ার্ল্ড কাপের আগের একটা গান শুনবো, যেটা হচ্ছে ড্রিমার্স, যে গানটা করেছিল কিন্তু আমাদের ওয়েল নোন একটা পপ ব্যান্ড BTS। সো আশা করছি BTS ফ্যান যারা আছেন, গানটা সবার পছন্দ হবে এবং ফিফা ওয়ার্ল্ড কাপের সাথে আসলে এই খুবই ভালো একটা ভাইব কিন্তু দিচ্ছে এই গানটা। সো এত কথা না বাড়ি আমরা সোজা গানে চলে যাচ্ছি, আশা করছি গানটা সবাই এনজয় করবেন এবং আমি খুব জলদি ফিরে আসছি। আর এই তো এই হোপ রাখছি যে আজকের দুপুরটা আজকে আমাদের খুবই সুন্দর কাটবে, আমরা খুব সুন্দর সুন্দর গান শুনবো, জমি আড্ডা দিব, গল্প করবো। সো দেরি না করে সবাই যুক্ত হয়ে যান, আমি এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি ফিরে আসছি আপনাদের মাঝে। আশা করছি বিকাল 5টা পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, সবাই যুক্ত থাকবেন মিড ডে ফিল্ডের সাথে, যুক্ত থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: FM 90.4 Midday Field.
4: হ্যালো মাই বিলভড লিসেনার্স, সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ। বন্ধুরা, দুপুর 2টা বাজে কিন্তু হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আপনাদের রেগুলার শো মিড ডে ফিল নিয়ে। হ্যাঁ বন্ধুরা, সোমবার বুধবার এবং সোমবার মঙ্গলবার এবং বুধবার মানেই কিন্তু হচ্ছে আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল। তো আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে এখন পর্যন্ত। আমি কিন্তু দেখতে পাচ্ছি অনেকে যুক্ত আছেন আমার সাথে, সবাই কিন্তু আমাকে লিখছেন, মেসেজ করছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, আরও একবার একটু বলে দিতে চাই, খুব ইজিলি কিন্তু আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে facebook.com/ILoveDhakaFM। সো লিসেনার্স, ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে যদি চলে আসেন সেখানে কিন্তু অলরেডি আমার পোস্ট চলে এসেছে এবং সেখানে কমেন্ট সেকশনে যুক্ত হয়ে গেলে কিন্তু আমি আপনাকে পেয়ে যাচ্ছি। তাছাড়া আমাদের নাম্বার, অফিসিয়াল নাম্বার 01841904904, এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন। আমি এত কথা না বলে একটু দেখে আসতে চাই ফেসবুকে এখন পর্যন্ত কমেন্ট সেকশনে কে কে চলে এসেছে আমার সাথে। প্রথমেই দেখতে পাচ্ছি অমৃত দাদা কিন্তু চলে এসেছে কলকাতা ইন্ডিয়া থেকে। শুভ দুপুর কমেন্ট করেছেন, শুভ দুপুর দাদা, শুভ দুপুর। তারপর কমেন্ট করেছেন আমাদের মাঝে, আমি আজহারুল ইসলাম জুয়েল ইতালি থেকে শুনছি। ও থ্যাংক ইউ সো মাচ জুয়েল ভাই, ইতালি থেকে আমার সাথে যুক্ত থাকার জন্য। দেশ থেকে, দেশের বাইরে থেকে, যে যেখান থেকে শুনছেন না কেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আরও একজন জুয়েল ভাই আছেন। একজন জুয়েল ভাই হচ্ছেন আমাদের শুনছেন ইতালি থেকে, আরেকজন জুয়েল ভাই কিন্তু শুনছে আমাদের মালয়েশিয়া থেকে। অনেক অনেক ধন্যবাদ জুয়েল ভাই আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য মালয়েশিয়া থেকে। পরিণীতা পারিসা কিন্তু যুক্ত আছে, কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি, দুপুরে খাবার খেয়েছেন? আলহামদুলিল্লাহ গুড, খাবার এখন পর্যন্ত খাওয়া হয়নি, খেয়ে নিব পরে, আগে আড্ডা দিই আপনাদের সাথে, আড্ডাটা আমার কাছে মেইন মনে হলো। এমডি জাকারিয়া হোসেন কিন্তু চলে এসেছে কমেন্ট সেকশনে, দেখতে পাচ্ছি কি অবস্থা ভাইয়া, আলহামদুলিল্লাহ গুড। তারপর দেখতে পাচ্ছি আরজে সিয়াম কিন্তু কমেন্ট করেছেন, হ্যালো হাও হাই হাই আরজে সিয়াম। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক কমেন্ট সেকশনে চলে আসার জন্য। যারা এখন পর্যন্ত যুক্ত হননি সবাই চলে আসেন, ফেসবুকের কমেন্ট সেকশনে আছে আপনাদের অপেক্ষায়। তারপর আমি দেখতে পাচ্ছি নাম্বারেও কিন্তু অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছে, আসসালামু আলাইকুম রিদ ভাই, আই হোপ চিনতে পেরেছেন হোয়াটসঅ্যাপ, অল গুড। রিদম ভাই প্লিজ ইশক সংটা প্লে করে দিয়েন, ভুলেও এটা বললেন না, প্লে লিস্টে থাকলে প্লে হয়ে যাবে, অফকোর্স প্লে করবেন। ঠিক আছে, আমি অবশ্যই চেষ্টা করব আপনাকে আপনার পছন্দের এই গানটি শোনানোর জন্য। চট্টগ্রাম থেকে কিন্তু স্পিতা যুক্ত আছে আমার সাথে। আচ্ছা স্পিতা, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি কোথায় মারফি যুক্ত আছে আমার সাথে। ভাই কিছু মেয়েরা আপনাকে এমন টেক্সট দেয় যে পড়ার মতো না, তাদের যদি আপনাকে পছন্দ হয় তাহলে পার্সোনালি মেসেজ দিবে, রেডিওকে নাফাক করা কি দরকার মারফি? না না, ব্যাপারটা আসলে এরকম কিছু না, সবাই আমাকে ভালোবাসছে, সবাই ভালোবাসার জায়গা থেকে হয়তো বা লিখে, সবাইকে মোস্ট ওয়েলকাম। লালমনিরহাট থেকে সালেহ আহমেদ যুক্ত আছে আমার সাথে, দেখতে পাচ্ছি। মিফতাহুল কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে রংপুর থেকে। আপনি কি প্রতিদিন থাকেন? না, আমি প্রতিদিন থাকি না, আমি হচ্ছে আমাকে পেয়ে যাবেন ঢাকা এফএম 90.4 এ সোমবার মঙ্গলবার এবং বুধবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এবং বৃহস্পতিবারে চলে আসি হচ্ছে বিকেল 5টা বাজে উইকেন্ড বাজ নিয়ে। আর তাছাড়া আমাকে যদি কেউ রেগুলার শুনতে চান খুব ইজিলি শুনতে পারবেন, রেডিও আম্বার 102.4 FM এ যুক্ত হয়ে গেলেই হবে, এটা আরও একটা ফ্রিকোয়েন্সি 102.4। সো রেডিও আম্বার 102.4 যদি থাকেন, আমি কিন্তু সেখানে প্রতিদিন সকালবেলা সকাল 8টা থেকে 11টা পর্যন্ত থাকি আপনাদের মাঝে এক কাপ চা অনুষ্ঠান নিয়ে। সো সকালের মুহূর্তটাতে যদি কেউ আমার সাথে আড্ডা দিতে চান বা আমার সাথে গল্প করতে চান খুব ইজিলি কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন রেডিও আম্বার 102.4 FM এ। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছেন জিনিয়া। জিনিয়া কিন্তু চলে এসেছে। জিনিয়া লিখেছেন, আর যে বাসা সবাই ভালো আছে আর কাছের মানুষ মনে রাখো, মনে রাখো না জানি, মনে রাখার জন্য মেসেজ করি। না জিনিয়া, ব্যাপারটা আসলে এরকম কিছুই না, মনে না রাখার কিছুই নেই। আমার বন্ধু বান্ধব যারা আছেন সবাইকে কিন্তু আমি খুব বেশি ভালোবাসি, এবং আমি এসেই আমার রেগুলার লিসেনার যারা আছেন আমি কিন্তু এসে আগে খুঁজি যে আপনারা টেক্সট করেছেন কিনা, বা আপনাদের টেক্সট কোথায়। আচ্ছা কোথায় জিনিয়া লিখেছে, ভালো লাগে না, কিছু শোনা যায় না, তুমি আসার আগে চেক করে আসবা, ভালো লাগে না। আচ্ছা জিনি, অবশ্যই অবশ্যই আমি ব্যাপারটা নিয়ে একটু কনসার্ন হওয়ার চেষ্টা করব, দেখা যাক। আচ্ছা সালিহুর রহমান যুক্ত হয়ে গেছে আমার সাথে, দেখতে পাচ্ছি বদরগঞ্জ রংপুর থেকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে সুলতানা আছে সিলেট থেকে। আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, কে আছে, আকাশ ভরা তারা প্রেমে দিশে হারা, রিদম ভাই রংপুর থেকে, সানিম। সানিম বেশ লিখেছেন, বেশ লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ সানিম যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, হ্যাঁ জানু ভালো আছো? জানু তুমি বলেছিলে না যে এক নৌকায় পা দিতে, ওকে আমি এক নৌকায় পা দিলাম, আর সেই নৌকা হলো তোমার নৌকা, আর্জেন্টিনার জার্সি কিনেছি, তাই নাকি? ও হো জানু খুশি তো? গতকালকে একটু প্রবলেমের কারণে তোমায় এস এম এস করিনি, ও তুমি তো আমাকে মিস করবে না আমি জানি, কিন্তু জানু তোমাকে অনেক মিস করেছি। শারমিন ফ্রম রংপুর, শারমিন অনেক অনেক ধন্যবাদ, আর্জেন্টিনার জার্সি কিনে ফেলেছেন, খুব খুশি হলাম। ইভেন আমি কিন্তু এখন আর্জেন্টিনার জার্সি পরেই বসে আছি আপনাদের মাঝে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ, খুব খুশি হলাম। আমরা বিশ্বকাপ নিয়ে গল্প করবো, আড্ডা দিব, আমি আছি আপনাদের সাথে পাঁচটা পর্যন্ত। আর একটা গানে চলে যাই, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আমরা একটা বৃষ্টির গান শুনবো। আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে ফেরা অ্যালবামের অবসকিউরের করা একটা গান, বৃষ্টি। খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। এত কথা না বাড়িয়ে সোজা গানে চলে যাচ্ছি, আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
3: 90.4 একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশন নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আর জি রিদম কিন্তু দুপুর দুইটা থেকে ছিলাম আপনাদের মাঝে এবং আছি কিন্তু বিকাল পাঁচটা পর্যন্ত। আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন, সবার সাথে গল্প হবে, আড্ডা হবে, সবাই আমার সাথে কিন্তু যুক্ত আছে, মেসেজ করছেন, লিখছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সুন্দর দুপুরটাতে আমার সাথে যুক্ত থাকার জন্য। আর আশা করছি অবশ্যই আজকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু গল্প করব। আর আগামীকালকে কিন্তু আর্জেন্টিনার খেলা আছে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল কিন্তু বুধবার বাংলাদেশের সময় সকাল 7টা বাজে কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হচ্ছে এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে কিন্তু আলজেরিয়া। যাই হোক, আমরা এই বিষয়টা নিয়ে অবশ্যই কথা বলবো এবং আর্জেন্টিনার আলজেরিয়ার খেলাটা নিয়ে আরো বিস্তারিত জানবো আমরা অবশ্যই। তবে এখন আমরা একটা গানে চলে যাচ্ছি, আমার মনে হয় গান শেষে খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে, পরবর্তী ঘন্টায় চলে আসছি। তা আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন। আমরা আর্জেন্টিনার খেলাটা নিয়ে কথা বলবো, আমরা মেসিকে নিয়ে কথা বলবো, আমরা ম্যারাডোনাকে নিয়ে কথা বলবো, অবশ্যই সব বিষয় নিয়ে গল্প হবে, সব বিষয় নিয়ে আড্ডা হবে। তো যাই হোক, সবাইকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি আর আশা করছি যারা যুক্ত আছেন আমার সাথে অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে। তা তো কথা না বাড়ি, এখন সোজা গানে চলে যাচ্ছি। আমরা গান শেষে খুব জলদি আবারও ফিরে আসবো। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে অতল জলের গান অ্যালবামের জলের গানের করা একটা গান, এমন যদি হতো আমি পাখির মতো। বেশ সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। তা তো কথা না বাড়ি, সোজা গানে চলে যাচ্ছি।

0: Midday Field.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। দেখতে দেখতে কিন্তু আমরা দ্বিতীয় ঘন্টায় চলে এলাম এবং দ্বিতীয় ঘন্টার শুরুর মুহূর্তে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4-এ। 3:01 বরাবর 2টা বাজেই কিন্তু চলে এসেছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ডস নিয়ে এবং আছে কিন্তু বিকাল 5টা পর্যন্ত। আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি কিন্তু দেখতে পাচ্ছি সবাই কিন্তু সেই শুরু থেকে ছিলেন এবং আমাকে লিখছেন, মেসেজ করছেন, খুব ভালো লাগছে সবার উপস্থিতিতে। আমি প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছেন সিলোডি ফুরি, কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে। ও মিস্টার আরজে কিং, আজ আপনাকে শোনা যায় না কেন? আমি আছি, আমি আছি সিলোডি ফুরি, কোনো সমস্যা নেই। আশা করছি সমস্যা যেটাই হোক খুব জলদি ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপর ফেসবুকের কমেন্ট সেকশনে কিন্তু দেখতে পাচ্ছি উমের রায়হান যুক্ত হয়ে গেছে। তারপর আমার সাথে কিন্তু সিয়াম আছে দেখতে পাচ্ছি। তারপর লামিয়া জান্নাত কিন্তু যুক্ত হয়ে গেছে কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি। অমৃত দাদা খেলার বিষয়ে লিখেছে, কাল স্পেন যা ফালতু খেললো। আচ্ছা, আমরা খেলা নিয়ে একটু পরে কথা বলছি, আমরা খেলা নিয়ে অবশ্যই কথা বলবো। আচ্ছা, আমি নাম্বার থেকে একটু ঘুরে আসবো কে কে যুক্ত আছে আমার সাথে। শ্যামপুর থেকে কিন্তু মিশু যুক্ত আছে আমার সাথে দেখতে পাচ্ছি। জান্নাতুল হীরা কিন্তু আমার সাথে যুক্ত আছেন। এক সময় আমি ঢাকাতে তেমন একটা দেখতে ঢাকাকে তেমন একটা দেখতে পারতাম না, যদিও ঢাকায় আমার অনেক আত্মীয় স্বজন আছে। আমার আম্মুর দাদু বাড়ি ঢাকা, কিন্তু যেদিন থেকে আমি তোমাকে চিনেছি সেদিন থেকে আমার ঢাকার প্রতি টান চলে এসেছে। ঢাকায় যদি বেড়াতে যাই তাহলে সবার আগে আমি দেখা করবো তোমার সাথে। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম জান্নাতুল হীরা, মোস্ট ওয়েলকাম। এনি টাইম চলে আসবেন, সবসময় দাওয়াত রইল আমার বন্ধু বান্ধব যারা আছেন সবাইকে মোস্ট ওয়েলকাম। হাই ভাই, আমি তাসিন, তাসিন আমাকে মনে আছে কি? হ্যাঁ অবশ্যই মনে না থাকার কিছু নেই তাসিন, মোস্ট ওয়েলকাম, চলে এসেছো, খুব খুশি হলাম। তারপর শান্তা কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে দেখতে পাচ্ছি। সবার নজরে নজরে রিদমপুরা কালো হয়ে গেছে। আচ্ছা, এই রিদমের পাগলিরা রিদমকে একটু ভাইয়ের নজরে দেখো রে, কি রাগ করলা আমি শান্তা। হ্যাঁ হ্যাঁ, পাগল টাকল যারা আছেন অবশ্যই কিন্তু শান্তার কথাটা কিন্তু মানতে হবে। সরি, পাগল না পাগলি আর কি, পাগল বলে তো আবার ভুল হয়ে যাবে। যাই হোক, শান্তা অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য। জিনিও আছে, শান্তাও আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যালো আরজে, কোথায় আরজে? রিদম ভাই সালাম নিবেন, আলামিন সিলেট থেকে। ও আলামিন, মোস্ট ওয়েলকাম, খুব ভালো লাগলো চলে এসেছেন। তারপর দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে আতকিয়া যুক্ত আছে আমার সাথে। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন জানো? কি করি বলতো, আজকে আর্জেন্টিনার জার্সি পরে বাইরে বেরিয়েছিলাম, বাইরে সবাই বলছে কিরে শারমিন তুই না ব্রাজিল, কবে থেকে আর্জেন্টিনা হলি, ব্রাজিলকে ছ্যাঁকা দিলি কেন? কারণ রিদম আমার জানু, জানু যেহেতু আর্জেন্টিনা তাই আমিও আর্জেন্টিনা, তোমাদের কোনো প্রবলেম এই বলে আমি বাসায় ঢুকে এসেছি। কি এক প্রবলেমে আছি, সবাইয়ের কাছে জবাবদিহি করতে হচ্ছে। আচ্ছা, আমার জন্য বোধ হয় তাহলে শারমিন কিন্তু খুব একটা ভালো পেরেশানিতে পড়ে গেছে। তবে আর্জেন্টিনা যেহেতু কাপ নিচ্ছে, আমার মনে হয় আর্জেন্টিনা জার্সিটাই বেটার। যাই হোক, সরল মনে বলে ফেললাম, আমরা সরলের একটা গানে চলে যাই, সরলতার প্রতিমা, খালিদের করা একটা গান। আশা করছি গানটা সবার ভালো লাগবে, শুরু হয়ে গেছে গানটা। তো এত কথা না বলে আমরা গানটা শুনি এখন, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে বন্ধুরা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান শুনে শুনে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম

0: Midday. Midday Field.
1: Hello, listeners. This is RJ Rhythm here, and apna shunchen apna der chaptai konustan regular konustan midday fills. Aur shunchen kintu apna der pochon der station Dhaka FM 90.4. Ami achi apna der sathi achi apna der majhi achi. সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি কিন্তু দেখতে পাচ্ছি সবাই মেসেজ করছেন, লিখছেন, অনেক অনেক ভালোবাসা যারা আমার সাথে যুক্ত আছে। আচ্ছা, আমরা তখন কথা বলছিলাম যে আসলে গতকালকে রাতের একটা খেলার কথা নিয়ে, যে অমৃত দাদা কিন্তু একটু আগে বললো যে স্পেন গতকাল মোটেও ভালো খেলেনি। আসলে স্পেনের কথা কি বলবো, স্পেনের কথা না বললি না, মানে স্পেনকে কিন্তু টোটালি একটা হতাশায় ফেলে দিয়েছে কিন্তু একদম কেপ ভার্ডের যে টিমটা আছে আর কি। মানে গতকাল কেপ ভার্ডের যে উদযাপনটা ছিল, মানে তারা ড্র করতে পেরেও আসলে তারা যেই একটা উদযাপন করেছে। আসলে এই টিমটার কথা যদি বলি, কেপ ভার্ডের কথা যদি বলি, এই টিমটা কিন্তু আসলে একদম টোটালি নিউ একটা টিম বিশ্বকাপের বুকে। এই টিমটা নিয়ে বা এই দেশটা নিয়ে যদি আমি একটু কথা বলি, আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামের বাইরে যখন বিকাল নামছিল, তখন হয়তো কেউ ভাবেনি যে এই দিনটা ইতিহাসের পাতায় আলাদাভাবে লেখা থাকবে। ফুটবলের ইতিহাসে এমন কত দিন কিন্তু এসেছে বন্ধুরা, যে মানে যেখানে হচ্ছে ছোটরা বড়দের চোখে চোখ রেখেছে বা হচ্ছে সবসময় হচ্ছে একটা হাড্ডাহাড়ি লড়াই চিন্তা ভাবনা করেছিল, কিন্তু এতটা নিখুঁত ভাবে গতকাল আসলে কেপ ভার্দে যা দেখালো, মানে এটা কিন্তু একটা মাথানষ ম্যাচ ছিল। আর এই দলটার কথা যদি বলি, এটা হচ্ছে মানে 5 লাখ মানুষ নিয়ে আসলে তাদের ছোট একটা দ্বীপ কেপ ভার্দে। সো তারা আসলে এইবারই কিন্তু প্রথমবারের মতো বিশ্বকাপে পা রেখেছে, এবং হচ্ছে তারা যেই খেলাটা খেলেছে স্পেনের সাথে, সেখানে কিন্তু তাদের স্কোরবোর্ড ছিল 0-0, অর্থাৎ ম্যাচ কিন্তু ড্র হয়েছে। আর স্পেনের কথা যদি বলি, যে স্পেন কিন্তু টোটাল হচ্ছে মানে গতকালকের ম্যাচে প্রায় হচ্ছে আমি যতটুকু দেখেছিলাম মোস্ট প্রবাবলি 26 or 27 এরকম শট কিন্তু নিয়েছিল। 7টা হচ্ছে প্রায় সরাসরি একদম গোলমুখে ছিল, কিন্তু গোল আসলে আনফর্চুনেটলি একটাও হয়নি। আর যদি সেই নাম্বারগুলোর কথা বলি, সেই নাম্বারগুলো মনে পড়লে এখনও কিন্তু মানে বারবার যেটা মনে হয় যে গণনায় ভুল হয়েছে কিনা বা ভুল হলো কিনা, কিন্তু ব্যাপারটা আসলে এরকম না, টোটালি কোনো ভুল হয়নি। আসলে যা হয়েছে তা হলো একটা মানুষের এই ম্যাচে সমস্ত অভিজ্ঞতা নিংড়ে নেওয়া। প্রথমার্ধের শেষ দিকে পরপর কিন্তু হচ্ছে 3টা সেভ দিয়েছিল হচ্ছে মিকেল আর হচ্ছে এমেরিক লাপোর্তোকে। আর ওইখানে মোটামুটি ফেরান আর তোরেসকে মনে হয় থামানো ছিল মোস্ট প্রবাবলি। যাই হোক, তারপরও হচ্ছে ক্রসবারে লাগলেও কিন্তু মানে গোল হয়নি। আর ভোজনিয়ার যদি বলি, যে প্রতিটিতে যেন মানে এরকম একটা অবস্থায় ছিল যে বল কোথায় যাবে, সে এমন ভাবে কিন্তু খেলছিল, আসলে কি বলবো, মানে ম্যাচটা কিন্তু আসলেই মানে একটা কি বলার মতো একটা ম্যাচ ছিল। আর কে ভার্ডের রক্ষণ যেন মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো একটা পরীক্ষার মতো ছিল, এতটা ডেঞ্জারাসলি কিন্তু গতকালকে হচ্ছে তারা মানে করেছে, ডিফেন্সে খেলেছে বা হচ্ছে গোল রক্ষা করেছে, আসলে মাইন্ড ব্লোয়িং খেলেছে। এই নতুন টিমটা আসলে বিশ্বকাপে মানে নতুনভাবে এসেছে বা নতুন একটা টিম, তারা এই হিসেবে যা খেলেছে আমার মনে হয় যে এটা আসলে একটা মানে দুর্দান্ত বা বলার মতো কিন্তু একটা ম্যাচ। যাই হোক, গতকালকে আসলে স্পেন আর হচ্ছে এই কেবারদের ম্যাচের ফলাফলটা ছিল 0-0, আনফর্চুনেটলি ড্র হয়েছে। যাই হোক, বেস্ট অফ লাক দুইটা টিমের জন্যই আসলে অনেক অনেক শুভকামনা রইল পরবর্তীতে, যারা যাতে করে হচ্ছে তারা ভালো একটা স্কোর করতে পারে, এবং হচ্ছে পরবর্তী যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে যাতে আসলে তারা হচ্ছে জয় লাভ করে, এরকম একটা আশা কিন্তু রাখা যায়। আর আমি যদি কেপ ভার্ডের কথা বলি, আমারও পার্সোনালি এই টিমটাকে খুব ভালো লেগেছে। গতকাল কিন্তু মানে দুর্দান্ত একটা ম্যাচ খেলেছে, আসলে তাদের মানে নিউ টিম হিসেবে এরকম একটা ম্যাচ খেলা বা হচ্ছে এতটা অ্যাগ্রেসিভ হয়ে খেলাটা, ব্যাপারটা আসলেই খুব ইন্টারেস্টিং ছিল, এবং হচ্ছে খুবই এটা আসলে প্রশংসা করার মতো একটা ম্যাচ ছিল। যাই হোক, আশা করছি এই কেপ ভার্ডে অবশ্যই পরবর্তীতে আরও যেই ম্যাচ আছে তারা জয়লাভ করবে এবং হচ্ছে এগিয়ে যাবে। আর স্পেনের জন্য তো আসলে স্পেনের কথা কি বলবো, স্পেন সবসময় ভালো খেলেছে, সবসময় ভালো খেলছে, আসলে গোল বল তো গোল বলের আসলে কোনো ফর্চুনিটি নেই, সো এটা এটা আসলে কিছু বলার নেই। তবে স্পেনের জন্য আসলে বেস্ট উইশেস। যাই হোক, আশা করছি দুইটা দলই পরবর্তীতে যেই দলীয় মানে যে গ্রুপের খেলাগুলো আছে সেই খেলাগুলো যাতে ভালোভাবে খেলতে পারে সেই আশাই রাখছি। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার সাথে ফেসবুকের কমেন্ট সেকশন অনেকেই যুক্ত হয়ে গেছে। উমের রায়হান আছেন দেখতে পাচ্ছি, এসকে কারিমুল আছে আমার সাথে, রাকিব হোসেন যুক্ত হয়ে গেছে, তারপর আমার সাথে কিন্তু লামিয়া জান্নাত আছে, অমৃত দাদা আছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। সবার মেসেজই পড়বো, সবার কমেন্টই পড়বো, সবার সাথে গল্প করবো, আড্ডা দিব। তবে এখন একটা গানে চলে যাবো আমরা। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে ঈশান মজুমদারের করা একটা গান, যাবো যাবো মন। আমার যাবো যাবো মন ধরে রাখবো কতক্ষণ, বেশ সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। তাতে কথা না বাড়িয়ে আমরা সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসছি পরবর্তী আপডেট নিয়ে। আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথে, আর কথা বাড়াবো না, আমরা এখন সোজা গানে চলে যাচ্ছি বন্ধুরা।

0: Fields.
1: Hello, listeners. Welcome back again. খুব সুন্দর ফিফার একটা গান কিন্তু শুনছিলাম আমরা। যাই হোক, ফিফা ওয়ার্ল্ড কাপ চলে এসেছে এবং ফিফা ওয়ার্ল্ড কাপ মানেই কিন্তু একটা কি বলে এটাকে, একটা উৎসব মুখর পরিবেশ, চারিদিকে একটা আমেজ, চারিদিকে একটা উৎসব। মানে আসলে এই ফিফার সময়টা কিন্তু খুব ভালোই লাগে যে প্রতি চার বছর পর পর যখন এই ওয়ার্ল্ড কাপ আসে এবং হচ্ছে এই ওয়ার্ল্ড কাপ জুড়ে চারিদিকে এত উন্মাদনা সৃষ্টি হয়, চারিদিকে এত উৎসাহ সৃষ্টি হয়, এই ব্যাপারগুলো আসলেও ভালো লাগে। তবে তবে তবে তবে তবে তবে তবে এখানে একটা বিষয় আমি

বলতে চাই সেটা হচ্ছে, আসলে এই বিশ্বকাপের সময় আমরা এক একজন এক একটা টিম সাপোর্ট করতেই পারি, এটাই স্বাভাবিক। লাইক যদি আমি যদি বলি আমি আর্জেন্টিনা সাপোর্ট করছি, আমার ফ্রেন্ডের মধ্যে আপনারা অনেকে আছেন ব্রাজিল সাপোর্ট করছেন, কেউ হয়তো বা ইতালি সাপোর্ট করছেন, কেউ স্পেন সাপোর্ট করছেন, কেউ পর্তুগাল সাপোর্ট করছেন, এক একজন এক একটা দল সাপোর্ট করছে। বাট আমি যদি আসলে বলি যে এই সাপোর্টের যে ব্যাপারটা বা হচ্ছে এই যে একটা উৎসবমুখর পরিবেশে যে এরকম জমে ওঠা বা হচ্ছে জমিয়ে সবাই একটা আড্ডা দেওয়া, যে কোনো একটা ম্যাচ নিয়ে আসলে কথা বলা, তারপর হচ্ছে সেই বিষয়টা নিয়ে তর্কাতর্কি করা, কথা কাটাকাটি করা, এইগুলোই আসলে মজা। তবে আমার যেটা মনে হয় যে এই ম্যাচকে কেন্দ্র করে বা বিশ্বকাপকে কেন্দ্র করে এই তর্কাতর্কিগুলো বা এই দুষ্টামি ফাজলামিগুলোকে কোনোভাবে কিন্তু সিরিয়াসভাবে বা কোনো যায় ঝামেলাতে আসলে নেওয়াটা উচিত না বা নেওয়াটা ঠিক না। সো আমার যেটা মনে হয় যে আর্জেন্টিনা ব্রাজিল এগুলো নিয়ে যদি কেউ কাটাকাটি করতে করতে যদি একটু বেশি সেন্সিটিভ পর্যায়ে চলে যান, আমার মনে হয় সেগুলো একটু এড়িয়ে চলা উচিত। কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউজ দেখা যাচ্ছে যে মারামারি হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, এলাকাবাসীর মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে, দুই গ্রুপের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। এগুলো কেন, এগুলো করলে আসলে দিন শেষে কিন্তু আমাদের কোনো লাভই নেই। দিন শেষে হচ্ছে আমরা আমাদের জাতি নিয়ে আছে, বাংলাদেশি আমরা, সো আমাদের এখানে ফিফার সাথে আসলে কোনো তেমন কোনো কানেকশন নেই। সো এখানে মারামারি করে বা কথা কাটাকাটি করে যদি আহত নিহতের ব্যাপার ঘটে যায়, এটা আসলে দুঃখজনক একটা ব্যাপার। এটা তখন পরবর্তীতে দেখা যাবে এটা আমাদের দেশের জন্য, এটা আমাদের জাতির জন্য কিন্তু একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়ে যাবে। তো আশা করছি অবশ্যই সবাই ব্যাপারটা মাথায় রাখবেন। আর মেইন কথা হচ্ছে আমি যদি বলি যে জিতবে কিন্তু এবার আর্জেন্টিনাই, যাক যাক আচ্ছা দুষ্টামি করছি। আমার সাথে অনেকেই যুক্ত আছে বন্ধুরা, চলুন দেখি একটু কে কে আছে আমার সাথে। হেই মিস্টার হোয়াটসঅ্যাপ, আমি জয়া ফ্রম চট্টগ্রাম। আমি অলমোস্ট 2 মাস ধরে তোমাকে শুনছি বাট মেসেজ করি নাই, যদি তুমি রিপ্লাই বা নোটিস না করো। তোমার ভয়েস সত্যি অনেক সুন্দর, কিপ ইট আপ মিস্টার রিদম। আর আমার কয়েকদিন পরেই HSC আমার জন্য প্রে করবে, অনেক অনেক দোয়া রইল জয়া, আশা করছি ভালোভাবে পরীক্ষা দিবেন, অনেক অনেক দোয়া রইল। বরিশাল থেকে তানজিম আছে আমার সাথে দেখতে পাচ্ছি, তারপর রংপুর থেকে মুন কিন্তু যুক্ত আছে আমার সাথে দেখতে পাচ্ছি। আচ্ছা স্পিতা লিখেছে কোথায়, স্পিতা আমার নামটা ইংলিশে স্পিতা হলেও এইটা বাংলাতে স্পিতা। আচ্ছা স্পিতা স্পিতা স্পিতা ওর স্পিতা, খুবই কনফিউজিং। আচ্ছা যাই হোক, স্পিতা হোক আর স্পিতা হোক, স্পিতা স্পিতা সাউন্ডস গুড, স্পেলিং করবেন এভাবে স্পেলিং করবেন। আচ্ছা ঠিক আছে, অবশ্যই চেষ্টা করব স্পিতা আপনাকে স্পিতা ডাকার জন্য। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু কেউ একজন আছেন, লিখেছেন দাদা ভাই। হ্যাঁ দাদা ভাই কে লিখেছেন, একটু নামটা কষ্ট করে লিখে দিলে খুব খুশি হতাম। ভাইয়া কিছু শোনা যাচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই টেকনিক্যাল টিমকে জানিয়ে দিচ্ছি। হ্যালো রিদম ভাইয়া কেমন আছেন, বলে গেলেন ভুলে গেলেন নাকি আমাকে, ফোনে টাকা নাই না থাকার কারণে এতদিন মেসেজ দিতে পারিনি। আমি দিশা। ও দিশা নাকি, দিশা কি অবস্থা? না না না, এখানে ভুলাভুলির কোনো অপশন নেই, ভুলাভুলির কোনো মানে নেই, অবশ্যই মনে আছে, খুব খুশি হলাম দেখে আপনাকে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু জান্নাতুল হীরা যুক্ত আছেন। জান্নাতুল হীরা লিখেছে আজ সকালে বৃষ্টিতে ভিজেছিলাম, ভিজে ভিজে তোমার কথা ভাবছিলাম, যে রিদম ভাইও তো বৃষ্টিতে ভিজতে ভয় পায় ঠান্ডা লাগবে বলে, তাকে যদি ভিজিয়ে দিতে পারতাম খুব ভালো হতো। আচ্ছা হীরা আপনি কি চাচ্ছেন, যে মানে আমি বৃষ্টিতে ভিজে আমার ঠান্ডা লেগে যাক বা জ্বর আসুক, এরকম কিছু চাচ্ছেন? পরবর্তীতে আপনাদের সাথে আর গল্প করতে পারবো না, গলার অবস্থা আসলে যেভাবে খারাপ হয়ে যায়। চট্টগ্রাম থেকে জুবাইর আছে আমার সাথে দেখতে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে যুক্ত আছেন, আমার সাথে যুক্ত আছেন সুবর্ণ রায়। রিদম ভাই স্কুল থেকে এসে জয়েন হয়ে গেলাম, পুরোটা সময় থাকবো, অনেক অনেক ধন্যবাদ সুবর্ণ রায়, অনেক অনেক ধন্যবাদ। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন মুত্তারিনা ইসলাম সুমনা, রংপুর থেকে যুক্ত আছে, ওয়ালাইকুম আসসালাম। তারপর দেখতে পাচ্ছি আমাকে কেউ একজন লিখেছেন, এই যে হিমু, কোথায় কোথায় কোথায় এই যে হিমু, অনিকেত প্রান্তর এন্ড ভুলিনি তোমার, আচ্ছা এটা তো গতকালকের মেসেজ। তারপর হিমু কেমন আছো, আচ্ছা আজকের মেসেজ হিমু কেমন আছো, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। হিমু স্রোতসিনী প্লে করবে পারলে? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো আপনাকে পছন্দের গানটি শোনানোর জন্য। জিনিয়া যুক্ত আছে, ফাইনালি এখন শোনা যাচ্ছে, এতক্ষণ শোনা যাচ্ছিল না, ভালো লাগে না, প্রচন্ড রাগ করছিলাম, ভাবছিলাম শুনবো না কিন্তু শোনা যাচ্ছে। ও হো জিনিয়া আমার সাথে এত রাগ দেখায় লাভ আছে কোনো? যাই হোক আশা করছি শেষ পর্যন্ত যুক্ত থাকবে লক্ষ্মী। তারপর দেখতে পাচ্ছি রিদম ভাইয়া কিছুই শোনা যায় না তো, ঝিরঝির করছে কেন? আচ্ছা এটা এই ব্যাপারটা নিয়ে আমি দেখছি, এই ব্যাপারটা আমি অবশ্যই টেকনিক্যাল টিমকে জানিয়ে দিচ্ছি, দেখা যাক কি হয়। রিদম ভাই বলো তো আমার হাসিটা এত কিউট কেন? আচ্ছা যাও কোথায়, আমি তোমার জন্য কোনো একটা মিষ্টি মেয়ে খুঁজে দিব, ভালো লাগলে বিয়ে করে নিও, তমা ফ্রম রংপুর। তমা আমি বিয়ে শাদীর ব্যাপারে আমি কি বলেছি নাকি কিছু? শুধু শুধু এসব করে কোনো লাভ আছে? বিয়ে শাদী আমার জন্য না, আমি এসব থেকে বহু দূরে, একা আছি ভালো আছি।
যাই হোক বন্ধুরা, বিয়ে শাদি মানেই হচ্ছে জ্বালা, আর আমরা এখন সেই একটা গানই শুনবো, বিয়ে শাদি নিয়ে একটা গান শুনবো। আমরা এখন যেখানটা শুনবো সেটা হচ্ছে 25th অ্যানিভার্সারির একটা গান, মাইলসের করা একটা গান, জ্বালা জ্বালা জ্বালা। বিয়ের কথার সাথে এই গানটা আসলে খাপে খাপ মিলে গেল। যাই হোক, এত কথা না বাড়িয়ে আমরা সোজা গানে চলে যাই, খুব জলদি আবারও ফিরে আসি আপনাদের মাঝে। আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথেই।

0: destination, Act Station.
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: Mississippi Fields.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারআইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারআইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। So listeners, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আমি আর যে রিদম কিন্তু দুপুর দুইটা থেকে ছিলাম আপনাদের মাঝে এবং দেখতে দেখতে কিন্তু আমরা শেষ ঘন্টায় চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, 4:01 শেষ ঘন্টার ঠিক শুরুর মুহূর্ত। আশা করছি 5টা পর্যন্ত যেহেতু আছি, একদম শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন আপনার পছন্দের স্টেশনের সাথে। আমরা কিন্তু বেশ গল্প করছিলাম, বেশ আড্ডা দিচ্ছিলাম, অনেকেই যুক্ত আছে আমার সাথে। আমি এই মুহূর্তে আরেকবার একটু বলবো, খুব ইজিলি কিন্তু যুক্ত হতে পারবেন বন্ধুরা। ফেসবুকের পেজে চলে আসলে হচ্ছে facebook.com/ilovedhakafm। সেখানে আসলে যদি কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলেন, খুব ইজিলি কিন্তু আমি আপনাকে পেয়ে যাচ্ছি এবং আপনার সাথে কিন্তু জমি একটা আড্ডা দিতে পারছি। তাছাড়া আমাদের অফিসিয়াল যে নাম্বারটা আছে 01841904904, এই নাম্বারে খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন। আমি দেখতে পাচ্ছি আমার সাথে অনেকেই যুক্ত আছে, আমি একটু দেখে আসি কে কে আছে আমার সাথে, তারপর আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আমার সাথে কিন্তু আছেন রোদেশি, আর্জেন্টিনা বলেন তো আমি কে? আচ্ছা রোদেশি আমি তো চিনে ফেলেছি, সরি টু সে আমি চিনে ফেলেছি, কিছু করার নেই। আমার নাম পরি, রংপুর থেকে। আচ্ছা রংপুর থেকে পরি কিন্তু যুক্ত আছে আমার সাথে, বাহ বেশ। তো এখন দেখতে পাচ্ছি পরিও আমার আশেপাশে ঘুরে। তাহলে তোমার উপর অনেক রাগ, কেন এত রাগ কেন? আচ্ছা কেমন আছো ভাইয়া? আমার কাছে তো ফোন নাই তাই শো শোনা হয় না। আমি রংপুর থেকে জামিলা জান্নাত জারা, আচ্ছা ট্রিপল জে, মোস্ট ওয়েলকাম। আমার এখনো মনে আছে ট্রিপল জের কথা, তোমাকে এখনো আমি দেখতে পারলাম না, আমি তোমাকে অনেক ভালোবাসি, লাভ ইউ, লাভ ইউ টু মাই ফ্রেন্ড। আমার হবু স্বামীর, আমার হবু শ্বশুরীর শাশুড়ির নাম কি? তাই নাকি? এত এত এত অ্যাডভান্স হলে তো আবার সমস্যা, এত অ্যাডভান্স হলে আবার সমস্যা, পরবর্তীতে আমার আম্মু আমাকে বাসা থেকে বের করে দিবে। আসসালামু আলাইকুম রিদম, কোথায়? মোহাম্মদ নাজিম সিলেট থেকে যুক্ত আছে আমার সাথে, দেখতে পাচ্ছি আর্জেন্টিনা সাপোর্ট করে। থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং আর্জেন্টিনা, ভামোস আর্জেন্টিনা। রিদম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি মেসেঞ্জারে আমাকে নক করেছেন, বাট আনফর্চুনেটলি আমি হয়তো বা রিপ্লাই করতে পারিনি, তবে কোনো সমস্যা নেই। যারা মেসেঞ্জারে রিপ্লাই নক করে রেখেছেন বা টেক্সট করে রেখেছেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের রিপ্লাই করার জন্য। আশা করছি অবশ্যই সবাই কানেক্টেড থাকবেন। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সাদিয়া আছেন, লিখেছেন। আচ্ছা ফেসবুক আইডির ব্যাপারটা হচ্ছে আমাদের ঢাকা FM 90.4 পেজে আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন। আর তাছাড়া আমি আরও একবার যদি একটু বলে দিই আলাদা করে, সেটা হচ্ছে আমার নামের বানানটা RYTHOM, রিদম। সো রিদম খন্দকার, এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল, অ্যান্ড আর জে রিদম, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ আর কি, নিউ পেজ। সো চাইলেই ফলো করে দিতে পারেন আপনারা। আচ্ছা রিদম ভাই, ফিফা ওয়ার্ল্ড কাপ সবার মানে আনন্দ দিলেও আমার আম্মুর মোটেও পছন্দ করে না, কারণ আব্বু সারা রাত থাকে বাইরে ফ্রেন্ডের সাথে ম্যাচ এনজয় করার জন্য। আসলে এটাই মজা। এটা আমিও কিন্তু ইউজুয়ালি ফ্রেন্ডের সাথে বাইরে থাকি এবং হচ্ছে খেলাধুলা যে দেখার ব্যাপারটা, বিশ্বকাপের ব্যাপারটাই আসলে এরকম, 4 বছর পর পর আসবে, এরকম একটা মজা হবে, এনজয়মেন্ট হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি জান্নাতুল হীরা আছে আমার সাথে, ভাইয়া তুমি কি রাগ করেছো আমার সাথে? আমি তো দুষ্টামি করেছি, আমি চাই না তোমার জ্বর আসুক। না না না, এরকম কিছু না। থ্যাংক ইউ সো মাচ হীরা, এত এত সেন্সিটিভ হওয়ার কিছু নেই। যাই হোক, আমরা একটা গানে চলে যাই, আমরা মিনহাস সিফাত ভাইয়ের করা একটা গান শুনবো এখন, সিহ রন। হ্যাঁ, আপনাদের সবার পছন্দের ভাইয়া মিনহাস সিফাত ভাইয়ের গান। তা তো কথা না বাড়ি, আমরা সোজা এখন গানটা শুনতে থাকি, খুব জলদি আবারও ফিরে আসছি।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Agent Farnsworth.
1: Midday Feels.
2: Hello, listeners. This is RJ Rhythm here, and you guys are hearing your favorite show, Midday Feels. আজকে কি দাবলে পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। পুরো দুপুর জুড়ে দুপুর দুইটা থেকে ছিলাম এবং দেখতে দেখতে শেষ ঘন্টার মাঝামাঝি অবস্থায় কিন্তু চলে এসেছি। যে কোনো সময় হুট করে কিন্তু রিদমকে বিদায় জানাতে হবে, তবে কোনো সমস্যা নেই, আছি আপনাদের মাঝেই। আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার সাথে অনেকে যুক্ত আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আর একবার একটু বলে দিতে চাই, খুব ইজিলি কিন্তু যুক্ত হতে পারবেন আমার সাথে আমাদের ফেসবুক পেজ facebook.com/ILoveDhakaFM। আর তাছাড়া আমাদের অফিসিয়াল যে নাম্বারটা 01841904904, এই নাম্বার খুব ইজিলি টেক্সট করতে পারবেন। আচ্ছা, আমার সাথে অনেকে যুক্ত আছে। প্রথমেই দেখতে পাচ্ছি সানিম কিন্তু লিখেছে, আমার মেসেজ পড়েছো কি? সানিম, আপনার মেসেজ পড়েছি, আপনি হয়তো বা মিস করেছেন। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন। তুমি বলো তুমি বৃষ্টি পছন্দ করো কিন্তু ছাতা ওপেন করো, তুমি বলো তুমি বাতাস পছন্দ করো কিন্তু তুমি জানালা বন্ধ করো। এই কারণেই আমার ভয় লাগে যখন তুমি বলো তুমি আমাকে ভালোবাসো। রূপা, আচ্ছা তাই নাকি, বাহ বেশ লিখেছেন তো। হিমু বোধ হয় হিমুর রূপাকে পেয়েই গেল। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ রূপা আপনাকে আমার সাথে যুক্ত থাকার জন্য। তারপর দেখতে পাচ্ছি, হ্যালো রিদম ভাই, আমি নিদ্রা মিরপুর থেকে শুনছি। নিদ্রা কি অবস্থা? নিদ্রাকে এতদিন পাইনি, আজকে পেলাম। তারপর দেখতে পাচ্ছি জিনিয়া কিন্তু আছে আমার সাথে। আর যে সকালের ইরানে খেলা দেখলাম, 4 নম্বর খেলোয়াড় কিউট, যাও রাগ করবো না, রাগ করে থাকতে পারি কি তোমার উপর পাগলটা। আচ্ছা ও আচ্ছা, আমার উপর রাগ করে থাকতে পারেন না, আমাকে নিয়ে এত কনসার্ন এত কিছু, আবার ইরানের প্লেয়ারকে 4 নম্বর প্লেয়ারকে এত ভালো লাগে। ঠিক আছে, কথাটা মনে থাকবে, আমার সমস্যা নেই, মাথায় রইল। এখন রিদম কিউট না, এখন হচ্ছে কি ইরানের 4 নম্বর প্লেয়ার কিউট। ঠিক আছে, ফাইন। জারিন আছে চট্টগ্রাম থেকে, দেখতে পাচ্ছি আমার সাথে। আপনার ইনস্টা আইডির নেম কি রিদম খন্দকার? না, আমার রিদম খন্দকার হচ্ছে মূলত আমার ফেসবুক আইডি, বাট ফেসবুক আর ইনস্টা তো একসাথে কানেক্টেডই। বাট আমি যদি ইনস্টার কথা বলি, আমার ইনস্টার নামটা হচ্ছে Rhythm01, দেখতে পারেন। আর খন্দকার বানানটা ভুল হয়েছে, KHANDOKER, খন্দকার। যাই হোক, জারিন অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে, আচ্ছা জারিন আমাকে জিজ্ঞেস করছে আমার বয়স কত। আমার বয়সটা আসলে কি বলবো, আমার বয়সটা খুবই কম, আমার বয়স মাত্র হচ্ছে 16 বছর বয়স, সুইট 16। এতদিন দেখলাম ছেলেদের পকেট ছিনতাই করতে, কিন্তু এখন তো দেখছি মেয়েদেরও পার্স ছিনতাই করতে শুরু করে দিয়েছেন। মামনুনা রহমান মাম্পি, কি কিউট নাম বাই দ্য ওয়ে। আমি আবার কোন মেয়ের পার্স চুরি করলাম, চিন্তাই করলাম, বুঝলাম না তো ভাইয়া। আমি কোথায়, কেমন আছেন, শেষ ঘন্টা যুক্ত হলাম, বলুন তো আমি কে। আচ্ছা, কে হতে পারে, এটা আমার মনে হচ্ছে ইলমাজ, বাট আমি শিওর না এখন পর্যন্ত। যদি ইলমাজ হয়ে থাকেন একটা আওয়াজ দিয়ে দিবেন ছোট্ট করে। রিদম ভাই আমাকে চিনতে পারছেন ভাই? আমার মনে হয় কোথায়, আমি মনে হয় আর্জেন্টিনা জয়ের হার হলো 100%, এর মধ্যে 99%, আপনার কি মনে হয়? আচ্ছা, আর্জেন্টিনা এবার কাপ নিয়ে নিচ্ছে, এটা 100% শিওর। ও যাই হোক, রাফি আছে রংপুর থেকে, দেখতে পাচ্ছি আমার সাথে। তারপর আমার সাথে কে আছেন জানো, খুব রাগ হচ্ছে, আমার SMS পড়েছো, আমি কিছু শুনতে পারিনি ঝিরঝির শব্দের কারণে। হ্যাঁ, আমি আপনার মেসেজ পড়েছি, মেসেজ পড়া হয়েছে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, রিদ ভাই আপনার কি স্টাডি রানিং নাকি শেষ? স্পিতা বলছিলাম, আমার স্টাডি রানিং, আমি অনার্সে পড়ালেখা করছি, ইংলিশ ডিপার্টমেন্টে পড়ালেখা করছি প্রাইভেট ইউনিভার্সিটিতে, এখন পর্যন্ত শেষ হয়নি, তবে শেষ হয়ে যাবে, দোয়া করবেন সবাই। এটা গানে চলে যায় বন্ধুরা, ড্রোহের মন্ত্রে ভালোবাসা অ্যালবামের গান, যেটা করেছে মেকডল, চেনা অচেনা, খুব সুন্দর একটা গান, শুরু হয়ে গেছে অলরেডি। তো গানটা শুনতে থাকি, আমি আবারও আসছি, এমনও হতে পারে আমি হয়তো আজকে বিদায় মুহূর্তে আবার আসবো, তবে আসছি আবার খুব জলদি। তো এত কথা না বাড়ি, এখন আমরা গান শুনতে থাকি, দেখি কখন আসা যায় আপনাদের মাঝে।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Field.
1: Hello, listeners. Welcome back again. This is RJ Rhythm here. এখন পর্যন্ত আছি একদম শেষ মুহূর্তে, কিন্তু চলে এসেছি আজকের মিডডে ফিল্ড অনুষ্ঠানের। আজকের মতো হয়তো আমাকে এখানেই বিদায় জানাতে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, একটু আগে ভাগেই চলে যাচ্ছি, আমার সামান্য একটু জলদি আছে, সামান্য একটু তাড়া আছে। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য পুরোটা সময় জুড়ে। আজকে কিন্তু আমরা বেশ জমিয়ে আড্ডা দিয়েছি এবং সুন্দর সুন্দর গান কিন্তু শুনেছি। আমি যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমি একটু দেখতে চাই যে আমার সাথে কে কে যুক্ত ছিলেন এবং কে কে যুক্ত আছেন এখন পর্যন্ত। আচ্ছা, আমি প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে, আচ্ছা অনেকেই যুক্ত আছে। আমার মনে হয় আজকে যাওয়ার আগে সবগুলো মেসেজ একটু পড়ে যাওয়াই উচিত হবে। কোথায়? আচ্ছা রিদম ভাই, কোথায় কোথায় কোথায় কোথায় রিদম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সিয়াম আছে মহাকালী থেকে, দেখতে পাচ্ছি। মহাকালীতে কোথায় আপনার বাসা সিয়াম? আমার বাসা নাখালপাড়া। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন রাফি, যুক্ত আছেন রংপুর থেকে। তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সুবর্ণ রায় এখন পর্যন্ত আছে। আচ্ছা রিদম ভাই, সিফাত ভাই কি গান বলে? হ্যাঁ, সিফাত ভাই হচ্ছেন একজন মিউজিক কম্পোজার, মিউজিক প্রডিউসার, কি বলবো। সিফাত ভাই খুব সুন্দর মিউজিক করে, সবসময় করে, এবং সিফাত ভাইয়ের প্রতিটা গানই কিন্তু বেশ সুন্দর, চমৎকার চমৎকার সব গান কিন্তু এখন পর্যন্ত আমাদের জন্য করেছে। লেবুর রস, চিনি, চিনির দানা, আমার প্রিয় আর্জেন্টিনা, আমি সুলতানা সিলেট থেকে, এটা ভালো ছিল তো। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমার সাথে সাফা যুক্ত আছে রংপুর থেকে। তারপর আমার দেখতে পাচ্ছি সিলেট থেকে আলামিন যুক্ত আছে। আলামিন, আপনার মেসেজ আমি পড়েছি, অনেক অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি কোথায়, মিরপুর থেকে রেশমি যুক্ত আছে আমার সাথে নতুন, আমি কোথায় বসবো। আচ্ছা রেশমি নামটা আরো একবার চলে এলো, চট্টগ্রাম থেকে রিদম রেশমি ছিল, এখন দেখছি মিরপুর থেকে রেশমি যুক্ত হয়ে গেছে আমার সাথে, অনেক অনেক ধন্যবাদ। বাই দ্য ওয়ে রেশমি লিখেছে ভয়েসটা খুব খুব খুব কিউট, রিদম ভাই আমি রেশমি মিরপুর থেকে। রেশমি নামটার সাথে আসলে আমার একটা কি বলবো, একটা বেশ লম্বা একটা কানেকশন আছে। যাই হোক, নামটা শুনলে আসলে হালকা করে ছোট করে ডিপ্রেশনে চলে যাই। কেমন আছেন? গতকাল আমার মেসেজ পড়েছিলেন, একটু ব্যস্ত ছিলাম তাই শুনতে পারিনি। হ্যাঁ পড়েছি তাজবিদ, অবশ্যই পড়েছি। শারমিন আক্তার যুক্ত আছে আমার সাথে দেখতে পাচ্ছি। তারপর রাউফুন আছে রংপুর থেকে, মেয়েদের কথা শুনে মনে হচ্ছে তুমি ওদের হাজবেন্ড ম্যাটেরিয়াল, তুমি কত ভাগে নিজেকে ভাগ করবে? আচ্ছা যে অবস্থা দেখতে পাচ্ছি ভাগ করে ফেলবো, যে মানে কেউ রিদমের মাথা নিবে, কেউ রিদমের হাত নিবে, কেউ রিদমের পা নিবে, এভাবে ভাগাভাগি করে নিয়েন আপনারা। ভাই নাজিম সিলেট থেকে অনেক অনেক ধন্যবাদ নাজিম যুক্ত হওয়ার জন্য, যুক্ত থাকার জন্য। কোথায় ভাই? আপনার বয়স যদি 16 হয় তাহলে অনার্সে পড়েন কিভাবে? আচ্ছা ভাইয়া আমি দুষ্টামি করেছি, আমার বয়স 16 না, এটা আসলে একটু বোঝা উচিত ছিল। যাই হোক, আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি রংপুর থেকে তানহা যুক্ত আছে আমার সাথে। আমার সাথে কে আছেন? সানজিদা আছে, আপনি প্রিটেন্ড করেন আপনি একা থাকতে ভালোবাসেন, বাট আপনি একা কজ, আপনি পারফেক্ট, কে কাউকে পাননি, রংপুর থেকে বলছি সানজিদা। ও মাই গড, সানজিদা আপনি কি মানে মানুষের মনমানসিকতা নিয়ে পড়ালেখা করেছেন নাকি? বাহ বেশ সুন্দর ধরেছেন, খারাপ ধরেননি, ভালো ছিল। যাই হোক, তারপর ইলমাজ আছে আমার সাথে। জি ভাইয়া আমি কোথায় জি ভাইয়া আমি মায়াবী ইলমাজ। বাহ থ্যাংক ইউ ভাই আমাকে মনে রাখার জন্য, জানেন ভাই আমার নামটা খুব পছন্দ, কেউ ডাকলে খুব খুশি হই। আপনি বয়সে বড় তবুও ভাই না বলে ফ্রেন্ড বলেই ডাকতে ইচ্ছে করে, কারণ বড় ভাইদের সাথে অনেক কথা বললে বকা দেয়, বাট বন্ধুর সাথে বকবক করা যায় অনেক। হ্যাঁ ঠিক আছে, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম ইলমাজ, মোস্ট ওয়েলকাম রিদম, আছে সবসময় আপনাদের সাথেই, বন্ধু ভাবতেই পারেন, আমি আছি আপনাদের সাথে বন্ধু হিসেবে। আচ্ছা জিনিয়া আছে, জিনিয়া লিখেছে আর যে 8 নম্বর খেলোয়াড় ছিল রাগ করলা, তোমায় মেসেজ দিয়ে শান্তি নেই, কিছু বললে বন্ধুরও পরে মজা নেয় জানো, তো বন্ধুরও মজা নিবে না। আপনি জিনিয়া আমাকে বাদ দিয়ে আপনি এখন গিয়ে হচ্ছে ইরানের 4 নম্বর নাকি 8 নম্বর খেলোয়াড়কে কিউট বলছেন, বুঝলাম না, এতদিন রিদম কিউট ছিল এখন হয়ে গেল ইরানের প্লেয়ার কিউট। যাক কষ্ট পেলাম, ইটস ওকে। রংপুর থেকে মিফতাউল আছে আমার সাথে দেখতে পাচ্ছি। আপনি যখন থাকেন তখন আমার

প্রাইভেট থাকে, আমার কপালটা খারাপ না, ইটস ওকে, আসলে পড়ালেখা সময় তো দিতেই হবে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু কে আছেন, কে আছেন আমার সাথে, আমার সাথে মমতা আছে দেখতে পাচ্ছি। কি হয়েছে কি হয়েছে, ঘুরে দেখি আমার জামা কাদা দিয়ে ভর্তি হয়েছে। আচ্ছা আজকে তো বৃষ্টি হয়েছিল, সো এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। আমার এরকম বহুত রেকর্ড আছে, আমার দিনে তিন চারবার করে কাপড় চেঞ্জ করার রেকর্ডও কিন্তু আছে এই বৃষ্টি বাদলের দিনে। এই মাত্র নিউজ দেখলাম আপনি কোনো এক মেয়ের পার্স ছিনতাই করে যাচ্ছিলেন, ভাগ্যিস মেয়েটির পার্সে নাইফ থাকায় বেঁচে গেল। দেখেছেন মেয়েরাও কোনো কিছুতে কম নয়। মাম্পি মাম্পি, বাই দ্য ওয়ে আমি আমি আরো একবার বলবো, আপনার নামটা বেশ ভালো লেগেছে আমার কাছে। আচ্ছা নাকিবা আছে রংপুর থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা ভাই বলেন তো কোথায় ভার্সিটিতে চান্স পাইলে জীবনে মনে হয় অনেক বেশি এনজয় করা যায় তাই না, লাইক যারা জীবনে প্রেম করে এনজয় করছে তাদের থেকে বেশি, আমি রাইট? হ্যাঁ ভার্সিটি লাইফটাতে একটা মজা আছে, এটা ট্রু, ভার্সিটি লাইফটা আসলে ভার্সিটি লাইফই। আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, মারি আছেন রংপুর থেকে। হাই, আজকে ফার্স্ট টাইম আপনাকে শুনলাম, আপনার ভয়েসটা অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ মারিয়া যুক্ত থাকার জন্য, যুক্ত হওয়ার জন্য। আশা করছি এখন থেকে রেগুলার থাকবেন আমার সাথে। মহাখালী বাস স্ট্যান্ড থাকেন, আচ্ছা তাই নাকি? আমার বাসা সিএমবি, সিএনবির পিছনেই, মানে আমার বাসা লিচু বাগান, নাখালপাড়ের লিচু বাগান। খুব খুশি হলাম, ভালো লাগলো জানতে পেরে, আশা করছি কখনো দেখা হয়ে যাবে আপনার সাথে। জারিন আছে চট্টগ্রাম থেকে, এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আপনি তো আমার থেকে মাত্র দুই বছরের বড়, ওয়েট ওয়েট, আপনাকে চিনা চেনা লাগে, আমি আপনার সাথে আগেও কথা বলেছি আর আমি আপনার আইডি খুঁজে পাই না, আপনার আইডি নেম, আচ্ছা আপনার আইডি নেম দিয়ে দিয়েছেন। জারিন আমাকে চিনতেই পারেন, অস্বাভাবিক কিছুই না, না চিনার কিছু নেই, দুনিয়াটা খুবই ছোট, খুবই গোল একটা দুনিয়া। আর আমার আইডির নামটা আরও একবার একটু বলে দিই, আমার নামের বানানটা নিয়ে একটু কনফ্লিকশন, সেটা হচ্ছে আর ওয়াই টি, আমরা যে চা খাই সেই টি, টি এইচ ও এম, আর ওয়াই টি এইচ ও এম, রিদম দিয়ে সার্চ করলেই হচ্ছে, রিদম জিরো ওয়ান এটা আমার ইনস্টা আইডি, রিদম খন্দকার আমার ফেসবুক প্রোফাইল, রিদম আর জে রিদম এটা আমার ফেসবুক পেজ। তো আশা করছি একটু কষ্ট করে খুঁজে নিলেই হচ্ছে, আপনার রিদম যেটা লিখেছেন জারিন পারফেক্ট আছে, সেটা এতটুকু লিখলেই হচ্ছে, রিদম খন্দকার পেয়ে যাবেন, রিদম আর জে রিদম পেয়ে যাবেন, রিদম জিরো ওয়ান। আর আমি দেখি আপনার ইনস্টা আইডি তো দিয়ে দিলেন, আমি অবশ্যই চেক করব এবং অবশ্যই আমি অবশ্যই একটা নক করার চেষ্টা করবো আর কি। আচ্ছা জানো আমি তোমার মাথা নিব, শারমিন ফ্রম রংপুর। একটু আগে আমি বললাম আমি ভাগাভাগি করে দিয়ে দিচ্ছি নিজেকে, সে এখন বলতেছে আমার মাথা নিবে, মানে কি অদ্ভুত আমার ফ্রেন্ডগুলো, মানে একজনের থেকে একজন কিউট। যাই হোক অনেক অনেক ধন্যবাদ। তারপর আমি দেখতে পাচ্ছি বুসা আছে আমার সাথে, হাই ভাইয়া হ্যালো। এরপরে শেষ পর্যায়ে একজন যুক্ত হয়েছে আমি দেখতে পাচ্ছি আমার সাথে, ভাইয়া কিছুক্ষণ বিজি ছিলাম যুক্ত থাকতে পারিনি, আমার মেসেজ কি পড়েছেন ভাই, আজ অনেক রোদ আর মেসেজে মেসে একা ঘর আর চুপ করে আপনাকে শুনছি, একাকিত্ব কাটছে বেশ। হ্যাঁ আপনার মেসেজ আমি পড়েছি, আর যদিও সে সময় এসেছেন, বিদায় মুহূর্তে চলে এসেছে, আমি বিদায় নিচ্ছিলাম আর কি। তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাইকে, আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আগামী দিন চলে আসবো সকালবেলা না দুপুরবেলা, দুপুর দুইটা বাজে মিড ডে ফ্রেস নিয়ে, তো তখন আশা করছি সবাই আবার চলে আসবেন। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, আর আগামীকাল আর্জেন্টিনার ম্যাচ আছে, সবাই দোয়া করবেন যাতে আর্জেন্টিনা ম্যাচটা জিতে যায়, আর পার্সোনালি আমি তো দোয়া করছি অবশ্যই। যেতে যেতে আমরা একটা গান শুনবো, আমরা অ্যাভয়েড রাফার করা ভার্চুয়াল অ্যালবামের হার কালা গানটা শুনবো, তো এই গান দিয়ে বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনার পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 সাথেই থাকবেন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছেন তো ফিলে, মগর কথা জন্য আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে। জয়েন করে লাইন কিন্তু

أشهد أن محمد رسول الله. أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। সিফাত হাজির হয়ে গেছি ঢাকা মেট্রো 9040 নিয়ে। দিনটা মঙ্গলবার, আর এই মঙ্গলবারে কিন্তু আমি প্রায় সময় ধাঁধা দিই। তো খেলাধুলা চলছে, তো তাও চিন্তা করলাম যেন একটা ধাঁধা দেয়াই যাক। একেবারে সহজ একটা ধাঁধা দিয়েছি, যারা গতবার পারেননি তারা আশা করি আজকে প্রথমেই পেরে যাবেন, এবং তার পরবর্তীতে যেটা হবে সেখানে আমরা হয়তোবা ধাঁধার জায়গায় আমরা হয়তোবা আরো ফুটবল নিয়ে কথাবার্তা বলবো, যেহেতু ওয়ার্ল্ড কাপ চলছে এবং সবার মাথায় ধ্যানে জ্ঞানে সব জায়গায় কিন্তু একই ব্যাপার, এবং যেই অলরেডি কিন্তু ফুটবল জমে উঠেছে আর কি ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, যেখানে আমরা গতদিনও ম্যাচ দেখেছি। যাই হোক, এগুলো নিয়ে কথাবার্তা হবে। সিফাত আপনার সঙ্গে আছি, রাত 8টা পর্যন্ত আপনার সঙ্গেই থাকবো। তবে ধাঁধাটা একটু বলে নিই, আমাদের খেলাও চলুক। আজকের যে ধাঁধাটা, ধাঁধাটা খুবই সহজ, সেটা হচ্ছে একটা ঘড়ির উপর দিয়ে একটা ঘোড়া চলে গেলে ঘড়িটার কটা বাজবে, ঠিক আছে? সেটাই জানতে চেয়েছি। একটা ঘড়ির উপর দিয়ে একটা ঘোড়া চলে গেলে ঘড়িটার কটা বাজবে সেটা আমাকে জানিয়ে দিন 01841904904 এই নম্বরটিতে, অথবা চাইলে আমাদের ফেসবুকের ফ্যান পেজে আপনি কিন্তু ওই পোস্টের নিচে কমেন্ট আকারে আপনার মূল্যবান উত্তরটি দিতে পারেন। আমাদের ঠিকানাটি হচ্ছে facebook.com/ilovedhakafm। ইতিমধ্যে অনেক বন্ধুরা যুক্ত হয়ে গেছেন, রাবেয়া মুমুকে দেখতে পাচ্ছি, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। অপূর্ব রায়, অনিরুদ আছেন আমাদের সঙ্গে, এ এইচ রিয়াদ, তারা সবাই জয়েন করেছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের অমৃত বোস, যিনি একেবারে প্রথমেই যুক্ত হয়েছেন, আজকেও কিন্তু একদম এক্সাক্ট 5টায় তিনি যুক্ত হয়ে গেছেন আমাদের সঙ্গে, তিনি কলকাতা ইন্ডিয়া থেকে আছেন, শুভবিকাল জানিয়েছেন, শুভবিকাল। এবং তিনি ধাঁধার একটা উত্তর দিয়েছেন, উত্তরটা যদিও আমি বলবো না নিয়ম অনুযায়ী। আচ্ছা, হ্যালো সিফুদা, কি খবর তোমার? মানে আমি নিজু কইতেছিলাম আর কি, এই তো নিজু, এই নিজুকে পাওয়া গেল, নিজুর সঙ্গে কালকেও কিন্তু দেখা হয়েছিল, এবং নিজু কিন্তু আবারও গিফট করেছে মিষ্টি জাতীয় কিছু একটা, আমি বলবো না কি, কিন্তু মিষ্টি জাতীয় গিফট করেছে নিজু। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড আশা করি থাকবেন আপনি ব্যস্ততার মধ্যে আমাদের সঙ্গে। আচ্ছা, এখানে আছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি নুসাইবা, ওয়েলকাম নুসাইবা ভাইয়া, আজকে আবার জয়েন হলাম ভাইয়া, এখনো শরীরটা একটু ভালো, আমার সাথে আপনার সাথে জয়েন হয়ে মন ভালো হয়ে গেল, যাক আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো একটা ব্যাপার, এবং আশা করছি যে বাকি সময়টা আপনার ভালোই কাটবে। এবং আমাদের অনেক আড্ডাবাজি চলবে, চলছে। আমাদের সালিহুরও যুক্ত হয়ে গেছেন, যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে। ও ভাই মনটা ভালো তো? একদম সব ভালো, এবং এক্সাইটেডও, কারণ আজকের দিনটা গেলেই কিন্তু কালকে আবার আমাদের খেলা, আর্জেন্টিনার খেলা। সো শুধু আজকে সকাল 7টায় না, রাত 1টা থেকেই কিন্তু শুরু হচ্ছে একদম ধুমধারাক্কা, কারণ সব বড় বড় যে হেভিওয়েট টিমগুলো আছে তাদের খেলা কিন্তু মোটামুটি শুরু হয়ে যাচ্ছে এখন থেকে। যাই হোক, এগুলো নিয়ে কথাবার্তা হবে। তবে এই মুহূর্তে চলে যাবো একটা গানে, সুন্দর একটি গান, চমৎকার একটি গান, আগুনের কণ্ঠে আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়, আহা হা। চমৎকারী গানটি শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা এফএম 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর আরে লেট মি মু আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো?
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: Taka FM 90.4.
1: Taka Metro 9040.

রাইট, শুনছেন ঢাকা এফএম 90.4, সিফাতের সঙ্গে চলছে ঢাকা মেট্রো 9040। খুব সহজ একটা ধাঁধা দিয়েছি, এই ধাঁধাটা যে না পারবে আমি কি বলবো তাকে আসলে, সেটা হচ্ছে একটা ঘড়ির উপর দিয়ে একটা ঘোড়া চলে গেলে ঘড়িটার কটা বাজবে সেটা আমাকে জানান, এসএমএস হোয়াটসঅ্যাপ কমেন্ট যেভাবে আপনার সুবিধা আপনি সেখানে সেভাবে কিন্তু আপনার উত্তরটি আমার কাছে পাঠিয়ে দিতে পারেন। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন উম্মে রায়হান। শুভ বিকাল সুবাদ ভাই। শুভ বিকাল উম্মে রায়হান আপনাকেও। আচ্ছা, অহনা ইসলাম আছেন, এমনি মন খারাপ ছিল তার মধ্যে শুরুতেই কষ্টের গান বাজায় দিলেন, কাজটা ঠিক করলেন না ভাইয়া? না শুনেন, এই গানটাকে আসলে খুব বেশি কষ্টের বলবো, গানটাকে যদি ফিল করতেন তাহলে আপনি যদি কণ্ঠটা সুরটা যদি ফিল করতেন তাহলে আপনার কষ্টটা আপনি ভুলে থাকতে পারতেন। যাই হোক, তারপরেও যেহেতু আমার গান প্রেয়ের কারণে আপনার মন খারাপ হয়ে গেছে, ট্রাই করবো অবশ্যই আপনার মন যেন ভালো হয়ে যায় সেসব অবধি। আরও লিখেছেন, শুভ বিকাল জানিয়েছিলেন অবশ্যই। সায়েম খান আছেন আমাদের সঙ্গে, সাহা ত্রিশা তিনি উত্তর দিয়েছেন। ওকে, আজকে অনেক বন্ধু উত্তর দিচ্ছেন, ভেরি গুড। আচ্ছা এখানে আছে, এখানে হচ্ছে, আচ্ছা আমাদের বন্ধু আরেকজন বন্ধু যুক্ত হয়েছেন, ম্যারি। ম্যারি বলছে শুনছে আজকে, আমি তাকে বললাম টেক্সট করতে। আচ্ছা ম্যারি, অবশ্যই ম্যারির টেক্সট আমি পেয়েছি, তিনি তার বাবাকে খুব মিস করছেন। যাক, আমরা দোয়া করি আপনি যেন খুব শীঘ্রই আপনার বাবাকে ফিরে পান এবং বাবার সঙ্গে যেন সময় কাটাতে পারেন অথবা পরিবারের সঙ্গে। আচ্ছা এখানে আছেন আমাদের যে বন্ধু ভাইয়া, ওকে একজন উত্তর দিয়েছেন কিন্তু এখন উত্তরটা তো আমি এইভাবে বলবো না, আসলে বলতে গেলে যে আমাদের নুসাইবা বলতে গেলে অনেকে হিন্টস পেয়ে যাবে, সো এই জন্য আমি আর বলছি না, এটা নিয়ে আর কোনো কথা বাড়াচ্ছি না, বরং আমি ধাঁধাটাই আরও একবার বলে দিই যেন বাকি বন্ধুরা ইজিলি উত্তর দিতে পারে। একটা ঘড়ির উপর দিয়ে একটা ঘোড়া চলে গেলে ঘড়িটার কটা বাজবে সেটাই উত্তর পাঠিয়ে দিতে বলেছিলাম 01841904904, এটা হচ্ছে আমাদের নম্বর। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন শারমিন আক্তার মুবারিকা, ওকে সুন্দর নাম ভাইয়া, প্রথমেই যুক্ত হয়েছি, থ্যাংক ইউ। শারমিন অবশ্য আগে এসএমএস করেছে, আমি আসলে সেই পর্যন্ত যেতে একটু সময় লাগলো, আমার সময় লেগেছে আর কি। সিফু ভাইয়ের গানের গলা সেই সেই খুশিতে গান শুনতে চাই, ধন্যবাদ জিনিয়া লিখেছেন এটা আমাদেরকে, প্লিজ গান শুনতে শোনাও না, না শোনালে এই ছোট বোন রাগ করবে, তাই যে কোনো গান তোমার কণ্ঠে শুনতে চাই। আমি তো আমার কণ্ঠে গান তো গেয়ে দিয়েছি, এখন আবার সবার গান শোনাতে এসে যদি আমি আমার গান গাইতে থাকি কর্তৃপক্ষ তো আমাকে বের করে দিবে যে আপনি তো নিজের প্রমোশন করছেন, জিনিসটা ঠিক হবে না তো। আচ্ছা তারপর আপনার জন্য দুলেন যদি

রাখি যে আমি এত রুকি থাক পুরাটা গাইতে গেলে আবার পরে অঙ্কন এসে আমাকে ধরবে যে কি ব্যাপার কি শুরু করলেন আপনি। এনিওয়ে পাগলু ভাইয়া কেমন আছেন ভাইয়া? জানেন আমার না সব দিলের কি সব দলের খেলা ভালো লাগে, সেম হিয়ার। আচ্ছা, কারণ সবাই ভালো খেলে, বাট কেউ যদি আমায় জিজ্ঞেস করে যে আমি কোন দল সাপোর্ট করি, তখন না আমি বলি যে আমি সিফাত ভাইয়ের ভক্ত। এটা তো ভালো, তাহলে তো আমার মাঠে চলে যেতে হবে এখন। আচ্ছা, আমার সিফাত ভাই আর্জেন্টিনা সাপোর্ট করে, তাই আমরা আর্জেন্টিনাকে একটু বেশি ভালো লাগে। রানি ফ্রম হাতিবান্ধা। আর্জেন্টিনাকে অবশ্য এতদিন যে এই যে ভালো লাগার যে বিষয়টা, সেটা 2022 সালের আগ পর্যন্ত একরকম ছিল, 2022 সালে একদম প্রমাণিত যে কেন ভালোবাসি আর্জেন্টিনাকে। এত গুছানো খেলা, অবশ্য আমি যদি খুব ফ্র্যাঙ্কলি বলি, আর্জেন্টিনা ব্রাজিল এইসব দলগুলোর খেলার একটা স্টাইল আছে, ঠিক আছে? আসলে মানুষ হচ্ছে সেই স্টাইলটার ফ্যান। হ্যাঁ, সো ব্রাজিলের খেলা আমরা অলরেডি একটা দেখে ফেলেছি, আর্জেন্টিনার খেলাটা দেখবো আমরা আগামীকাল ইনশাল্লাহ সকাল 7টায়। তো সেই ক্ষেত্রে দেখা যাক যে আর্জেন্টিনা কি তার পুরনো খেলায় আছে নাকি আবার একটু ভেঙে গেছে, কারণ প্রথম খেলা দেখে আসলে কাউকে জাজ করা যাবে না, নট ইভেন ব্রাজিলকে। এটা আরও 2-3টা ম্যাচ যাওয়ার পরে হয়তো আমরা বুঝতে পারবো যে তাদের পারফরমেন্স লেভেল কোন জায়গায়। আচ্ছা, এবার বিশ্বকাপ ব্রাজিলই নিবে লিখেছে, এরকম ব্রাজিল জিতবে এরকম মজার মজার জোকস পেতে ডায়াল করুন। ওকে, বায়েজিদ রংপুর থেকে। আচ্ছা, এটা কিন্তু আমি বলি নাই, এটা আমাদের একজন বন্ধু বলেছে, আমি জাস্ট রিড আউট করলাম। আচ্ছা, আরেকজন বন্ধু উত্তর দিয়েছেন, ধাদার। ওকে, আচ্ছা, মেয়েগুলো যে এমন মেসেজ করে তাদের কোথায় কখন গলিও না। আচ্ছা, একজন উপদেশ দিয়েছে আর কি, যাই হোক, এটা মনে হয় রিদমকে উপদেশ দিয়েছে, আমি তো গলি, আমি তো সবসময় স্ট্রং। আচ্ছা, রংপুর থেকে বলছি, ভালো আছো সিরাজ ভাই? তুমি কি গেলাম সাথে আছি পুরো যুক্ত হয়ে গেলাম সাথে আছি পুরো সময়, শুভ বিকেল সানিম। এটা হচ্ছে আমাদের বন্ধু সানিম, যদি আজকে সানিম নাম লিখে নাই। আচ্ছা, সালিউল লিখেছেন, ধাঁধার আনসার একদম। আচ্ছা, ওকে, খেলে আমার কোনো দল নাই, এবারের খেলা আমার কোনো দল নেই, আমি দল ছাড়া আছি। দল ছাড়া যারা তারা তাদের তো আরো বেশি পরিমাণ রিস্কে, এটা যখন যে জিতবে তখনই সেই দলে ই করবে, আমাদের পিঙ্কির মতো আর কি। পিঙ্কির নিজস্ব কোনো দল নেই, যে দল জিতে বা আমরা যে দল জিতবো তারা অপোজিটেও থাকে একটু ঝগড়া করার জন্য আর কি। তো এটাও একটা মজা, অবশ্য পিঙ্কি এটা বলা হয়েছে যে না, তোমার এই জিনিসটা এটা ভালো, তুমি বিপরীতই থাকো সবসময়, মজা হবে। এনিওয়ে, আমাকে লিখতে পারেন অবশ্যই আপনার কথাবার্তাগুলো এবং কে জিতবে না যাবে প্রেডিকশনটাও দিতে পারেন। কারণটা হচ্ছে ফুটবলে কিন্তু এবার এই ফাটাফাটি খেলা শুরু হতে যাচ্ছে, রাতে একটাই কিন্তু ফ্রান্স সেনেগাল, দুইটাই স্ট্রং টিম, ফ্রান্স যদিও একটু বেশি, তারপরে সেনেগালকে আপনি ফেলে দিতে পারবেন না। এটা সবচেয়ে ভয়ঙ্কর একটা গ্রুপ হয়েছে এবার, গ্রুপ আই সম্ভবত, যে যেখানে সব আর কি ভয়ঙ্কর ভয়ঙ্কর টিমরা, ইরাক অ্যান্ড নরওয়ে, তারপরে মানে এটা হচ্ছে রাত 4টার দিকে, আর সকাল 7টার দিকে হবে আর্জেন্টিনা আলজেরিয়া, তারপরে আবার সকাল 10টায় হবে অস্ট্রিয়া জর্ডান, তারপরে আবার রাত 11টায় আমরা পাবো পর্তুগাল আর ডিআর কঙ্গো। মানে মানে সবগুলো মোটামুটি হেভি টিমের সঙ্গেই কিন্তু খেলা হচ্ছে, মানে আরও জমে যাবে। তবে সবচেয়ে প্রশংসার দাবিদার গতকালকের যে ম্যাচটা, সেখানে যারা খেললেন স্পেনের বিপক্ষে কেপ ভার্দে, অসাধারণ, স্পেশালি গোলকি, হ্যাটস অফ, মানে কতটা ভয়ঙ্কর লেভেলের মানে তিনি সেভ করেছেন সেটা আসলে আমি নিজেই খেলা দেখেছি লাইভ। এবং ওই যে কিছুক্ষণ আগে এক বন্ধু বলছিলেন যে আমার আসলে শব্দ আমাদের রানি বলছিলেন সম্ভবত, সেটাই হচ্ছে কথা। আমি আর্জেন্টিনার সাপোর্টার হলেও মানে ওয়ার্ল্ড কাপের প্রতিটা ম্যাচই দেখার জন্য আমি অনেক বেশি পরিমাণে এক্সাইটেড থাকি। এখন কিছু কিছু সময়ের কারণে বা সময়টা না মেলার কারণে কিছু কিছু আমার মিস হয়ে যায়, কিন্তু সেগুলো আমি আবার রিপিট দেখিনি যে আসলে কি হয়েছে না হয়েছে, কারণ এটার মধ্যে একটা আলাদা উন্মাদনা কাজ করে। এনিওয়ে, আমরা এখন গানে চলে যাব, সুন্দর একটা গান, সেটা হচ্ছে বাঁধনের কণ্ঠে আজ বৃষ্টি হবে। যদিও ঢাকায় কিছুক্ষণ আগে কিছুটা বৃষ্টি হয়ে গেছে, তো আশা করি আরও বৃষ্টি হবে। তো শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

You're listening to Dhaka FM 90.4. Dhaka Metro 9040.

ঢাকা মেট্রো 9040 চলছে এবং বিকেল থেকে মানে শুরু হয়ে আমরা এখন আস্তে আস্তে সন্ধ্যার দিকে যাচ্ছি। অবশ্যই এটা যেতেই হবে, আর এখন আজকের দিনটা অবশ্যই একটু বেশি এক্সাইটমেন্ট। যারা আসলে আর্জেন্টিনার ফ্যান এবং যারা আর কি ফুটবল খেলাটাকে অনেক বেশি ভালোবাসেন, তারা আসলে ওয়েট করছেন কখনই বড় বড় দলগুলোর খেলা দেখবে। যদি আমরা একটু একটু করে দেখেছি, হয়তো বা একদিন একদিন ব্রাজিলের খেলা দেখেছি, একদিন একদিন জার্মানি, আরেকদিন আমরা গতদিন স্পেনের খেলা দেখলাম, তো তেমন ভাবে একই সাথে কিন্তু মানে পরপর সব হেভিওয়েট টিমের খেলা এটা কিন্তু হয়নি, এটাই যে আজকে থেকে শুরু হচ্ছে। তো গতদিনও কিন্তু একটা রেকর্ড হয়ে গেছে অলরেডি, যে 68 বছরের মধ্যে পর আর কি একদিনে 4টা ম্যাচ ড্র হয়েছে। যদি বলি সেই ম্যাচগুলোর কথা, স্পেন কেভ ভার্দে 0-0 খেলা ড্র হয়, বেলজিয়াম মিশর, তারপরে হচ্ছে আপনার সৌদি আরব উরুগুয়ে 1-1 এবং ইরান নিউজিল্যান্ড 2-2। এই 4টা ম্যাচ কিন্তু আমরা ড্র পেয়েছি এবং বোঝা যাচ্ছে, যেমন আমি গতদিন ইজিপ্টের খেলা যখন আসলে দেখছিলাম, সালা এবং ওনারা যে খেলছিলেন, মানে আমি জাস্ট আমি জানি না আসলে আমি যে অনেক বেশি ভালো বুঝি ফুটবল তেমনটা না, তবে তাদের যে পাওয়ার ফুটবল এবং তাদের যে বল পাস প্লাস সেটাকে রিসিভ করা এবং যে স্পিড সেটা অসাধারণ। তারা যদি আসলে ফার্স্ট রাউন্ড ক্রস করতে পারে বা সামনের ম্যাচগুলোতে এই পারফরমেন্স ধরে রাখতে পারে, তাহলে কিন্তু এবার আরও খবর আছে। কারণ প্রতিটা টিম আপনি কোনোটাকে ফেলতে পারবেন না এক্সেপ্ট কানাডা। আমি ব্যক্তিগতভাবে কানাডার খেলা আমার কাছে খুব বেশি পরিমাণ ভালো লাগে নেই, কারণ আমার কাছে মনে হয়েছে তারা আসলে শূন্যের উপর খেলা খেলছে আর কি, বল পায়ে রাখতে পারছে না, পাস করলো রং পাস করছে। তাছাড়া বাকি যতগুলো খেলা দেখেছি সবগুলো খেলার ভিতরে আমার কাছে একেবারে হাড্ডাহাড্ডি মনে হয়েছে প্রতিটা ম্যাচ, এক্সেপ্ট আরেকটা আছে সুইডেনের যে ম্যাচটা, ওটার ভিতরে আবার অনেকগুলো গোল হয়েছে। আর এদিকে জার্মানির সঙ্গে যে খেলাটা ছিল কুরাসাওয়ের, সেখানে কিন্তু যদিও জার্মানি পুরনো একটা রেজাল্ট মনে করিয়ে দিয়েছে, কিন্তু তারপরও কুরাসাও নতুন মানে দল হিসেবে, বা আমরা তো আসলে খুব বেশি পরিমাণ দেখি নাই তাদের খেলা, তো সেই ক্ষেত্রে জার্মানির মতো টিমকে একটা গোল দিয়ে দেয়া এবং আরও বেশি আশা করেছিলাম যে আরও বেশি খাবে যেহেতু নতুন দল, কিন্তু সেখানে তারা একটা জায়গায় ব্লক করে দিয়েছে, উইচ ইজ ভেরি গুড, এবং বোঝা যাচ্ছে যে ফুটবলটা জমে উঠছে, উঠেছে ইনফ্যাক্ট আরও উঠবে। এবং আজকে যে কত মানুষ, তবে আমি একটা রিকোয়েস্ট আসলে সবাইকে করব, খেলা খেলার মতো থাকতে দিবেন, খেলার জেরে ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করবেন না, বা অনেক সময় আমরা অনেক ক্ষতিকারক জিনিসপত্র করে ফেলি, মারামারি পর্যন্ত চলে যাই, উইচ ইজ ভেরি রং। সো এটা করা যাবে না, খেলাটাকে এনজয় করেন, তর্ক করেন, ঝগড়া করেন, সমস্যা নেই, কিন্তু এটা যেন হেলদি হয়। আচ্ছা, এখানে আছে লামিয়া জান্নাত। সিফাত ভাই কেমন আছেন? আমি যুক্ত হয়ে গেছি রংপুর থেকে, স্বাগত জানাচ্ছি লামিয়া জান্নাত। অহনা ইসলাম লিখেছে, আমি শতভাগ নিশ্চিত করে বলতে পারি কাল সকালে আর্জেন্টিনা আর আলজেরিয়ার ম্যাচে ওই দলটাই জিতবে যে দলের নাম শুরুতে এ এবং শেষে এ আছে। থ্যাংক ইউ এত সুন্দর প্রেডিকশন করার জন্য, আপনার প্রেডিকশন জন্য আমরা বসে থাকবো এখন। তহিদুল ইসলাম লিখেছেন, আমি তোমার সঙ্গে পুরোটা সময় জুড়ে আছি ওস্তাদ। থ্যাংক ইউ তহিদুল ইসলাম, বনশ্রী থেকে আমাদেরই বন্ধু। আচ্ছা, এবারের বিশ্বকাপ ম্যাচগুলোর সময় একদম ঠিক নাই, ঘুমের কারণে একটা ম্যাচও ঠিক মতো দেখতে পারি না। তারা তো ঘুম ঠিক নাই, ম্যাচ তো ঠিকই আছে, ম্যাচ তো আসলে তাদের যেই যে দেশে খেলা হচ্ছে সেই দেশের টাইম অনুযায়ী তো হবে, এখন আমাদের টাইম মতো দিতে গেলে তো আসলে তাদের টাইম মতো মিলবে না। তারপরেও একটু মানে বাংলাদেশি হিসেবে বা আমাদের দেশের বা আমাদের টাইম অনুযায়ী অবশ্যই একটু এদিক সেদিক তো হয়েছে, কিন্তু আসলে ওই যে শো মাস্ট গো অন, তো সেই ক্ষেত্রে আসলে আমারও একই সমস্যা হয়েছে, যেমন 4টা বাজে খেলা, 7টা বাজে খেলা, এখন এগুলা দেখে আবার ঘুমায়ে তারপর আবার অফিস, সব মিলিয়ে কিন্তু একটা হজবরল অবস্থা তৈরি হয়। তারপরে আমি কিন্তু চেষ্টা করি সর্বোচ্চটা দেখার জন্য, যেমন ব্রাজিলের খেলাও আমি দেখেছি, ফার্স্ট হাফ দেখেছি, এবং গতদিন জাপানের খেলাটাও আমি সম্ভবত দেখেছি, তো সেই ক্ষেত্রে আসলে যখন একবার আমি ঢুকে যাই খেলায় তখন কিন্তু আর বেরোতে পারি না, এটা হচ্ছে একটা, এইটা মনে বুঝতে পেরেছি আসলে, যে যারা একবার ঢুকে যাবে খেলার ভিতরে তারা তো বেরোতে পারবে না, তো সবগুলোর ঘুম হারাম করে দিই। আর যাই হোক, রাকিব হোসেন, রাকিব আছেন, ব্রাজিল কাপ নিবে, আফার রাগ করলো চট্টগ্রাম পরে থেকে সোপ্রিটি না, আপনি যদি এটা বলে যদি আপনার নিজেকে সান্ত্বনা দিয়ে ভালো থাকতে পারেন, আমাদের কেন খারাপ লাগবে, আপনি বলেন, আপনি আমি তো বলি আপনি স্ট্যাটাস দেন, পতাকা নিয়ে দৌড়ান, সব কিছু করেন, কিন্তু এটা আপনার বলার সাথে সাথে যদি একটা মেসেজ আপনি কনভে করতে পারতেন আপনার টিমকে, বা যেমন ধরেন আর্জেন্টিনা খেলবে, আমি কিন্তু বলতে পারছি না যে আর্জেন্টিনা জিতবেই, আর্জেন্টিনা এতগুলো গোল দিবেই, এই কনফিডেন্স নিয়ে আসলে কথা বলাটা ঠিক না এবং বলবো না, যদিও বিশ্ব চ্যাম্পিয়ন আমরা। তারপরও আপনি যেহেতু এরকম করছেন, এরকম অনেককে আমি দেখেছি, আপনি বলবো যে আপনারা দৌড়াদৌড়ি করেন, সেলিব্রেট করেন, বুঝান যে ব্রাজিল কাপ জিতবে, কিন্তু এই কথাটা ব্রাজিলকেও একটু বুঝান যে না, আমরা কিন্তু আপনাদের নিয়ে অনেক লাফালাফি করছি, আপনারা একটু খেলাটা ওই রকম খেলেন, তাহলে আমার মনে হয় যে একটা দুজনের একটা ভালো সন্ধি হবে। আদারওয়াইজ আপনারা এখানে লাফালেন, ওদিকে ব্রাজিল ব্রাজিলের মতোই খেললো, খেলে তারপরে হচ্ছে যে আপনার এই ড্র করে গেল, হেরে গেল, তখন জিনিসটা অন্যরকম হয়ে যায় না, তো সেক্ষেত্রে যখন এত কনফিডেন্ট নিয়ে বলবেন তখন মেসেজটা ওই জায়গায় কনভে করার ট্রাই করবেন। অঙ্কুর বড়ুয়া আছেন, শুভবিকাল সুয়াদ ভাই, কেমন আছেন? আমি অঙ্কুর বড়ুয়া, ধানমন্ডি থেকে আপনাকে শুনছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ অঙ্কুর বড়ুয়া।
আরো আছেন আমাদের সঙ্গে আর অনেক বন্ধুরা দেখি হোয়াটসঅ্যাপে কারা কারা আছেন। হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে আছেন, আচ্ছা এক বন্ধুর নাম মানে কি যেন লিখেছিলেন পরে আবার কেটে দিয়েছেন, আচ্ছা হ্যালো ভাইয়া শুভ বিকাল ব্যাঙ্গালোর থেকে ইন্ডিয়া, ব্যাঙ্গালোর ইন্ডিয়া থেকে মিকাইল, আমাদের মিকাইল যুক্ত হয়েছেন। মিকাইল আপনি জানি কোন দল সাপোর্ট করেন জানাবেন। আচ্ছা আমাদের অবসান যুক্ত হয়ে গেছেন উত্তরা থেকে, অনেক ঝামেলা যাচ্ছে ভাই তাই এফএম তেমন শোনা হচ্ছে না। আমার বড় বোন সূচনা সে অসুস্থ ঢাকায় আসছে, বোনকে নিয়ে একটু ব্যস্ত। কোনো সমস্যা নাই অবসান, আপনি আগে এই কাজ শেষ করেন, আগে সুস্থতা, আগে বড় আপুর সুস্থতা, আগে আপনার নিজের দায়িত্বগুলো ঠিকঠাক মতো করেন, তারপরে আমাদের সঙ্গে আড্ডা দেবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমাদের অনেক দোয়া আছে আপনার জন্য, অনেক অনেক দোয়া রইল। আপনি যেন খুব শীঘ্রই আপনার এই এই বড় আপুর এই অসুস্থতাটাকে মানে অসুস্থতা যেন চলে যায়, তিনি যেন সুস্থ হয়ে যান এবং আপনিও যেন ফ্রি হন। আপনি চাইতেই পারেন, আমরাও চাইতেই পারি এবং আমরা চাইতেই পারি যে একটা গান বাজুক, এবং ওই গানটি বাজাবো আমরা চাইতেই পারি, চাইতেই পারো টু ভাই অসমাপ্ত এক অ্যালবাম থেকে অর্থহীনের গান। শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা এফএম 90.4 এর।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

নতুন ঘন্টায় আরো একবার স্বাগত জানাচ্ছি। এখন অনেকেই বাসার উদ্দেশ্যে হয়তো রওনা দিবেন, অফিস টাইম শেষ, সবার তার শেষ হয় না, ওসব রাস্তার ডিউটি করে অনেকে, তবে ম্যাক্সিমামই দেখা গেছে যে এই সময়টার ভিতরে রাস্তায় র্যাশ থাকে, মানে প্রচুর র্যাশ থাকে, তো সেই ক্ষেত্রে এই এই জ্যাম বা একটু কি বলে একটু দেরি হওয়া, সিগনাল ওয়েট করা, মাথা অনেক গরম হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু পাশের জনকে বলতে পারেন টিউন করতে ঢাকা এফএম 90.4। অ্যাটলিস্ট ওই সময়টাতে যদি আপনি নতুন কিছু শিখেন, অ্যাটলিস্ট গান শুনেন অথবা একটু অন্যদিকে কনসেন্ট্রেট করেন, তাহলে কিন্তু আবার আপনি দেখবেন যে না আপনার অতটা বিরক্ত লাগছে না। আবার রাস্তা দিয়ে কেউ চলাচলের সময় আবার অন্যদিকে কনসেন্ট্রেশন রাখবেন না, তাহলে আবার হিতে বিপরীত হবে, তখন দেখা গেছে যে আপনি রাস্তা পার হচ্ছেন কিন্তু মাথায় ঘুরছে অন্য কিছু, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সেটা অবশ্যই চাই না, আমরা চাই যে আপনার প্রত্যেকটা সময় অনেক সুন্দর কাটুক। আর যেটা হচ্ছে কথা, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে খুব বেশি গরম নাই, তো সেই ক্ষেত্রে সবার যাত্রাটা যে কঠিন হবে তেমনটাও নয়, তো একটু ধৈর্য নিয়ে যেতে হবে। তারপরও কেন বললাম, কারণটা হচ্ছে সকাল থেকে যারা আসলে অফিস করছেন, খুব একটা আসলে শারীরিক কষ্টের চেয়ে অনেক বেশি পরিমাণ মানসিকভাবে কিন্তু অনেকে অনেক উইক হয়ে যান, সারাদিন অনেক প্রেশার যায়, অনেকে হয়তো বা কাজ শেষ হয়নি বাকিটা বাসায় যেয়ে করবে, তো সব মিলিয়ে আর কি অবস্থা খুব খারাপ থাকে। তো আপনাদের বলবো যে একটু কিছুটা সময় ইচ্ছা না করলেও একটু দেখা গেছে হাফ অ্যান আওয়ার বা এক ঘন্টা অথবা দুই ঘন্টা একটু নীরব থাকার চেষ্টা করুন, অথবা সেই কাজ থেকে বের হয়ে আসার চেষ্টা করেন, তারপরে আবার যখন ব্রেনটা একটু ঠিকঠাক হয়ে যাবে তখন আপনি আবার সেই কাজে যুক্ত হন, তাহলে আপনি অনেক, আমার মনে হয় যে অনেক স্পেস পাবেন, অনেক মানে ওই জিনিসটা বোঝার জন্য অনেকটা আপনার ব্রেন শক্তি পাবে। যাই হোক, এখানে আমাদের অবসান বলছে ভাই আর্জেন্টিনা, ইয়াস আর্জেন্টিনা, দেখা যাক কি হয়, জিতি না হারি সেটা হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে আছে আমাদের আরো বন্ধু, আমাদের নিজেও লিখছেন, ওকে, আরো আছেন আমাদের সঙ্গে ধাঁধার আনসার নিয়ে ভাববো নাকি গানগুলোকে এনজয় করবো, দুইটাই করেন, কোনো সমস্যা নেই। অর্চনা রায়, গান নিয়েও ভাব, মানে গানগুলো শুনেন উপভোগ করেন, সাথে সাথে একটু ওই ধাঁধাটা নিয়েও একটু ভেবে ফেলেন। ধাঁধাটা একটু বলে দিই যে বন্ধুরা এইমাত্র জয়েন করেছেন, আপনি চাইলেই ধাঁধাটার উত্তর আজকে আমাকে দিতে পারেন 7টার আগ পর্যন্ত। সেটা হচ্ছে একটা ঘড়ির উপর দিয়ে একটা ঘোড়া চলে গেলে ঘড়িটার কটা বাজবে, সেটাই জানতে চেয়েছি। ওকে, আমাদেরকে SMS করেছেন, হ্যালো সিবাদ ভাই কেমন আছো, যুক্ত হয়ে গেলাম, থাকবো পুরোটা সময়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বন্ধু শারমিন রংপুর থেকে। আচ্ছা, দয়া করে, আচ্ছা দোয়া করি কালকে যেন আর্জেন্টিনার জয় হয়, বলে তো ফাইন, আর যদি হেরেও যায় তারপরেও, কারণ ওয়ার্ল্ড কাপে আসলে যেই 48টা টিম চান্স পেয়েছে আসলে তারা কেউই ফেলনা নয়, তারা তাদের যোগ্যতা দিয়েই চান্স পেয়েছে। এবং আমি আসলে ওই টাইপের ফ্যান না যে না আমি আর্জেন্টিনা সাপোর্ট করবো, আর্জেন্টিনার জিততে হবে, অবশ্যই চাইবো যে জিতুক, কিন্তু হেরে গেলে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কারণ এটা ছিল গত ওয়ার্ল্ড কাপে ছিল আর কি, যে না জিততেই হবে জিততেই হবে, কারণ ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছে, এখন আসলে আর নতুনভাবে যদি পায় বোনাস, যদি না পায় এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি বাকি খেলাগুলো, যেমন আর্জেন্টিনা খেলা এখনো হয়নি, এই পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে আমি প্রত্যেকটা ম্যাচ সেই একই এক্সাইটমেন্ট নিয়ে দেখেছি, ইভেন ব্রাজিলেরটাও, ঠিক আছে, আজকের জন্য আমি ওয়েট করছি আসলে, আজকে রাত থেকে আবার যখন শুরু হবে খেলা সেটার জন্য আমি ওয়েট করছি। তো আমি আসলে, আমি জানি না আমি আসলে ফ্যান কিনা, আমি আসলে খেলাটাকে উপভোগ করতে পছন্দ করি। ভাই আমি ইশারা যুক্ত হয়ে গেলাম, থাকবো 7টা পর্যন্ত, কারণ 7টার পর পড়তে বসবো। ওকে, তিনি লিখেছেন ইশারা। আচ্ছা, ইশারা যখন ইশারা করেন তখন কি বলে, যে ইশারা আমাকে ইশারা দিয়েছে, এই টাইপের, এই টাইপের কথাবার্তা হয় কি, ইশারা, এই ধরনের কথাবার্তা শুনেছেন কখন আগে? আচ্ছা, চট্টগ্রাম থেকে আছেন আতকিয়া, আমি তোমাকে অনেক অনেকবার শুনছি, আজ প্রথম মেসেজ করলাম। ওকে আতকিয়া, তো আজকে কেন মেসেজ করলেন, আজকে মানে বিশেষত্ব রেখে আজকের দিনের, ধন্যবাদ ভাইয়া তোমার গলায় গান শোনার জন্য, ধাঁধার উত্তর হলো, তারপর জিনি একটা উত্তর দিয়েছে, ওকে জিনিয়াস, আমরা দেখি হয় কিনা উত্তরটা। সালিহুর, আজ এখানে বৃষ্টি আপা আসেনি, কাল আসছিল। নিজু ভাই, আপনার তো রংপুরে আসার কথা ছিল, আসছিলেন কি? যাই হোক, নিজু তো শুনছে, দেখা যাক নিজু উত্তর করে কিনা। রংপুর থেকে মিফতাউল বলছি, আজ ফার্স্ট SMS করলাম, আপনাকে সবসময় শুনি, থ্যাংক ইউ মিফতাউল, দোয়া করবেন বেশি বেশি করে, এবং পসিবল হলে সবসময় আমাকে বা আমাদের যে আড্ডাগুলো হয় সেই আড্ডাগুলোতে আপনার কথাবার্তা জানানোর চেষ্টা করবেন। হালিমা রংপুর থেকে, ভাইয়া কেমন আছো, ভাইয়া আমাদের এখানে অনেক গরম, ভাইয়া বৃষ্টি হলো তীব্র গরমটা যাচ্ছে না, আনসার। আচ্ছা, হালিমা রংপুর থেকে তিনি লিখেছেন, ভাইয়া ধাঁধার আনসার, তিনি একটা উত্তর দিয়েছেন, ওকে, গরম কিন্তু থাকবে যতই বৃষ্টি আসুক, যেহেতু গরমের দিন, আর এবার গরমের পরিমাণটা বেশিই থাকবে, কিন্তু বারবার বলা হচ্ছে ফর এল নিনো, সো সেক্ষেত্রে আমাদের সবারই ওই ধরনের একটা প্রিপারেশন রাখতে হবে, গরম পড়ুক ঠান্ডা পড়ুক বিশুদ্ধ পানি পান করে যান, কেউ যদি না জানো তাহলে কাছ থেকে শিখে নাও, দিতে হয়। ও আচ্ছা,
ওইটা কি রিলস দেখে বললেন যে কেউ যদি বিজ্ঞান দিতে না জানো তাহলে সিফাত ভাই সিফাতের কাছ থেকে শিক্ষা শিখে নাও কিভাবে বিজ্ঞান দিতে হয়। লাকি খান এটা কোনটা মানে কোনো কথার উপর বেস করে বললেন না রিলসেরটা বললেন? তাহলে তো ফেসবুকে রাখ দিতে হবে, সবাই ফেসবুকে আসবেন, ফেসবুকে রিলসগুলো দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আরও অনেক অনেক এসএমএস আছে, সেগুলো আমি পড়বো, তবে এই মুহূর্তে গানে চলে যাবো, যে গানটা শুনবো সোনা বন্ধের গায়ে বাই তানজিল মিসবাহ। শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Dhaka FM 90.4

ঢাকা এফএম 90.4 টিউন করে আছেন আপনি, অবশ্যই আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ঢাকা এফএম লিখলেই কিন্তু আপনি আমাদের অ্যাপটা পেয়ে যাচ্ছেন। সেই অ্যাপটা ডাউনলোড করে নেবেন এবং বিন্দাস এনজয় করবেন অবশ্যই। আমাদের প্রতিটা গান, প্রতিটা আড্ডা, আয়োজন এখানে যারা আছেন তারা আমাকে অনেকেই অনেক কথাবার্তা লিখেছেন, তবে তার আগে আমি এই মুহূর্তে যারা টিউন করছেন তাদের উদ্দেশ্যে আজকের ধাঁধাটা একটু বলে দিতে চাই আরও একবার। একটা ঘড়ির উপর দিয়ে একটা ঘোড়া চলে গেলে ঘড়িটার কটা বাজবে, এটাই হচ্ছে প্রশ্ন। একটা ঘড়ির উপর দিয়ে একটা ঘোড়া চলে গেলে ঘড়িটার কটা বাজবে, ওকে? সো এটা নিয়ে ভাবতে থাকেন। এই ঘন্টায় কিন্তু শেষ, পরবর্তী ঘন্টার প্রথমে কিন্তু আমি উত্তরটা জানিয়ে দিব। তবে অন্যান্য আরো যারা যে বন্ধুরা লিখছেন, কারণ হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, তো সেই ক্ষেত্রে সবার উন্মাদনা কিন্তু সেদিকে, তো সবার মনের ভিতরেই মানে যারা খেলাপ্রিয় না হলেও আসলে এই ওয়ার্ল্ড কাপের সময়টাতে কিন্তু সবার একটা আলাদা এক্সাইটমেন্ট দেখা যায়। আমাদের অর্চনা রায় লিখেছেন, আমার কি মনে হয় জানো ভাইয়া, ধাঁধার আনসার কমেন্ট বক্সে না দিয়ে হোয়াটসঅ্যাপে দিলে ভালো হয়। কমেন্ট বক্সে বাকি কথা শেয়ার করবে, আর যারা আনসার দিতে চায় তারা হোয়াটসঅ্যাপে গিয়ে আনসারটা দিবে, কারণ ধাঁধার আনসার এখানে দিলে চোখ এমনিতেই মানুষের আনসারের দিকে যায়, মনটা জানতে চায় বাকি বন্ধুরা কি আনসার দিল, সেটা না হয় দেখলেন। কিন্তু কথা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে যে দিব, আপনার কাছে মনে হয় যে সব বন্ধুরা হোয়াটসঅ্যাপ ইউজ করে, যারা যারা SMS এ আমাকে উত্তরটা জানাচ্ছেন তারা কোথায় দিবেন উত্তর, সেটাও কিন্তু একটা প্রশ্ন। তো সেক্ষেত্রে, কারণ আমি অনেকবার বলার পরেও কিন্তু অনেক বন্ধুরা এখনও কিন্তু ফেসবুকে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারেননি, তো সেক্ষেত্রে ধাঁধার আনসার দেওয়ার জন্য তারা হোয়াটসঅ্যাপে আসবে, এটা আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে এই মুহূর্তে সম্ভব না। তবে আমি আপনার আইডিয়াটা খুবই সুন্দর, এটা হয়তোবা মানে আমরা চিন্তাও করেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার যে যে বন্ধুরা SMS এর মাধ্যমে উত্তর দেন তাদের উদ্দেশ্য মানে তাদের চিন্তাও তো করতে হবে, শুধু হোয়াটসঅ্যাপ বাসীর চিন্তা করলে তো হবে না। আচ্ছা, অহনা ইসলাম লিখেছেন, জন্মের 3 বছর পর ব্রাজিলকে বিশ্বকাপ জিততে দেখলাম, এরপর 2 যুগ কেটে গেল, কাপ আর পেরোনা, আফসোস ছাড়া আর কি করবো, কি বলবো আমি, ব্রাজিলের ফ্যানরা বলবো, এটা নিয়ে আমি কিছু বলবো না। রাকিব হোসেন রাকিব লিখেছেন, ভাই আমি জানি নেইমারকে ছাড়া ম্যাচ জেতা অনেক কঠিন, আর ইরান কেমন খেলেছে বলবেন সেটা। ইরান তো আসলে মন জয় করে নিয়েছে, আই লাভ ইরান, এবং মানে তাদের যে খেলার স্টাইলটা ছিল অসাধারণ। আমি তো সেটাই বলছিলাম যে একমাত্র কানাডা ব্যতীত অন্য সবগুলো দল আমার কাছে অনেক বেশি স্ট্রং মনে হয়েছে এবার, এবং তারা আসলে জান প্রাণ দিয়ে খেলছে, বুঝেই যাচ্ছে। সো দেখা যাবে যে কারো যদি একটু ঘাটতি হয় তাহলে কিন্তু তার হেরে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা যে কেউ হতে পারে, এটা হতে পারে জার্মানি, এটা হতে পারে আর্জেন্টিনা, এটা হতে পারে ব্রাজিল, যেই হোক পর্তুগাল, মানে যারাই একটু ভুল করবে তারাই ধরা খাবে, সোজা হিসাব। আর এখানে আপনি লিখেছেন, ভাই আমি জানি নেইমারকে ছাড়া ম্যাচ জেতা অনেক কঠিন, তাহলে তো আসলে তারা এবার ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়ার সম্ভাবনা অনেক বেশি, যদি আপনার কথা আমি মানে ওইভাবে আমলে নেই। কারণটা হচ্ছে, একটা নিউজ দেখছিলাম, সেটা হচ্ছে যে বাছাই পর্বে কিন্তু নেইমার খেলার চান্স খুব কম তার ইঞ্জুরির কারণে, তো সেই ক্ষেত্রে বাছাই পর্বে যদি তিনি না খেলেন, বাকি সবগুলো দল যেভাবে জানপ্রাণ দিয়ে খেলছে লজিক্যালি, সেই ক্ষেত্রে তো নেইমার নাই, ওই ক্ষেত্রে ব্রাজিল ফার্স্ট রাউন্ডে যদি বাদ পড়ে যায় তাহলে সেকেন্ড রাউন্ডে নেইমার খেললে কি না খেললে, মানে কিভাবে খেলবে, কোন দলে খেলবে, এটা হচ্ছে বিষয়। যেহেতু আপনি ব্রাজিলিয়ান ফ্যান, আপনি যখন সামনে কারোর সঙ্গে তর্ক, কারণ এই খেলা চলাকালীন সময় অনেক তর্ক বিতর্ক হয়, আপনি যখন প্রথম লাইনটা বলবেন নিশ্চয়ই এটার একটা ব্যাকআপ লাইন আপনার থাকতে হবে, তো সেই ক্ষেত্রে আপনি বললেন নেইমারকে ছাড়া ম্যাচ জেতা কঠিন, তাহলে ওই ক্ষেত্রে ব্রাজিলের ফার্স্ট রাউন্ড ক্রস করা অনেক টাফ বা অনেকটা ইম্পসিবল আপনার মতে, তাই তো? এখন আপনি নিজে চিন্তা করে বলেন। আচ্ছা, অর্চনা রয়েছে, এই তো ভাইয়া আমি চলে আসলাম, সবাই কেমন আছো? অর্চনা রায় আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন এবং আমরা তাকে হোয়াটসঅ্যাপেও পেয়েছিলাম ইনফ্যাক্ট। তামিম আহমেদ আছেন, কেমন আছেন আপনি? আমি লিজা সিলেট থেকে, চিনছেন আমাকে, এতদিন পর পর আসলে কিভাবে চিনবো বন্ধু, এত হাজার হাজার বন্ধুর মাঝখানে, এজন্য তো একটু নিয়মিত যোগাযোগ রাখতে হয় বন্ধুর সঙ্গে। আচ্ছা, অহনা লিখেছেন, আমি চাই এবার এশিয়ার কোন টিম কাপ জিতুক, এটা অবশ্যই আমিও চাই। ক্যাপ ওয়ার্ডের গোলকিপারের মতো বাংলাদেশের দলে কেউ থাকলে আমরাও হয়তো বাছাই পর্ব পার করে আজকে বিশ্বকাপ খেলতে পারতাম। আমি এবার বাংলাদেশ টিম নিয়ে একটু বলি, গত একটা ম্যাচ হলো সানস, আমি নামটা ভুলে গেছি তাদের, তাদের সঙ্গে যে ম্যাচটা হলো বাংলাদেশের এবং বাংলাদেশ জিতল, সেখানে বাংলাদেশের খেলা আসলে কারা কারা দেখেছেন আমি জানি না, তবে বাংলাদেশের খেলা দেখার পর আমার কাছে খুবই অচেনা মনে হয়েছে, আমার কাছে কোনোভাবেই মনে হচ্ছিল না যে বাংলাদেশের আগের ফর্মে বা আগের স্টাইলে তারা খেলছে, এত পাওয়ার ফুটবল এবং এত অ্যাকুরেট পাস প্লাস কিক, মানে স্ট্রাইক, ইচ অ্যান্ড এভরিথিং ছিল একদম ইন্টারন্যাশনাল লেভেলের। এবং আমি অবশ্যই তখন থেকেই আশা নিয়ে আছি যে অবশ্যই ওয়ার্ল্ড কাপে, আমরা একটা সময় চিন্তা করতাম যে ওয়ার্ল্ড কাপে কি আমরা যেতে পারবো, জীবদ্দশাকে দেখতে পারবো, কিন্তু গত যে ম্যাচটা দেখেছি সেটা দেখে আমার কাছে মনে হচ্ছে খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা ওয়ার্ল্ড কাপে যাবো বা ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারবো, কারণ আমাদের বাংলাদেশের প্রতিটা প্লেয়ার কিন্তু অসাধারণ খেলছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই তাদের জন্য অনেক অনেক শুভকামনা, আমাদের বাংলাদেশ নিয়েও আমরা লাফালাফি করবো ইনশাল্লাহ সামনে, খুব শীঘ্রই যেন এটা হয়। সোহেল মাসুদ আছেন, শুভ অপরাহ্ন, সাথে আছি, তারপর তিনি একটা উত্তর দিয়েছেন, ওকে। আচ্ছা, উত্তর কিন্তু খুব সহজ, কেউ জটিল করতে যাবে না তাহলে কিন্তু ধরা খাবেন। আচ্ছা, লামিয়া জান্নাত যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে রংপুর থেকে, ওকে।
আচ্ছা, এখানে হোয়াটসঅ্যাপে আছেন অনেক বন্ধুরা, আমি একটু হোয়াটসঅ্যাপের কথাবার্তাগুলো পড়ি, তারপরে না হয় পরবর্তীতে এসে এস এম এস গুলো পড়বো। তুমি ফ্যান না পাংখা কে জিজ্ঞেস করলো, রাবে নাকি বুঝি নেই, এটা ফ্যান না পাংখা বুঝি মনে থাকে নাই, মনে নেই আমার আসলে এই মুহূর্তে। নিজু এটা আমাদের লিখেছে, তো নিজু এটা আপনি মনোযোগ দিয়ে শুনবেন, আমাকে উল্টা প্রশ্ন করলে কিন্তু আমি ধরা খেয়ে যাবো। আচ্ছা, আমাদের অঙ্কুর বড় হচ্ছে ব্রাজিলের ফ্যান, ওকে অঙ্কুর বড় ধানমন্ডি থেকে, ভাই আজকে ধাঁধার উত্তর হলো, তিনি একটা উত্তর দিয়েছেন এবং লিখেছেন, ভাই আমি ব্রাজিলের সাপোর্ট করলো কিন্তু মেসির খেলা খুব, আমিও খুব পছন্দ করি, নেইমারের খেলা পছন্দ করি, আমি রোনালদোর খেলা পছন্দ করি, আমি সালার খেলা পছন্দ করি, আমি অবশ্যই ওভারঅল আমি ফুটবলটাকে উপভোগ করতে চাই, এবং একটা দল থাকতেই পারে, যেমন আপনি ব্রাজিলের সাপোর্ট করেন, অনেক অনেক শুভকামনা ব্রাজিলের জন্য, প্লাস পর্তুগালের জন্য, পর্তুগালের রোনালদো অনেকদিন ধরে খেটে যাচ্ছেন আসলে, তিনি তার কোনো ওয়ার্ল্ড কাপ নাই। আচ্ছা সিফাত কেমন আছো, মন ভালো, খাওয়া দাওয়া হয়েছে? তাসনুবা ফ্রম রংপুর, আর শোনো আমি টেক্সট না দিলেও আমাকে কিন্তু ভোলা যাবে না, ওকে, পড়াশোনার কারণে কখনো শো মিস হতে পারে কিন্তু, ওকে ওকে। আচ্ছা, কেননা আমার টেক্সট কেউ পড়ে না আর কখনোই টেক্সট করবো না, কি টিডিএস কি, ভালো থেকো তাসনুবা রংপুর। তাসনুবা এত অধৈর্য হলে শুধু টেক্সট না তো, আপনি আপনার জীবনও আপনি অনেক বেশি পরিমাণ হতাশ হয়ে যাবেন, ধৈর্য রাখতে হবে, আপনি চলে যাচ্ছেন না কোথাও, আপনি মাত্র আপনি দুনিয়াতে আছেন, আমরা দোয়া করি আপনি আরও বেঁচে থাকেন, হাজার হাজার বছর বেঁচে থাকেন, পৃথিবী সবাই চলে যাক, আপনি একা একা দৌড়াদৌড়ি করতে থাকেন, আমরা দোয়া করি, কিন্তু অস্থির হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না। ভাইয়া আমি আবার চলে আসলাম একটা ন্যাপ নিয়ে, ভাইয়া আমি আর্জেন্টিনা সাপোর্টার, এটা নিয়ে আমার ভাইদের সাথে আমার অনেক ফাইট, এটাই তো ওয়ার্ল্ড কাপের মজা। যাই হোক, আমি রংপুর থেকে এটা কি জিজ্ঞেস করেছিল, আমিও খেয়াল করিনি আসলে নিজু, তো আপনি একটু পরবার থেকে খেয়াল রাখবেন যখন পড়বো। যে গানটা শুনবো এটা খুবই জনপ্রিয়, খুবই মানে আমারও খুব পছন্দের গান, আমার মনে হয় যে সকল ফুটবল প্রেমীদের পছন্দের গান, কেনানের সেই জনপ্রিয় গান ওয়েভ ইন ফ্ল্যাগ, অসাধারণ এই গানটি, শুনতে থাকুন, সঙ্গে থাকুন, চলছে বিশ্বকাপের উন্মাদনা, এবং সেই সাথে গানে গানে হোক এই মনের মিল, এবং এই গানে গানে একটু নাচানাচি একটু ফিল হয়ে যাক, ওকে, সো শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।
5: ঢাকা মেট্রো 9040।

এই ঘন্টারও শেষের দিকে, সময় যাচ্ছে, টেনশন বাড়ছে, সবকিছু মিলিয়ে অস্থির অবস্থা। কেউ কেউ বাসায় যাওয়ার জন্য অস্থির, তো কেউ কেউ খেলাটার ভিতরে জেতার জন্য অস্থির। তো এই অস্থিরতাটা থাকবেই, কিছু অস্থিরতা থাকার দরকার জীবনে, না হলে তো ওই যে একেবারে অলসের মতো পড়ে থাকতে হতো, কোনো কিছুর কোনো অনুভূতি থাকতো না, সেটার কোনো আবেগ থাকতো না, অথবা সেটা প্রকাশ করার মতো আসলে কোনো ভাষা থাকতো না। তো আমরা আসলে একটা জিনিস খেয়াল করলাম যে আপনি যখন ইন্সপায়ার করবেন কাউকে, তখন দেখবেন যে তিনি কেউ একটা ভালো কাজ করছে, আপনি যখন তাকে ইন্সপায়ার করবেন তখন কিন্তু তার ভালো কাজের যে মানটা, এটা আরও ভালো হয়ে যাবে। তিনি আরও চেষ্টা করবেন, মানে খুশি মনে চেষ্টা করবেন। এমনি তো হচ্ছে বেদ দিয়ে আর কি চেষ্টা করানো, আর একটা হচ্ছে খুশি মনে চেষ্টা করানো। সো সেই ক্ষেত্রে অবশ্যই যে ভালো কাজ করবে, ভালো কোনো কিছু করবে, তাকে অবশ্যই উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন, ইন্সপায়ার করার চেষ্টা করবেন, কারণ আপনার ইন্সপিরেশন কিন্তু তার জন্য অনেক বড় একটা আসলে প্রাপ্তি হতে পারে, বা একটা খুব বড় ধরনের কিছু হতে পারে। সো আপনিও তার সাফল্যে একটু অংশগ্রহণ করলেন, সমস্যা কি? আচ্ছা, নিজু আমাদেরকে ছবি এডিট করে পাঠিয়েছে, ভালো। তিনি গোলকিপারের জায়গায় মুস্তাফিজকে দিয়ে দিয়েছেন, ভালোই হতো। অবশ্যই মুস্তাফিজের মতোই এরকম যারা সম্পদ আছে আমাদের বাংলাদেশ ক্রিকেটে, যেমন আছে ফুটবলেও অনেকেই আছে, হয়তোবা আপনি সেটা পরবর্তীতে যে দেখতে পারবেন আসলে। সো আচ্ছা ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমার কমেন্টটা পড়ে দেওয়ার জন্য। এটা আমাদের অঙ্কুর লিখেছিলেন, ধন্যবাদ অঙ্কুর, আপনাকে অবশ্যই থাকবেন আশা করি 8টা পর্যন্ত, যেহেতু এতক্ষণ আছেন আপনি। SMS পড়বো বলেছিলাম, তো আমার বন্ধুরা অনেকে SMS করেছেন, অনেকে আবার এই নাম্বারটাতে কল দেন, তো আমি ওই বন্ধুদেরকে অনুরোধ করবো যে বন্ধুরা এই নাম্বারটিতে কল দিবেন না। আসলে কল দিতে দিতে একটা সময় দেখা গেছে যদি আপনি ব্লক হয়ে যান বা নাম্বারটা ব্লক হয়ে যায়, তখন কিন্তু আপনি SMS করতে পারবেন না। আচ্ছা, বুশরা আছেন সাইনবোর্ড নারায়ণগঞ্জ থেকে, আসসালামু আলাইকুম। ও ভাইয়া, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি বুশরা। দুপুরে লাঞ্চ করেছো? হ্যাঁ করেছি ভাইয়া, আজ আমি একা জয়েন হলাম। ভাই নাম দেখে বুঝতে পারলাম যে আজকে আফরাহিম নাই। ওকে, বাবার দাদা সিলেটে গেছে কিছু কাজের জন্য, অনেকবার বলেছি আমাকে নিতে, তাও আমাকে নেয়নি, দাদাকে নিয়ে গেছে, বলে আমি নাকি এখনো ছোট। আর ভাইয়া তুমি এটা কি ধাঁধা দিয়েছো? আমার মাথায় আসছে না কি ঘড়ি ঘড়ি বুঝি না। আচ্ছা শেষ পর্যন্ত এই তো, মাথায় তো আসবে না কোনো কিছু, মাথায় তো আসবে না, আনতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে চেষ্টা করতে হবে, আমি আপনার জন্য আরও একবার এই ধাঁধাটা অবশ্যই বলে দিব, এবং সাথে যারা এই মুহূর্তে টিউন করেছেন তাদের উদ্দেশ্যে, একটা ঘড়ির উপর দিয়ে একটা ঘোড়া চলে গেল, ঘড়িটার কটা বাজবে? সময় কিন্তু খুব বেশি নেই, আর 15 মিনিটের মতো আছে। একটা ঘড়ির উপর দিয়ে একটা ঘোড়া চলে গেল, ঘড়িটার কটা বাজবে সেটা জানতে চেয়েছি। আমাকে SMS, কমেন্ট, হোয়াটসঅ্যাপ যেভাবেই হোক আপনি আপনার উত্তরটা পাঠাতে পারেন। হাই ভাইয়া, আমি মিষ্টি ভাইয়া, ATM স্যার শুনিয়ে একটু ডিটেলস বলবেন, বলেছি তো কালকে বলেছিলাম তো, ওই দিন করে নতুন করে করা হয় নাকি ওনার আগের কথাগুলো? আচ্ছা, কে করেছি

দেন কি যে বুঝি নাই এটা করেছি একশো একাধিক। আচ্ছা আপনি আপনার এই উত্তরটা আমি দিয়েছিলাম মিষ্টি মিষ্টি প্রশ্ন করে আবার থাকতে হবে বন্ধু, না হলে তো আপনি বুঝবেন না। কালকে আমি কিন্তু বলেছিলাম যে যেটা রিপিট সেটা তো উপরে লেখাই থাকে, সেটা ক্যাপশনই আপনি দেখবেন যেটা রিপিট, যেটা লাইভ সেটা তো লাইভই লেখা থাকে, ঠিক আছে। আর লাইভ হোক বা রিপিট হোক, রিপিটটা যদি যে থাকে সেটার জন্য অবশ্যই এটার পিছনে একটা কারণ আছে, লক্ষ্য আছে আপনাদেরকে সেবা দেয়া। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি সেই এপিসোডগুলো শুনবেন, আপনার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর তো সেখানে পাবেনই, যদি নাও পান সেখানে কিন্তু স্যারের নাম্বারও আছে, তো আপনি নাম্বারে কিন্তু কলও করতে পারেন, তার সঙ্গে যোগাযোগও করতে পারেন, ঠিক আছে। আর আমাদের এখানেও কিন্তু লাইভ হয়, যখন হয় তখন কিন্তু এটা জানিয়ে দেওয়া হয় পোস্ট আকারে, বা আপনি ক্যাপশন দেখলেও বুঝবেন যে এটা লাইভ হচ্ছে, ঠিক আছে বন্ধু। আশা করি আপনি বুঝেছেন মিষ্টি। আচ্ছা এটা এটা কোন বন্ধু, বন্ধুর তো নাম লিখে নাই, আচ্ছা নাম লিখতে হবে বন্ধু, উত্তর দিয়েছেন কিন্তু নাম লিখেন নাই। সালিহুর রহমান লিখেছেন, আচ্ছা সালিহুর প্রশ্ন করেছিলেন নিজুকে নিয়ে, নিজু যতটুকু বললেন রংপুরের যাওয়ার ব্যাপারে তার আপাতত প্ল্যান নাই। সালিহুর রহমান লিখেছেন, ভাই আমি এখন আমাদের গ্রামের পাশে নদীর পারে আসলাম এবং আমি নদীর উপরে দাঁড়ায় আছি। নদীর উপর দাঁড়ায় আছেন কেমনি? আচ্ছা যাই হোক, অনেক বড় বড় ঘাস আর এখানে বেশ বেশ ঠান্ডা বাতাস বইছে, আমার এখন নদীতে জাল ফেলবো। ওয়াও, নদীর পাশে আসলে মনটা ভরে যায় না সত্যি। আসলে আমি যদি দেখার সুযোগ পেতাম এটা খুব ভালো হতো, যে পাশে বসে দেখা, এটা দেখতে আমার খুব ভালো লাগে, এই যে মাছ বা ফিশিং বা জাল ফেলা হচ্ছে, বা যেহেতু লঞ্চে করে আসলে আমার জার্নি করা হয়েছে, তো সেই ক্ষেত্রে আমার সৌভাগ্য হয়েছে দেখার। আমার কাছে খুব মানে একে তো মনে হয় যারা একটি নদীর মাঝে চলে যায় নৌকা নিয়ে, এটা তো প্রথমে ভয়ঙ্কর লাগে, তার মধ্যে আমি যখন দেখেছি তখন অনেক রাত, তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে খুব কঠিন একটা কাজ, আসলে আসলেই কঠিন কাজ, এবং তারা হয়তো বা করতে করতে তাদের কাছে ইজি হয়ে গেছে। এখান থেকে দুইটা ব্যাপার শিক্ষণীয় আছে, সেটা হচ্ছে যে অনেক কঠিন যেটা আপনার কাছে অনেক কঠিন মনে হয়, স্টুডেন্ট বন্ধুদের বলছি, যেটা আপনার কাছে অনেক কঠিন মনে হয় সেটা যখন আপনি পেরে যাবেন বা একটু জয় করে ফেলবেন, তখন আপনার কাছে নিজের কাছে হাসি লাগবে যে এটাকে আমি কঠিন বলতাম, আর এটা তো ইজি, ঠিক আছে। এই জন্য চেষ্টা করতে হবে, নতুন যে কোনো জিনিস আপনার কাছে কঠিন মনে হবে, কিন্তু এটা যখন আপনি চেষ্টা করতে থাকবেন সব কিছু ইজি হয়ে যাবে। হাই সিফুদা বাড্ডা থেকে বৃষ্টিমণ্ডল, বৃষ্টিমণ্ডলকে বহুদিন পরে দেখলাম, আজকের ধাঁধার উত্তর তারপরে তিনি উত্তর দিয়েছেন। বৃষ্টিমণ্ডল উত্তর দেওয়ার জন্য এসেছেন, বন্ধুর কথা মনে নাই? ছি ছি ছি ছি ছি, না ছিছি না, আমি আপনি হয়তো বা কোনো কারণে ব্যস্ত ছিলেন, তবে চেষ্টা করবেন অবশ্যই জয়েন করার জন্য, ভালো লাগে সবাই যখন একসাথে আমরা আড্ডা দিই। যে গানটি শুনবো মাস্টার মুভি থেকে নাকাশা জিজের কণ্ঠে ছোট স্টোরি, শুনতে থাকুন সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

টাইম চেক, এখন সময় সন্ধ্যা সাতটা।

লেটস টক মোর মিউজিক হটেস্ট মিউজিক সো যাই হোক শুনছেন অবশ্যই মানে ফাটাফাটি মিউজিকগুলো আপনি পাবেন ঢাকা এফএম 90.4 এর প্লেলিস্টে নিয়মিত এই জন্য আপনাকে টিউন করে থাকতে হবে অথবা যখনই আপনি একটু মনে হচ্ছে একটু অবসর সময় আছেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন আমাদের সঙ্গে চলছে এখন এই মুহূর্তে ঢাকা মেট্রো 9040 সিফাতের সঙ্গে ঢাকা এফএম 90.4 এ সো খেলাধুলা নিয়ে কথা হচ্ছে এবং আমরাও একটা ধাঁধা দিয়েছিলাম ধাঁধাটার উত্তর জানতে চেয়েছি এখন অবশ্য উত্তর দেওয়ার সময় হয়ে গেছে আজকের যে ধাঁধাটা ছিল ধাঁধাটা হচ্ছে একটা ঘড়ির উপর দিয়ে একটা ঘোড়া চলে গেলে ঘড়িটার কটা বাজবে এইখানে কিন্তু আসলে এই ধাঁধার টুইস্টটা একটা ঘড়ির উপর দিয়ে একটা ঘোড়া চলে গেলে ঘড়িটার কয়টা বাজবে নট ঘড়িটায় কয়টা বাজবে সো এইটার সঠিক উত্তর হচ্ছে 12টা বাজবে অভিনন্দন আমাদের সকল বন্ধুকে যারা একদম প্রথম থেকেই লিখেছিলেন আমাকে যে 12টা বাজবে 12টা বাজবে কারণ তারা বুঝেছিলেন এবং খুব কনফিডেন্টলি উত্তরটা দিয়েছেন আশা করি তারা অনেক হ্যাপি অভিনন্দন আমার সেই সকল বন্ধুকে এবং ধন্যবাদ সকল বন্ধুকে যারা চেষ্টা করেছেন অনেকে বলেছেন কোনোটাই বাজবে না সেটা বাজত না যদি ঘড়িটায় কয়টা বাজে বলা হতো কিন্তু ঘড়িটার কটা বাজবে মানে ঘড়িটার অবস্থাটা কি হবে এটা একটা কথার কথা থাকে না যে আজকে 12টা বেজে গেছে আমার তেমনি ঘড়িটার 12টা বাজবে আসলে তো অভিনন্দন আরও একবার এবং ধন্যবাদ বাকি সকল বন্ধুকে এর মধ্যে আরও যারা যারা লিখেছেন আমাদের লামিয়া জান্নাত লিখেছেন সাথে আছি পুরো সময় ওকেই অহনা ইসলাম লিখেছে কোনোটাই বাজবে না কারণ ঘড়ি ভেঙে যাবে আর ভাঙা ঘড়ি বাজে না এটা বাজত না যদি ঘড়িটায় বলতাম ওকে বাংলাদেশ আচ্ছা এই যে অহনা মনে করিয়ে দিয়েছে সান মারিনোর সঙ্গে যে খেলাটা ছিল বাহ আমাদের একদম পুরো মানে খেলাপ্রিয় অহনা ইসলাম বাংলাদেশ আর সান মারিনোর ম্যাচটা আমি দেখেছি আমি সত্যিই খুব ভালো খেলে বাংলাদেশ সত্যিই খুব ভালো খেলেছিল কিন্তু আমি বেশি অবাক হয়েছি স্টেডিয়ামে বাংলাদেশ সমর্থক দেখে রাইট সমর্থনও কিন্তু খুব বড় একটা ব্যাপার যেটা বলছিলাম যে উৎসাহ যখন আপনি দিবেন তখন আরও বেশি পরিমাণ আপনার দেখা গেছে যে শক্তিটা বেড়ে যাবে মনে হচ্ছিল ম্যাচটা বাংলাদেশেই হচ্ছে ইয়াস এবং আমরা আসলে এইভাবে খেলতে চাই খেলে তারপরে হচ্ছে আমরা ওয়ার্ল্ড কাপে যেতে চাই একদিন রাকিব হোসেন রাকিবের কিচ্ছু করার নেই করার নেই না আসলে আপনি মানে একজনের উপরে নির্ভরশীলতা কমাতে হবে আসলে দেখেন মেসি অনেক ভালো খেলে নিঃসন্দেহে সেরা প্লেয়ার বলা হয় মেসিকে এবং এটা কিন্তু মেসি বলে না এটা পুরো বিশ্ব বলে তো সেই ক্ষেত্রে মেসি কিন্তু এর আগেও ওয়ার্ল্ড কাপ খেলেছে ওয়ার্ল্ড কাপ কি জিতেছে জিতে নাই তো কারণটা হচ্ছে মেসি একা ভালো খেললে হবে না তো নেইমার একা ভালো খেললে হবে না তো ফুটবল হচ্ছে একটা মানে দলীয় খেলা তো সেই ক্ষেত্রে বাকি যে প্লেয়ারগুলো আছে তাদেরও কিন্তু ভালো খেলতে হবে এবং মেসি যেই কারণে 2022 ওয়ার্ল্ড কাপ পায় সেটা আমার দৃষ্টিতে মনে হয়েছে এবং আমি বেশ কিছু মানে যারা বিজ্ঞ তাদের সঙ্গে কথা বলেছি এবং যতটুকু মাথায় এসেছে সেটা হচ্ছে যে মেসি আসলে নিজের দলটাকে গুছিয়েছে যে কারা তার সঙ্গে খেলতে পারবে একটা ম্যাজিশিয়ানকে যদি আপনি শুধু দাঁড় করিয়ে দেন যে আপনি ম্যাজিক দেখান তার তো কিছু কন্টেন্ট দরকার তাই না ধরেন তিনি দেয়াশলাই দিয়ে ই দেখাবে জাদু দেখাবে অথবা কবুতর দিয়ে জাদু দেখাবে তো সেটার জন্য তো কবুতর দরকার তাই না অ্যান্ড কবুতর নাই কিচ্ছু নাই আপনি তাকে বললেন যে না আপনি ম্যাজিক দেখান এটা কি হবে তিনি কি পারবেন পারবেন না তো এই জন্য নেইমার যতই ভালো খেলুক ব্রাজিলের বাকি টিমগুলো যখন বাকি প্লেয়ারগুলা যখন ঠিক নেইমারের মতো করে অথবা নেইমারের ধারে কাছেও খেলার মতো সুযোগ পাবে বা খেলবে তখনই একমাত্র হয়তো বা আপনি আশা করতে পারেন যে না দলটা ভালো খেলছে আদারওয়াইজ মেসি বা নেইমার অথবা রোনালদো তাদের এককভাবে যদি আপনি সাপোর্ট করতে থাকেন এককভাবে তাদের উপর নির্ভর করতে থাকেন তাহলে আসলে হতাশা ছাড়া আর কিছুই নাই ঠিক আছে আচ্ছা এখানে লিখেছেন উম্মে রায়হান সাথে আছি সিফাত ভাই ওকেই আচ্ছা এখানে হচ্ছে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপেও যুক্ত হয়েছেন অনেক বন্ধুরা আছেন আমাদের সঙ্গে এই বন্ধু তো কিছুই লিখেন নাই কিছু লিখেছিলেন হয়তো পরে খেটে দিয়েছেন আচ্ছা অর্চনা রায় লিখেছেন মানে ভাই আমি বুঝাতে চাইছি যে যারা আনসার দিতে চায় তারা হোয়াটসঅ্যাপে আর এসএমএস এর মাধ্যমে আনসার দিবে কারণ এসএমএস আর হোয়াটসঅ্যাপে আনসার দিলে শুধু তুমি দেখতে পারবে আর কেউ দেখতে পারবে না এটা একটা ভালো আইডিয়া এসএমএস এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আনসারটা দিতে পারবে তো তখন আবার দেখা গেছে যে আরেকটা ব্যাপার হবে যে বন্ধুরা আসলে লিখতে চাইছে তারা মনে করবে যে আমি তো আনসারটা দিতে যাচ্ছি ফেসবুকে ছিলাম এখন উত্তরটা দিব কি দিব না আর এখানে তো প্রশ্ন করা হয়েছে ধাঁধা নিয়ে আমি কি অন্য কোনো কথা লিখবো কিনা ঠিক আছে তো অনেক ধরনের কনফিউশন থাকে তবে আমি আসলে রিকোয়েস্ট করবো আমার সকল বন্ধুকে তারা যেন একাধারে ফেসবুকে যুক্ত হয়ে যায় আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপও যুক্ত হয়ে যায় যেমন অর্চনা রায় আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন এবং এইভাবে যেন সকল বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হন এবং আমরা যেন সব জায়গায় আসলে তাদের পাই এটা হচ্ছে একটা বিষয় চাওয়া যাই হোক আরও একবার অভিনন্দন আমার সকল বন্ধুকে যারা যারা আজকের ধাঁধার সঠিক উত্তর দিয়েছেন এখন একটু ফ্রি না এখন অন্যান্য বিষয় নিয়ে কথা কি মনে হয় আজকে কে জিতবে মানে নেক্সট ম্যাচগুলোতে কে জিতবে এবং কোন দলের সাপোর্ট করছেন সেটা আমাকে জানাতে পারেন বাকিটার সময় রুবাইয়া আছেন আমাদের সঙ্গে রুবাইয়া লিখেছেন রংপুর থেকে আছেন তিনি আছে ওকেই আরও আছেন
রাবেয়া, রাবেয়া লিখেছেন হচ্ছে উত্তর বারোটা বাজবে, একেবারে সঠিক উত্তর, রংপুর থেকে আমাদের রাবেয়া লিখেছিলেন এটা। আর হচ্ছে আচ্ছা আজকে বারবার ঝিরঝির করে কেন, আপনার ওইখানে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে নাকি লাকি খান? আচ্ছা মনে হচ্ছে আপনার সবাইকে রেডিও থেকে দূরে সরিয়ে দিচ্ছেন যাতে কেউ শুনতে না পারে, এই ক্ষমতা আমাদের আছে, আমরা তো চাই আরো সবাই কাছে আসুক। যাকে যে আপনি চলে আসছেন, আমি জানি না এই মুহূর্তে কি আপনি অনেকক্ষণ আগে এসএমএস করেছিলেন, তো এখন কি অবস্থা সেটা একটু জানাবেন অবশ্যই। ভাইয়া আজকে চট্টগ্রাম থেকে একটা ঘড়ির উপরতে ঘোড়া চলে গেলে বারোটা বাজবে, একদম রাইট উত্তর দিয়েছেন আপনি, মানে অভিনন্দন আপনাকে। জানবি আছেন আমাদের সঙ্গে সিলেট থেকে, ভাইয়া ধাঁধার আনসার হবে বারোটা। ইয়েস, আজকে অনেকেই আসলে আমি ইচ্ছা করি সহজ ধাঁধা দিয়েছি যেন বাকি সবাই আজকে উত্তরটা পারে, তো তার মধ্যে যখন চারাক পারলো না আর কি, তখন আমি চিন্তা করলাম যেন আসলে তিনি ভাবেন না এইভাবে। যাই হোক, বড়াই করে লাভ নেই, আর্জেন্টিনা জিতুক ব্রাজিল জিতুক, আজকে যাদের সঠিক উত্তর হয়েছে তারা জিতুক, যাদের ভুল উত্তর হয়েছে তারা জিতুক, কোনো সমস্যা নেই, বড়াই করা যাবে না, খুব বেশি বড়াই করা যাবে না, বড়াই করতে হবে লিমিটে থেকে আর কি। যাই হোক, এই গানটাই আমরা এখন শুনব, অঙ্কনের গান বড়াই করে, কেন মিউজিক কম্পোজিশনে ছিলেন নীরব, আমাদের নীরব ভাই যিনি রকস্টারের মিউজিক করেছেন এবং আরও অনেক জনপ্রিয় গানের মিউজিক কিন্তু তিনি অলরেডি করে ফেলেছেন, সামনেও করবেন। তো যাই হোক, আমরা এখন সেই গানটা শুনে ফেলব, খুবই সফট ঠান্ডা টাইপের একটা গান এবং খুব টাচি একটা গান, যদি আপনি ফিল করতে পারেন এই ওয়েদারের সঙ্গে, তো আপনি অবশ্যই শুনতে থাকুন, সঙ্গেই থাকুন ঢাকা FM 90.4।

শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আমার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আমার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
3: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ। ঢাকা মেট্রো 9040।

শেষের পথে হাঁটছি, মানে আজকের মতো শেষের দিকে হাঁটছি, মাঝামাঝি চলে আসছে অবশ্য। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, যেখানে চলছে ঢাকা মেট্রো 9040 উইথ সিফাত। অনেক বন্ধুরা অনেক কথা লিখেছেন, তো আমাদের ধাঁধার পালা তো শেষ হয়েছে, এবার না হয় আমরা অন্যান্য খেলাধুলা এবং নিজেদের অন্যান্য কথাবার্তাগুলো বলতে পারি বা শেয়ার করতে পারি। যেমন আমাদেরকে লিখেছেন হচ্ছে আমাদের এটা কোন বন্ধু, মারিয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? আমি মারিয়া মাহি, রংপুর থেকে। কারেন্ট না থাকায় মেসেজ করতে পারি নাই, যাই হোক এখন করলাম। তুমি কি আমাকে চিনতে পারলা? আচ্ছা, ক্যারিয়ার আড্ডা উইথ, আচ্ছা শো নিয়ে লাইফ, আচ্ছা এফবি বাদ দিয়ে ডুপ্লিজ একটু ইজি হবে, কারণ আমার এক্সামের জন্য বাটন ফোন ইউজ করছি। আচ্ছা, আম্মুর ফোন দিয়ে করলাম, সো প্লিজ রিকোয়েস্টটা রাখিও। আচ্ছা, লাইভ কবে হবে এটা তো আসলে এখন এই মুহূর্তে জানানোটা টাফ। তারপর আপনি পুরনো শোগুলা শুনতে থাকেন, এই শোগুলো আপনি যেমন আজকে রাতে আপনি 9টার দিকে কিন্তু পাবেন যে শোটি এটিএম স্যারের রিপিট, সো সেখানে কিন্তু আপনি স্যারের নাম্বার পাবেন এবং আরও অন্যান্য স্যারদের নাম্বারও আপনি এখানে পাবেন। এবং এমনও হতে পারে যে আপনি যদি শুনতে থাকেন প্রথম থেকে, হতে পারে যে আপনার যে আপনার যে প্রশ্নটি বা যে সমস্যাটা নিয়ে বা যেটা নিয়ে আপনি চিন্তিত, যেটা সমাধান করতে যাচ্ছেন, সেটার উত্তর আপনি সেখানে পেয়ে যেতে পারেন। কারণ সেখানে অনেক অনেক SMS ছিল এবং সেগুলোর আনসার কিন্তু দেওয়া হয়েছে, যেটা শুধু একজন প্রশ্ন করলেও সেটা অনেকের জন্য কিন্তু উপকারের মানে হবে আর কি, সেই উত্তরটা তিনি যেটা তিনি স্যার দিয়েছেন। সো আমি অনুরোধ করবো যে আপনি অবশ্যই শুনে নিতে পারেন আজকের যে আয়োজনটি আছে রাত 9টায়। নুসাইব আছেন ভাইয়া, দাদার আনসার কি ছিল একটু বলেন। দাদার উত্তর একেবারেই সহজ ছিল, দাদার উত্তর ছিল হচ্ছে ঘড়িটার 12টা বাজবে আর কি। নুসাইবা ধন্যবাদ আপনাকে। নুসাইবা কি কোনো উত্তর দিয়েছিল? উত্তর উত্তর উত্তর উত্তর উত্তর না, মনে হয় না দিয়েছিল। আচ্ছা, ঘড়িটা কাজ করবে না, তিনি এটা বলেছিলেন যে ঘড়িটা কাজ করবে না, এত সহজ তো দাদা হয় না। সো সেই ক্ষেত্রে আসলে এই ঘড়িটার কয়টা বাজবে এটা আসলে বলা হয়েছিল, তো সেই ক্ষেত্রে ঘড়িটার 12টা বাজবে আসলে, তো উত্তরটা হবে ঘড়িটার 12টা বাজবে। আশা করি আপনার উত্তরটা আপনি পেয়েছেন। এবং নেক্সট থেকে আমরা হচ্ছে ওয়ার্ল্ড কাপ বা এগুলো নিয়ে কথাবার্তা আরও বেশি হবে, কারণ ধাঁধার চেয়ে এখন বেশি বেশি পরিমাণ আমাদের চিন্তা চেতনার ভিতরে আছে হচ্ছে ফুটবল, ফিফা কি মানে এইবার মানে 2026 সালে কে এই ওয়ার্ল্ড কাপে জয় করবে বা কে চ্যাম্পিয়ন হবে। আচ্ছা, খেলা অর্চনারা লিখেছেন, খেলা দেখার সময় যখন কোনো প্লেয়ার একটু কম পারে, একটু এদিক ওদিক হয়, তখন যারা খেলা দেখে তাদের আরেকজন একজনের এক্সপ্রেশন দেখলে মনে হয় মাথা থেকে কি জানি, মাঠে থাকলে কি জানি কথা। একদম রাইট অর্চনা রায়, এটাই হয় যে দেখবেন যে যেমন ধরেন খুব ভালো খেলতে না পারলেও খেলা দেখার সময় বুঝে যায় আরে ওদিকে ওদিকে তো পুরা খালি, ওদিকে দেয় না কেন বলটা পাস করে না কেন, আরে ওদিকে একটা লং শট খেল, তো এই জিনিসগুলো কখন হয় বা দেখেন মজার ব্যাপারটা। থ্যাংক ইউ ভেরি মাচ অর্চনা রায়, আপনাকে এটার মজার ব্যাপারটা হচ্ছে আমরা তো টেলিভিশনে দেখছি তাই না, তো টেলিভিশনে তো বিভিন্ন ক্যামেরায় আমরা জায়গাগুলো দেখতে পাচ্ছি যে কোন জায়গাটা গ্যাপ, কোন জায়গায় কেউ নাই ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা প্লেয়ার যখন মাঠে থাকে তিনি কি এতগুলো ভিউ পায়? এতগুলো ভিউ কিন্তু তিনি পায় না। সো সে কোন লেভেলের ব্রিলিয়েন্ট যে এক একটা প্লেয়ার, তারা মানে মোটামুটি তাদের ট্রেনিংটা এইভাবে হয় যে তারা আসলে সব কিছু একদম ছক অনুযায়ী করে থাকে, এটার বাইরে যারা যায় তারাই কিন্তু ধরা খায়। আবার আরেকটা ব্যাপার আপনি অবশ্যই খেয়াল করবেন যে এই মানে তাদের ফরমেশনটা তারা কিন্তু অনেক বেশি পরিমাণ ফলো করে, এই জিনিসটা যেটা আপনি অনেকগুলো টিমের মধ্যে পাবেন না। যেমন ধরেন যে খেলতে যায় হয়তোবা 4-4-2 ফরমেশনে খেলছে, তারা নিজেরাই ভুলে যায় বল যেদিকে যায় বা পাড়া মহল্লায় যে খেলাগুলো হয় বল যেদিকে যায় প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই ওদিকেই দৌড় দেয়, মাঠের ওদিকে কেউ থাকুক আর না থাকুক। সো স্ট্রাইকার কনফিউজ হয়ে যায় যে বল দিব তো দিব কারে, এরকম একটা ব্যাপার। এবং আরেকটা জিনিস হয় মহল্লার খেলায়, সেটা হচ্ছে যে বল গোল আমি দিতে পারলে নামটা আমার হবে, এই জন্য বল পাস করা যাবে না, নিজেই একেবারে পেলে ম্যারাডোনা মেসি হয়ে যায়। তো বাইরের যে খেলাগুলো বা এই যে ওয়ার্ল্ড কাপটা যখন হয় তখন এখন সবাই খুব অ্যাকুরেটলি মানে চেষ্টা করে যে সর্বোচ্চটা দিয়ে সেটা ফলো করার জন্য, এই জন্য আসলে খেলাটা আরও বেশি জমে ওঠে, কেউ কাউকে ছাড় দিতে চায় না, এটা হচ্ছে একটা ব্যাপার। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের উম্মে রায়হান লিখেছেন, ছোট্ট একটা বিরতি শেষে আবারও যুক্ত হয়ে গেলাম সিফাত ভাই, ওকে ওয়েলকাম ব্যাক, যদিও বিদায়ের সময় হয়ে গেছে। আচ্ছা, আরও আছেন আমাদের সঙ্গে কারা কারা একটু দেখি। আমাদের নুসাইবা আছেন, নুসাইবা জানিয়েছেন যে ভাইয়া ভাইয়া ফিফা এমন টাইমে হয় শান্তিতে দেখতে পারি না, ঘুমের 12টা, এটা ট্রু নুসাইবা। এবারের ওয়ার্ল্ড কাপের আসলে যে সময়সীমা বা সময়গুলো সেগুলো আসলে যেমন 10টা 11টা ঠিক আছে, গতকালকে স্পেনের খেলা ছিল 10টা 11টা একটা ফাইন ঠিক আছে, কিন্তু 4টায় ভোর 7টায় মানে
রিয়েলি টাফ। তবে একটা জিনিস করা যেতে পারে যে যদি আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যান তাহলে হয়তো ভোরবেলা উঠলেন, যারা আমাদের মানে মুসলিম ধর্মে আছেন, যার যার ধর্ম অনুযায়ী ধর্মকর্ম করে নামাজ কালাম পড়ে তারপরে ধরেন খেলা শুরু করলেন বা দেখলেন, যদি অফিস একটু লেটে থাকে। যারা হিন্দু বন্ধুরা আছেন, খ্রিস্টান বন্ধুরা আছেন, তারা তাদের মতো করে আর কি ভোরবেলা উঠে তাদের ধর্মকর্ম করে তারপর আবার খেলায়, মানে সবাই একদম ভোর থেকে শুরু হবে, কোনো লেট উঠা মানুষজন থাকবে না আর কি। আচ্ছা, গতকাল টিভিতে দেখছিলাম হঠাৎ একটা আরশোলা আমার সামনে ভয়ে রিমোট দিয়ে মারতে গিয়ে রিমোট ভেঙে গেছে। মা সেই রাগ অন্য কিছু পেলি না, কারণ প্রায় হয় কাল আর্জেন্টিনা খেলা, আমার বাবা মা সবাই আর্জেন্টিনা খেলা পছন্দ করে। যে জিনিয়া আপনি তো শেষ, এখন জিনিয়াস কিছু একটা করেন, তাড়াতাড়ি যে টাকা জমিয়েছিলেন ওটাতে একটা রিমোট দিয়ে আসেন, অথবা যে চ্যানেলে খেলাটা হবে হ্যাঁ বা দেখেন আপনারা সেই চ্যানেলটা বের করে রাখেন যে কোনোভাবেই হোক। কারণ খেলা শুরু হওয়ার পরে যদি ওই চ্যানেল খুঁজে না পাওয়া যায়, চ্যানেল খুঁজতে গিয়ে যদি রিমোট খুঁজে না পাওয়া যায়, এরপরের দিন আপনাকে খুঁজে পাওয়া যাবে কিনা নিয়ে কিন্তু আমি চিন্তিত। আচ্ছা, হ্যালো সিবাদ ভাই, আমার বন্ধুর নাম আচ্ছা রোদন, ওকে সুন্দর, না আপনার এটা খুবই যে যেটা আপনি লিখেছেন এটা খুবই আনারি টাইপের আর কি, আরো আরো এক্সপিরিয়েন্স হতে হবে আপনাকে। ভাইয়া আমি মিথিলা রংপুর থেকে, ধাঁধার উত্তর, ঘড়ির 12টা বাজবে, একেবারে রাইট মিথিলা, কংগ্রেচুলেশন। এই যে ভাইয়া আমিও চলে আসলাম, ওকে, প্রাইভেট থেকে দৌড়াতে দৌড়াতে আসলাম আপনার শো শোনার জন্য। তা নিয়ে যাক, এত দৌড়াদৌড়ি দরকার নাই, বেশি দৌড়াদৌড়ি করলে কিন্তু ফুটবলের নিয়ে নেবে আপনাকে, তখন আরো বেশ 90 মিনিট দৌড়াতে হবে, অবশ্যই এটার জন্য টাকা পাবেন আপনি। আচ্ছা ভাইয়া, আপনি কি রাগ করলেন সেকেন্ড টাইম কথা জানতে? না বন্ধু, রাগ করি নাই, মানে বিষয়টা হচ্ছে কি, অনেক অনেক SMS কমেন্ট থাকে, অনেক অনেক কথা থাকে, অনেক গান থাকে, তো একই কথা যদি আমরা বারবার রিপিট করতে থাকি তাহলে আসলে অনেক কিছু মিস হয়ে যায়, বাকি বন্ধুদের কথা মিস হয়ে যায়, অনেকগুলো গান মিস হয়ে যায়, সবকিছু মিলে। এই জন্য আসলে যখন আপনি SMS করবেন বা কোনো প্রশ্ন করবেন সেটা জানার জন্য আপনি ওয়েট করতে পারেন একটু। আচ্ছা, তারপরে হচ্ছে কি, একটু পর ফোন শোনা যায়, ওকে। আর ভাইয়া আমার কাছে টাচ ফোন থাকে না, এটা আমাদের মিষ্টি, ওকে মিষ্টি, নো প্রবলেম। আচ্ছা, আরও আছেন আমাদের সঙ্গে আতকিয়া, চট্টগ্রাম থেকে থাকবো পুরোটা সময়, ওকে আতকিয়া। অ্যান্ড আতকিয়া যখন আতকে উঠেন তখন কি বলে, আতকিয়া আতকিয়ায় উঠছে এরকম কিছু বলে, মানে আমার কোনো নাম দেখলে বা এটার সাথে কোনো কিছু মিল খুঁজে পেলে মাথায় প্রশ্ন আসতে থাকে। শারমিন আক্তার, মুবারিকা ভাইয়া, 2 দিন আমি ছিলাম না, 2 দিন 48 ঘন্টা আপনি ছিলেন না, পারলেন আপনি এভাবে? ঠিক না, ঠিক না, একদম ঠিক না। আচ্ছা, রংপুর থেকে সানিম, সানিম আপনি তো নিয়মিত শুনেন, আপনি কি জানেন না যে আসলে রিকোয়েস্টে গান প্লে করতে পারি না? আচ্ছা সিফাত, তুমি আমাকে ভালোবাসো না, ওকে, তুমি এত কষ্ট আমাকে দাও কেন? এটা মনে হয় আমাদের আবুল সাহেব মেবি, ওকে সিফাত ভাইয়া। রাবেয়া, আচ্ছা রাবেয়া কই গেল, রাবেয়া আজকে আরো একটা সমস্যা নিয়ে হাজির হয়ে গেলাম, জানো আমার জীবনে সিহাবের চেয়েও বড় শত্রু আমার চোখের ঘুম। সিহাবকে? আচ্ছা, চোখের ঘুম, ঘুমের জন্য আমার কোনো পড়া হয় না, নাকি পড়তে বসলে ঘুম আসে, কোনটা? এটাই তো আপনার জয় করতে হবে, ঘুমের জন্য যে পড়া হয় না তার মানে কি, মানে আপনার জীবনের ভিতরে ঘুমের নিয়ন্ত্রণ, এটা কিন্তু খুব ভালো জিনিস না। আপনার জীবনে ঘুম, অলসতা এগুলো নিয়ন্ত্রণ মানে হচ্ছে আপনি হেরে গেছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে জয় করতে হবে। অবশ্যই 8 ঘন্টা ঘুমাবেন, কিন্তু এটা যথাসময়, ঘুমিয়ে উঠে বাকি পুরো প্ল্যান করে ফেলবেন, এই জীবনে চলার পথে এরকম কাটা তো থাকবেই, সেগুলোকে সরিয়ে তারপর না আপনাকে যেতে হবে, ফুল তো বিছিয়ে দিবে না কেউ, ওইটাকে আপনাকে পথটাকে বানাতে হবে ফুলের মতো, ঠিক আছে? ওকে, যাই হোক, শুভকামনা আপনার জন্য, আবার চলে যাব গানে, হয়তো বা বিদায় নেওয়ার জন্য আরও একবার আসবো, হয়তো বা না বিদায় নেওয়ার জন্য আরও একবার আসবো। যে গানটি শুনলো খুবই চমৎকার, খুবই সুইট একটা গান, এবং হার্ট টাচিং একটা গান, মানে এই সুরটা আপনাকে টাচ করবে অনেক বেশি পরিমাণ, কথাগুলো তো জোশ। সারা বিল্লার গান কাজলে বাদল, এই গানটা শুনলেই কেমন জানি বৃষ্টি না আসলো আমার কাছে মনে হয় বাইরে বৃষ্টি হচ্ছে। সো উপভোগ করেন, সঙ্গে থাকেন।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।
4: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: Osaka Metro 9040.
1: Let's talk more music. Hot music.
2: তো আজকের মতো বিদায়, সিফাত আবার হাজির হয়ে যাব যথাসময়ে, আপনিও ভুলবেন না, আপনি ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত অবশ্যই এই দোয়া করি এবং সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariti.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো, চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
6: আপনারা শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: থেকে ছুসলো, বাস লো, লাইনের মানুষ লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambariti.com.bd।
4: 90.4 FM।

0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: শিরোনাম, চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন প্রকল্প সহ 7,003 কোটি টাকারও বেশি ব্যয় 5টি প্রকল্প একনেকে অনুমোদন। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ বাস্তবায়ন করছে সরকার, সংসদে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সমস্যা সমাধানে প্রকৃত সহযোগী হিসেবে কাজ করতে চায় বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সারাদেশে শিগগিরই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। মধ্যপ্রাচ্য যুদ্ধবন্ধের চুক্তিতে ইরানকে আর কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে দেওয়া হবে না বলে G7 সামিটে মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে ফ্রান্স সেনেগালের এবং ইরাক নরওয়ের মোকাবেলা করবে। আগামীকাল সকালে আর্জেন্টিনার মুখোমুখি হবে আলজেরিয়া। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 7,003 কোটি 36 লাখ টাকার 5টি প্রকল্প অনুমোদন করেছে। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আজ অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন 3টি এবং সংশোধিত 2টি রয়েছে। সভায় অনুমোদিত 5টি প্রকল্প হল প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি প্রকল্প সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন, ফেরি জিলাধীন মুহুরি কহুয়া বন নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্প, করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প, পদ্মা নদীর ভাঙন হতে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কুমারকান্দি এলাকা রক্ষা প্রকল্প। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীন 100টি উপজেলায় 1টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে একনেক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে সবুজ ও টেকসই অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু এবং নবায়নযোগ্য জ্বালানির বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। সরকারের ভুল নিয়ে গণমাধ্যম গঠনমূলক সমালোচনা করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়। তিনি সরকার প্রধান হিসেবে দায়িত্বের সীমাবদ্ধতা ও নানা সমস্যার কথা তুলে ধরেন এবং গণমাধ্যমের নামে সোশ্যাল মিডিয়ায় যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন রাজধানী ঢাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে সরকার স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি আজ জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান। এর আগে জাতীয় সংসদের বৈঠক স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফেজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। স্থানীয় সরকার মন্ত্রী বলেন রাজধানীর জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক সমস্যা মোকাবেলার পাশাপাশি টেকসই সমাধানের লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। অপর লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সংসদে জানান ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে আরও আধুনিক ও কার্যকর সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে যাতে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই জনসেবা পাওয়া যায়। আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনামলে বৈষম্যের কারণে বেকার হয়ে পড়া সাংবাদিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঐতিহ্যবাহী দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস এবং জনপ্রিয় সাপ্তাহিক বিচিত্রা পুনরায় চালু করার জোর তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আজ সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তাগিদ দেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজ ও প্রযুক্তির অনেক কিছু পাল্টালেও সাংবাদিকদের কর্মসংস্থানের সুনির্দিষ্ট সুযোগ সৃষ্টি করা হয়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
3: এখন পর্যন্ত যেটা লক্ষ্য করছি যে বর্তমান সরকার এই সংবাদপত্রের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য কমিটেড আছে এবং তারা কাজ করছে সেই বিষয়ে। সংবাদপত্রের মালিকরা যারা বিভিন্ন আপনার হাউসগুলো আছে, তারা কিন্তু অন্যায়ভাবে সাংবাদিকদের উপর নির্যাতন চালিয়েছে। আমি একদম বলতে চাই করতে স্পষ্টভাবে, এটা কোন সভ্যতার মধ্যেই পড়ে না। এটাকে আমি তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং আমি অনুরোধ করব যে আপনারা তীব্র ভাষায় এটা প্রতিবাদ জানাবেন।
1: একই অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে দেয়া বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত সমস্যা সমাধানে প্রকৃত সহযোগী অংশীদার হিসেবে কাজ করতে চায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, অতীতে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের ভাইরাসের জীবনী ভালো করে পাঠ করা দরকার।
4: নতুন কোন পরিকল্পনা চিন্তা করব তখন আমরাও যাতে অতীতের এই সমস্ত ভাইরাসে আক্রান্ত না থাকি, সে কারণেও আমাদেরকে অতীতের ফেসিবাদকে বারবার পাঠ করা দরকার এবং সম্ভবত পালিয়ে যাওয়া ফেসিবাদের শিখণ্ডের জীবনী যদি খুব ভালো করে আমরা পাঠ করতে পারি, আমাদের প্রত্যেকেরই নিজের মনের মধ্যে যদি অজান্তে লুকিয়ে থাকা কোন স্বৈরতান্ত্রিক ফেসিবাদী ভাইরাস থেকে থাকে, তাহলে সেটা অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করতে পারে।
1: দেশের মানুষের জন্য সহজলভ্য, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেন। ডাক্তার জাহিদুর রহমান বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরো কার্যকর ও জনবান্ধব করতে সরকার জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সুবিধা সম্প্রসারণের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, সরকারের স্বাস্থ্যনীতি এখন কেবল রোগের চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার উপরও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোন ধরনের হস্তক্ষেপ করবে না, বরং গণমাধ্যমকে পুরোপুরি স্বাধীন দেখতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। আজ রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আওয়ামী শাসনামলে গণমাধ্যম ও জুলাই গণ অভ্যুত্থানের চেতনা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সমালোচনার পাশাপাশি সরকারের ভালো দিকগুলোরও জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রে ফ্যাসিবাদ দূর করার জন্য সাংবাদিকদেরও দায়িত্ব রয়েছে।
5: জুলাইয়ের আন্দোলনে আমরা যেই আন্দোলন করেছি এবং আমরা যেই ফলটা পেয়েছি এটা ধরে রাখতে হবে। ফ্যাসিস্ট যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে আপনাদের যেরকম অংশগ্রহণ, আপনাদের যেরকম সহযোগিতা প্রয়োজন, রাজনীতিবিদদের যেরকম সহযোগিতা প্রয়োজন, ঠিক তেমনি সকল শ্রেণী পেশার মানুষের, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সহকর্মীদের, আমার তাদেরও এখানে অংশগ্রহণটা খুব জরুরি।
1: সারা দেশে শিগগিরই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ রাজধানীর হোলি ফ্যামিলি মেডিকেল কলেজে হামের চিকিৎসা পদ্ধতি ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন বিষয়ক এক আলোচনা সভা শেষে,
5: সহযোগিতা প্রয়োজন, রাজনীতিবিদদের যেরকম সহযোগিতা প্রয়োজন, ঠিক তেমনি সকল শ্রেণী পেশার মানুষের, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সহকর্মীদের, আমার তাদেরও এখানে অংশগ্রহণটা খুব জরুরি।
1: সারা দেশে শিগগিরই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ রাজধানীর হোলি ফ্যামিলি মেডিকেল কলেজে হামের চিকিৎসা পদ্ধতি ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন বিষয়ক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভিটামিন

0: বিরোধী হচ্ছে এবং সরকারের নির্দেশনা ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেউ পার পাবে না। অনিয়ম ও অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
1: আমরা লাইসেন্সটা বাতিল করেছি, আমি মনে করি হ্যাভ নট ডান এনিথিং রং। ছয়টা বেবিকে কেয়ারলেসলি রেখে মেরে ফেলবে আর শান্তিতে ঘুমাবে আঙ্গুল দেখিয়ে অথরিটিকে, দ্যাট ক্যানট বি। উই শুড কাম এট এ পয়েন্ট টু পানিশ অল দ্য পিপলস লাইবল ফর অল দ্য ব্যাড ইনসিডেন্সেস।
0: এদিকে আজ দুপুরে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ঝটিকা সফরে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন রোগীদের চিকিৎসা সেবায় নানা অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগের প্রমাণ মেলায় তাৎক্ষণিকভাবে হাসপাতাল তত্ত্বাবধায়ককে প্রত্যাহারের নির্দেশ দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের 17 বছরের নিয়োগ দেওয়া লোকজন এবং তাদের দালালরা হাসপাতালটিকে জিম্মি করে রেখেছে। নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে প্রত্যাহার করা হয়েছে, পাশাপাশি 3 সদস্যের কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, রেল সংযোগ না থাকা 10 জেলায় সরকার রেল সেবা বাস্তবায়ন করবে, এ লক্ষ্যে সমন্বিত প্রকল্প নেওয়া হবে বলেও জানান তিনি। আজ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী একথা জানান। তিনি বলেন, ঢাকা মানিকগঞ্জ কমিউটার ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এছাড়া সময় বাঁচাতে রেল যোগাযোগে কর্ড লাইন করার পরিকল্পনা নিয়েছে সরকার। ঢাকার যানজট নিরসনে 4টি আন্তনগর বাস টার্মিনাল শহরের বাইরে অতি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে রাজধানীতে যানজট নিরসনের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। আরো শুনুন প্রতিবেদনে।
2: রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নে 4টি প্রধান আন্তনগর বাস টার্মিনাল অতি দ্রুত শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 4টি আন্তনগর বাস টার্মিনাল হল ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল এবং সায়েদাবাদ যাত্রাবাড়ী বাস টার্মিনাল। সিদ্ধান্ত অনুযায়ী ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনালটি কেরানীগঞ্জে স্থানান্তর হবে। মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে যাবে পূর্বাচলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছে স্থানান্তরিত হবে। গাবতলী আন্তনগর বাস টার্মিনাল হেমায়তপুর এবং সায়েদাবাদ যাত্রাবাড়ী বাস টার্মিনাল যাবে কাঁচপুরে। রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত সায়েদাবাদ, গুলিস্তান এবং মহাখালী বাস টার্মিনাল দীর্ঘদিন ধরেই ঢাকার অভ্যন্তরীণ যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়ে আসছে। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালকে শৃঙ্খলার মধ্যে আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
3: সায়েদাবাদ এক্সপ্রেসের কাজ করে আমরা একটা আন্তঃজেলা টার্মিনাল আমরা করতে যাচ্ছি এবং ওইটা উনি নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব সেটা করে যাতে এখান থেকে লোডটা।
2: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন, মহাখালী এলাকায় রাস্তার উপর যাতে বাস দাঁড়িয়ে না থাকে সেজন্য প্রাথমিকভাবে পূর্বাচলে বাস ডিপো স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।
4: রাস্তায় যানজট যাতে না থাকে সেটাকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতে কি করণীয়, মহাখালী আন্তঃজেলা বাস সার্ভিসগুলো যেখানে রাস্তার উপরে থাকে হয়তো বা আগের চেয়ে কিছুটা কমেছে, বাট পুরোপুরি রাস্তার উপরে যাতে না থাকে সেটার জন্য অন্যত্র কোথাও একটা ব্যবস্থা করার জন্য একটা নির্দেশ।
2: ঢাকার বাহিরে টার্মিনাল সমূহ স্থানান্তরের বিষয়ে সাধারণ যাত্রীরা জানান,
5: ঢাকার ভিতরে বর্তমানে টার্মিনাল অনুগুল এটা ঠিক আছে, কিন্তু ঢাকার যানজটের কারণে আসলে এগুলো অনেক সমস্যা, যাত্রীর একটু অসুবিধা হবে হয়তো, অনেকে ঢাকার আশপাশ থেকে একটু ডিস্টেন্স হইলো কিন্তু তুলনামূলক তো ঢাকাবাসীর জন্য একটু উপকৃত হবে।
2: রাজধানীর যানজট নিরসনে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার, এর অংশ হিসেবে বাস টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
6: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছে আজহারুল ইসলাম। দেশে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং

0: রক্ষণশীল কৃষিপণ্যের অপচয় কমাতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় 2000 মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। কৃষকের দোরগোড়ায় সৌর শক্তিচালিত এসব কোল্ড স্টোরেজ স্থাপন করা গেলে উৎপাদিত পণ্য সংরক্ষণ সহজ হবে, কমবে অপচয়, বাড়বে কৃষকের আয়, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: আমরা চিন্তা করছি আগামী এক থেকে দুই বছরের মধ্যে আমরা 2000 মিনি কোল্ড স্টোরেজে হাত দিচ্ছি।
2: কৃষিপণ্য উৎপাদনের পর সংরক্ষণের অভাবে প্রতি বছর দেশে বিপুল পরিমাণ সবজি ও ফল নষ্ট হয়। মৌসুমে উৎপাদন বেড়ে গেলে দাম পড়ে যায় আর মৌসুম শেষ হলে দেখা দেয় সংকট। এতে একদিকে কৃষক ক্ষতির মুখে পড়েন, অন্যদিকে ভোক্তাদের গুনতে হয় বাড়তি দাম। এই বাস্তবতা বদলাতে আগামী এক থেকে দুই বছরের মধ্যে 2000 মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। সরকার বলছে বড় আকারের কোল্ড স্টোরেজের পরিবর্তে কৃষকের মাঠের কাছাকাছি ছোট ছোট সংরক্ষণাগার গড়ে তোলা হলে পরিবহন ব্যয় কমবে, কমবে পণ্য নষ্ট হওয়ার ঝুঁকিও। কৃষিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী
1: 2000 কোল্ড স্টোরেজ করতে পারি, একটাতে যদি 20 জন করে ফার্মার ইনভলভ হয় তাহলে আপনি দেখেন 40,000 ফার্মার ডিরেক্টলি তার উৎপাদিত পণ্য তার মাঠ থেকে তুলে কাঁধে ভারে বা মাথায় নিয়ে কোল্ড স্টোরেজে রাখতে পারছে। নো ট্রান্সপোর্টেশন কস্ট, নো ওয়েস্টেজ।
2: কৃষি অর্থনীতিবিদেরা বলছেন পচনশীল কৃষি পণ্য সংরক্ষণে এটি সময় উপযোগী উদ্যোগ। এর মাধ্যমে পচন রোধ করে কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তি এবং ভোক্তাদের স্থিতিশীল দামে পণ্য কেনার সুযোগ তৈরি হবে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান,
3: কৃষি সেক্টরে যত উদ্যোগ নেয় তার ভিতরে অন্যতম ভালো একটা উদ্যোগ। কৃষি সমস্ত পণ্য পচনশীল এবং এটা সিজনাল, ফলে কি একটা পিক পিরিয়ডে এই জিনিসগুলো আসে, আবার লিন পিরিয়ডে খুঁজে পাওয়া যায় না। তার মানে পিক পিরিয়ডের দাম অত্যন্ত কম থাকে, পৌঁছে যায়, আবার লিন পিরিয়ড যখন সিজন থাকে না তখন এই জিনিস আনঅ্যাভেলেবল হয় এবং দাম অনেক বেড়ে যায়, এবং এই পিক পিরিয়ডে যখন পৌঁছে যায় তখন কৃষকের মারাত্মক লস হয়, আবার লিন পিরিয়ডে অনেক বেশি দামে পাওয়া যায়, কনজিউমাররা এর থেকে সাফার করে।
2: তবে এই পরিকল্পনা বাস্তবায়নে স্বচ্ছতা ও সঠিক পরিকল্পনার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে রাজনৈতিক বিবেচনা নয়, প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতে কোল্ড স্টোরেজ স্থাপন করতে হবে।
3: পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে করে তাহলে সরকার সাথে থেকে অনেক সব যোগ্য বেসরকারি প্রতিষ্ঠানের কাছে যদি দেয়, তারা যদি এটা ঠিক মতো মেনটেন করে তাহলে একটা দারুণ কাজ হবে।
2: বিশেষজ্ঞরা বলছেন কৃষি পণ্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন এখন সময়ের দাবি। সরকারের এই উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে কৃষকের ক্ষতি কমবে, অপচয় রোধ হবে এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় আসবে ইতিবাচক পরিবর্তন। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এদিকে দুই আসামির ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদনের শুনানির জন্য পেপার বুক প্রস্তুত করা হয়েছে এবং যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি শুরু হবে।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধ অবসানের চুক্তির আওতায় ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। আজ ফ্রান্সের G7 শীর্ষ সম্মেলনে বক্তৃতায় তিনি একথা বলেন। বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি হতাশা ব্যক্ত করে ডোনাল্ড ট্রাম্প লেবাননে ইসরায়েলি হামলারও সমালোচনা করেন। এদিকে ইরান সতর্ক করেছে এখন থেকে লেবাননে ইসরায়েলি হামলা কিংবা তাদের ভূখণ্ডে দখলদারিত্ব অব্যাহত রাখা হলে তা যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের অন্তর্বর্তী চুক্তির লঙ্ঘন বলে গণ্য হবে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় 2,000 একরের বেশি এলাকা জুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানায় বাস্তুচ্যুত বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার আদেশ জারির প্রেক্ষিতে তাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কায় ভারত সাময়িকভাবে টেলিগ্রাম অ্যাপটি ব্লক করে দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে একটি গুরুত্বপূর্ণ মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় পুনরায় অনুষ্ঠিত হওয়ার কয়েকদিন আগে অ্যাপটি প্রতারণার জন্য ব্যবহৃত হচ্ছিল। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মে মাসে অনুষ্ঠিত পরীক্ষাটি বাতিল হওয়ার পর লাখ লাখ শিক্ষার্থী আগামী 21 জুন পরীক্ষায় পুনরায় অংশগ্রহণ করবে। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ সময় রাত একটায় খেলা শুরু হবে। এছাড়া আগামীকাল ভোর চারটায় বোস্টনে ইরাক নরওয়ের, সকাল সাতটায় কানসাসে আর্জেন্টিনা আলজেরিয়ার এবং অস্ট্রিয়া ও জর্দানের মধ্যকার ম্যাচটি সকাল দশটায় সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হবে। ক্রিকেট। আগামীকাল চট্টগ্রাম বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং সফররত অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বেলা দুইটায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। এদিকে আগামীকাল আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। লিডসে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় খেলা শুরু হবে। সবশেষ আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে পাবনা টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দর সম্মুখে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন প্রকল্প সহ 7,003 কোটি টাকারও বেশি ব্যয়ে পাঁচ প্রকল্প একনেকে অনুমোদন। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ বাস্তবায়ন করছে সরকার, সংসদে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সমস্যা সমাধানে প্রকৃত সহযোগী হিসেবে কাজ করতে চায় বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সারাদেশে শীঘ্রই ভিটামিন এ প্লাস ক্যাম্পিয়ন শুরু হচ্ছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ রাতে ফ্রান্স সেনেগালের এবং ইরাক নরওয়ের মোকাবেলা করবে। আগামীকাল সকালে আর্জেন্টিনার মুখোমুখি হবে আলজেরিয়া। খবর শেষ হল।
6: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
7: You're listening to Taka FM 90.4.

0: টাইম চেক, এখন সময় রাত ৯টা।
1: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 এ। শুরু হয়ে গেল আজকের আয়োজন, ইংলিশ ক্যারিয়ার আড্ডা উইথ ATM স্যার। বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানোর প্রতিষ্ঠান ATM এর প্রতিষ্ঠাতা ATM মাহমুদ স্যার, যাকে আমরা ATM স্যার নামে চিনি। স্যার ইতিমধ্যে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন এবং অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে ইংলিশ ও ক্যারিয়ার নিয়ে, তো এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। স্ক্রিনে স্বাগত জানাচ্ছি আমাদের ATM স্যারকে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন?
2: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা FM 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য। যেহেতু দীর্ঘ প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণের কাজ করছি, মানুষ গড়ার কাজ করছি, IELTS ইংলিশ শেখানো, ইংলিশ শেখার সাথে এবং সেই সঙ্গে সঙ্গে ফ্রিল্যান্সিং এন্ড ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে এদেশে যেন একটা মানুষও বেকার না থাকে, হালাল ভাবে ঘরে বসে ইনকাম করতে পারে এবং কিছু মানুষ যেন সহজেই সরকারি চাকরি পেতে পারে, এটা নিয়ে কাজ করছি। কাজ করছি একটা বড় অংশ যারা দেশের বাইরে যেতে চায়, স্টুডেন্ট ভিসায় যেতে চায়, ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চায়, ইউরোপে যেতে চায়, আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে এবং পৃথিবীর উন্নত বিভিন্ন দেশে যেতে চায়। একটা অংশ আমাকে বলে, স্যার যাদের যোগ্যতা আছে তারা তো স্টুডেন্ট ভিসায় যেতে পারে, যাদের যোগ্যতা নাই তারা কি ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারে কিনা, সেই সুযোগটাও আছে। এবং দীর্ঘদিন কাজ করছি একটা বিশেষ মোটো নিয়ে কাজ করি এবং তা হচ্ছে, যদিও নামটা ATM ট্যাগলাইনটা সততার চাদর মোড়ানো। আপনার ইচ্ছা মতো প্রশ্ন করুন। যারা এবার পাশ করেছেন SSC, ACC, দাখিল আলিম এবং যারা পাশ করেছেন ডিপ্লোমা অথবা অনার্স পাশ করেছেন অথবা চাকরি করছেন, তারা অনেকে চাই, স্যার আমরা IELTS করে কি করতে পারি, আমরা ইংলিশ থেকে কি করতে পারি, আমরা কি আসলে দেশে কিছু করতে পারি কিনা অথবা দেশের বাইরে যেতে পারি কিনা, বৈধভাবে কিভাবে করতে পারি, অল্প খরচের মধ্যে যেতে পারি কিভাবে, স্কলারশিপ নিয়ে যেতে পারি কিভাবে, হ্যাঁ বিনা পয়সায় পড়তে পারি কিভাবে। অনেকে আমাকে এটাও বলে, কিভাবে হাজবেন্ড বা ওয়াইফ একজনের যোগ্যতা দিয়ে সবাই যেতে পারে অথবা বাচ্চা সহ যেতে পারে কিভাবে, হ্যাঁ একটা একটা পরিবর্তন দরকার, এটা কিভাবে করা যায়। সবকিছু মিলে আজকে যারা আমাকে দেখছেন শুনছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই প্রশ্ন করার সময় আপনাদের GPA লিখবেন, কত সালে পাশ করেছেন, কি পাশ করেছেন, রেজাল্ট কেমন ছিল, আর উদ্দেশ্য কি, আপনারা দেশে থাকতে চাচ্ছেন না বিদেশে যেতে চাচ্ছেন, ইংলিশ শিখে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছেন নাকি দেশের বাইরে যেতে চাচ্ছেন, অথবা স্টুডেন্ট ভিসায় যেতে চাচ্ছেন নাকি ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চাচ্ছেন। অনেকে বিভিন্নভাবে প্রশ্ন করে কত বয়স পর্যন্ত যাওয়া যায়, তো আপনারা এই জাতীয় প্রশ্ন করার আগে একটু নিজেদের ডিটেলসটা লিখুন, আমি আশা করি তাহলে সহজে এবং স্পেসিফিক অ্যানসার করতে পারবো ইনশাআল্লাহ।
1: ধন্যবাদ স্যার আপনাকে। আমি আপনার কাছে প্রশ্ন করার আগে আমার দর্শকদের বলতে চাই, দর্শক আপনি দেখছেন এবং শুনছেন ঢাকা FM 90.4 এবং আপনি কিন্তু অবশ্যই এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করতে পারেন আপনার প্রোফাইল পেজ বা আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে, তাহলে কিন্তু তারা উপকৃত হবেন। স্যার আমার প্রশ্নে চলে যাচ্ছি আমাদের আজকের। আলী হোসেন, আসসালামু আলাইকুম স্যার, আপনি ভালো আছেন? আমি ক্লাস 7 পর্যন্ত লেখাপড়া করেছি, এখন কি আমি IELTS করতে পারবো নাকি শিক্ষাগত কোনো যোগ্যতা লাগে?
2: আলী হোসেন ধন্যবাদ জানাচ্ছি, ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা হয়েছে, তুমি তো আর লেখাপড়া করনি, বাট বয়সটা এখন কত বয়স? যদি বয়সটা মোটামুটি হয় যেমন 30-35 আশেপাশে হয় তাহলে অনেকগুলো সুযোগ এখনো আছে। এমনকি আরো একটু বলে রাখি, অনেক সময় আমাকে বলে, স্যার লেখাপড়া হয়নি তাই বলে কি স্বপ্ন পূরণ করবো না, লেখাপড়া ভালো করতে পারিনি তাই বলে কি বাকি জীবনটা এইভাবে চলবে, আমাদের কি কিছু নাই? হ্যাঁ, যারা লেখাপড়া করেছে, শিক্ষাগত যোগ্যতা আছে, তারা তো আমেরিকাতে, কানাডাতে যাচ্ছে, ইউরোপে যাচ্ছে, অস্ট্রেলিয়াতে যাচ্ছে, যাদের নাই তারাও কি যেতে পারে? যেমন সেই আলী হোসেন মাত্র 7 পর্যন্ত লেখাপড়া করেছে, বাট তারও তো ইচ্ছা করে যে বড় কিছু হওয়ার, তারও তো ইচ্ছা করে তার পরিবর্তন একটা আনার, তারও তো ইচ্ছা করে যে ইউরোপের মতো জায়গায় কয়েক লক্ষ টাকা হালাল ইনকাম করার। আজকে গুড নিউজ দিচ্ছি, আলী হোসেনের মতো যারা আছে, যারা তেমন লেখাপড়া করেনি, তাদেরকে একটু নিশ্চিত হবে, IELTS লাগবে না, বাট তাদেরও সুযোগ আছে বিভিন্ন দেশে, ইউরোপের বেশ কিছু দেশে, যেমন এখন সাইপ্রাসে যেমন স্টুডেন্ট ভিসা দিচ্ছে, IELTS তো 5 পেলে, জাস্ট 5.5 বা 5 পেলে স্টুডেন্ট ভিসা হচ্ছে, ইন্টারমিডিয়েট পাশ হলে অথবা আলিম পাশ হলে অথবা অনার্স পাশ হলে অথবা ফাজিল পাশ হলে মাদ্রাসা থেকে হচ্ছে, আবার এদিকে জেনারেল লাইন থেকে হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে অনেকে এটাও জানে যে অন্য দেশে যাওয়া যায়, বাট অনেকেই জানে না মাত্র আইএলটিএস 5-10 এ যাওয়া যায়। এটা পাস হলে অথবা ডিগ্রি পাস বা অনার্স পাস হলে, এবং এটা অনেকে জানে না মাদ্রাসা থেকে যাও। আজকে তার সাথে যোগ করে দেব, আমি খুব কমই বলতে পেরেছি এত বড় গুড নিউজ, এবং সেটা হচ্ছে ইউরোপের সাইপ্রাসের মতো দেশে, যেটা আপকামিং সেনজেন একটা কান্ট্রি, এবং সেখানে এখন স্টুডেন্ট ভিসার পাশাপাশি ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, এবং সেই সংখ্যা আমি বলবো সেটার সম্ভাবনা মোর দ্যান 90%। অর্থাৎ যাদের লেখাপড়া তেমন নয় আলী হোসেনের মতো, তারাও এখন ইউরোপে যেতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাদেরকে আমরা এখানে গড়ে তুলছি, তাদেরকে জাস্ট স্পোকেন আর রাইটিং শেখাচ্ছি, জাস্ট যারা কিচ্ছু পারে না জিরো থেকে শুরু করছি, লেখাপড়ার যোগ্যতা ওখানে লেখা নেই, এখানে ইউরোপে যাওয়ার সুযোগ আছে ওয়ার্ক নিয়ে, কাজের ভিসা নিয়ে। আলহামদুলিল্লাহ এই সুযোগ তো আছে কিছুদিন। আমি বলেছি আমার জীবনে কখনো কোনোদিন মিথ্যা স্বপ্ন দেখায়নি, যতটুকু স্বপ্ন দেখাই ততটুকু সত্য স্বপ্ন দেখায়, ততটুকুই। এখন আপনি বলতে পারেন স্যার আমার তো এত টাকা নাই ইউরোপে যাবো ওয়ার্ক পারমিট ভিসায় বা কাজের ভিসায় যাবো, সে টাকা নাই, তাহলে আমার জন্য কি অন্য কোনো স্বপ্ন পূরণের সুযোগ আছে অল্প টাকার মধ্যে? হ্যাঁ, সেই সুযোগ আছে। এশিয়াতে কিছু কিছু ওয়ার্কের সুযোগ আছে, কাজের ভিসার সুযোগ আছে, যেমন এখন এই মুহূর্তে এশিয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ দেশ লাওসে কাজের ভিসা হচ্ছে অল্প টাকায়, খুবই সামান্য টাকায়। অর্থাৎ যেটা হলো ইউরোপে যেতে যত লাগে তার 3 ভাগ বা 4 ভাগের 1 ভাগ, তার 4 ভাগের 1 ভাগ খরচ, অল্প খরচে যাওয়া যাচ্ছে এশিয়ার একটু উন্নত দেশ, এবং সেখানে লাওসে ভিয়েতনামের পাশে, সেখানে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, কোনো বয়স উল্লেখ করা নাই কত বয়স যাওয়া যাবে, অর্থাৎ যে কোনো বয়সে যাওয়া যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে এখানে ভালো একটা ইনকাম, হালাল ইনকাম, অর্থাৎ হালাল ইনকাম করতে পারছে, ভালো ইনকাম করতে পারছে, অল্প টাকায় যেতে পারছে, স্বপ্ন পূরণ করতে পারছে, সবকিছু মিলে। অনেকে আমাকে বলে স্যার এই যে আপনি বললেন সুখবর গুলো, স্টুডেন্ট ভিসা বললেন, হাজব্যান্ড ওয়াইফ একসাথে যাওয়ার সেটা বললেন, এবং সেই সঙ্গে সঙ্গে কাজের ভিসার কথা বললেন, কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করবো কিভাবে? ঢাকা এফএম তো আমাদেরকে সুযোগ দেবে না, সময় দেয় না। হ্যাঁ, প্রশ্ন করে প্রশ্নের উত্তর হলো, তার হয়ে গেল বা শেয়ার করা হলো, কিন্তু কাজটা কি করবে? কাজটার জন্য আমার একটা টিম আছে এটিএমস এ, একটা বড় টিম, একটা অংশ তারা ইংলিশ শেখাচ্ছে, টিচাররা আইএলটিএস করাচ্ছে, এ যারা কিচ্ছু পারে না তাদের জিরো থেকে শুরু করেছে, আরেকটা অংশ তারা ভিসার কাজ করছে, ভিসা টিম, তারা স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্কের জন্য কাজ করছে, সাহায্য করছে তাদেরকে, এবং তাদেরকে কনসালটেন্সি দিয়ে হেল্প করছে যাতে তারা প্রতারিত না হয়। একটা জায়গা তো পাওয়া গেল যা সততার সাথে পরিচালিত, যেখানে কয়েক কোটি টাকা রাখলে কেউ নিবে না, কয়েক বস্তা টাকা রাখলে কেউ ধরবে না, ছুবে না, এরকম একটা জায়গা। আপন ভাই বোন অনেক সময় বিক্রি করে, কিন্তু এটিএমস এটা কখন সম্ভব? আমি যাদের বেঁচে আছি সম্ভব নয়। তা আমার ব্যক্তিগত নাম্বারে দিচ্ছি আপনাকে, আমার যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারটা আমার সাথে আছে প্রায় দীর্ঘ বলবো যে প্রায় 2 যুগের কাছাকাছি হলো আমার সাথে আছে এই নাম্বারটা, প্রায় 2 যুগ। তো আমার সেই ব্যক্তিগত নাম্বারটা দিচ্ছি 01712 80 81 93। বলছে ব্যক্তিগত নাম্বার, আমাকে অনেকে এটিএম স্যার পরে অথবা মানুষ গড়া কারিগর পরে। আবার নাম্বারটা বলছি, এটা হোয়াটসঅ্যাপ করা আছে, এই নাম্বারে আপনারা কল না করে বেশিরভাগ ভালো হবে SMS করলে, অর্থাৎ মেসেজ করলে হোয়াটসঅ্যাপে, তাহলে আমি আমার অবসর সময়ে এটা অ্যান্সার করার চেষ্টা করি। যেগুলো আমি পারি না সেগুলো আমার কলিগদেরকে দিয়ে দিই, তারা আমার সহকর্মী, তারা আপনাকে রেসপন্স করবে ইনশাল্লাহ, করবে ইনশাল্লাহ, অর্থাৎ আজকে হোক আর কালকে হোক ইনশাল্লাহ করবে, অথবা আজকে সকালে হোক আর বিকালে হোক এর মধ্যে করবে ইনশাল্লাহ। আমি নাম্বারটা দিচ্ছি ব্যক্তিগত নাম্বার আবারও, যেটা হোয়াটসঅ্যাপ বললাম, 01712 80 81 93। আবার বলছি 01712 80 81 93। আরেকটা কথা বলে রাখি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা ইউটিউবে যে দেখবেন প্রায় 400টা ভিডিও আছে আমার, ইউটিউবে যান, খুঁজে বের করুন এটিএম স্যার, এটিএম লিখুন, তারপর লিখুন স্যার SIR, এটিএম স্যার লিখে একটু সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন, যতজন এই 400 ভিডিও পুরোটা দেখবেন ততজনের জীবন ইনশাআল্লাহ বদলাবে, ততজনের। এবং আমি বলবো যদি কেউ বিদেশে যেতে চান অথবা বিদেশে করতে চান, এই ভিডিওগুলো দেখার আগে আপনারা কাউকে টাকা পয়সা দিবেন না বা আপনার ক্যারিয়ার নিয়ে যাত্রা শুরু করবেন না, আগে দেখুন তথ্যগুলো জানুন, তারপর আপনি করুন। একটা কথা বলতে হচ্ছে, ফর ইয়ার ভেরি কাইন্ড ইনফরমেশন, আপনার সবার জন্য, আই এম মেকিং অ্যাওয়ার অ্যাবাউট সামথিং হ্যাপেনিং, সামথিং ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড আস, যেটা খুবই দুঃখজনক। আমার ভিডিও, এটিএম স্যারের ভিডিও, এটিএম পেজে আছে, কোথাও হচ্ছে এটিএম স্যার পেজে আছে, অথবা ইউটিউবে আছে এটিএম স্যার ইউটিউবে চ্যানেল। এই চ্যানেলগুলো থেকে এই ভিডিওগুলোকে ডাউনলোড করে কেউ কেউ এআই দিয়ে আমার ভিডিওকে অন্য কণ্ঠ অন্য কোনো মেসেজ দিয়ে তারা আপনাদেরকে প্রতারিত করছে। কেউ কেউ আমাদের কাছে তথ্য কিছু এসেছে এবং আমাকে দেখিয়েছে, কিছু মেসেঞ্জারে দেখিয়েছে। এই জন্য বলবো কষ্ট করে হলে একবার দেখা করুন, সরাসরি দেখা করুন। আর আমি যে নাম্বারটা বললাম মুখে বললাম, এই জন্য মুখে এই জন্য বললাম, কারণ আপনি যেন ভিডিওর সাথে অনেকে কিন্তু দিতে পারে নাম্বার, মুখে যেটা বললাম সেটাকে কেউ কিছু বিক্রি করতে পারবে না। কারণ হচ্ছে এটা আমার কণ্ঠ। আপনারা দেখবেন যারা এআই নিয়ে কাজ করছে, এআই তে আমার ভিডিওগুলোকে তাদের কণ্ঠ দিয়ে বা আমার কণ্ঠ সাথে মিলাই করার চেষ্টা করছে, দেখবেন যে মিলছে না, কণ্ঠ মিলছে না। হ্যাঁ, ভিডিও ঠিক আছে, আমার ছবি ঠিক আছে, কিন্তু কণ্ঠ মিলছে না, এটা মাথায় রাখবেন। এই জন্য বলবো কষ্ট করে হলো আসেন। যদি গ্রামে থাকেন, প্রত্যন্ত এলাকায় থাকেন, আপনার বাড়ি কোথায় হতে পারে, আমার বাড়ি যেমন কুষ্টিয়া, হতে পারে আপনার বাড়ি রংপুর বা দিনাজপুর বা উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গে, সিলেট হতে পারে, চট্টগ্রাম হতে পারে, ময়মনসিংহ হতে পারে, যেখানেই হোক না কেন, যেখানেই হোক, বাংলাদেশে কোনো প্রান্ত থেকে ঢাকায় আসতে 8-10 ঘন্টার বেশি তো লাগার কথা না, যেখান থেকে হোক, অর্থাৎ একটা দিন ব্যাক বেলা, তাতে কষ্ট করে চলে আসুন। প্রয়োজনে দুটা মুরগি বা দুটা হাঁস বিক্রি করে আসুন, তাও আসুন, তাও জেনে নিন, তারপর বুঝে নিন, তারপরে আপনারা কাউকে টাকা পয়সা দেন। কিন্তু আগে আপনার টাকা পয়সা দিচ্ছেন কেন ওদেরকে? আপনার টাকা পয়সা দিচ্ছেন, লক্ষ লক্ষ টাকা কেন আপনাকে দিবেন? এত তো লাগে না, আমরা তো বিনা পয়সায় ভিসা প্রসেস করছি, ভিসা না হলে কিছুই নিচ্ছে, ভিসা হলে কিছু, না হলে কিছু না। তো সুতরাং এই সুযোগটা আপনার কাজে লাগান। আর এই যে আমি বললাম, আমি যেহেতু মিডিয়াতে কথা বলছি এই জন্য পুরো অ্যাড্রেসটা দিতে পারছি না, বাট এটুকু বলে দিচ্ছি ঢাকার মালিবাগে এটিএম যা সততার সাথে পরিচালিত। তো যে নাম্বারটা বললাম, এই নাম্বারে কথা না বলে বা এই নাম্বারের সাথে যুক্ত আমার সহকর্মী যারা আছে তারা আপনাকে কল ব্যাক করা পর্যন্ত এবং আমার সাথে এখানে আসা পর্যন্ত আপনারা কোনো এই ধরনের লেনদেন করবেন না, আশা করি বুঝতে পেরেছেন। তবে যারা অনলাইনে কোর্স করছেন তাদেরকে দেখবেন যে আমরা একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বার থেকে মিলিয়ে নেবেন, তখন আপনারা অবশ্যই করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ,
3: অনেক ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে আরো যারা আছেন, আমি তো দেশের বাইরে যেতে চাই, বাইরে যেতে ইচ্ছুক, আমাকে কি ইংলিশ শিখতে হবে?
2: আচ্ছা নজরুল, কোন ব্যাকগ্রাউন্ড কিন্তু শুনি নাই, কি পাস তা কিন্তু লেখা নাই, শুধু লেখা আছে কি যেতে, দেশের বাইরে যেতে চাই। হ্যাঁ, যেতে চাই, কি যোগ্যতা, কোনটা দিয়ে যাবেন? আপনি কি স্টুডেন্ট হিসেবে যাবেন নাকি ওয়ার্ক পারমিট হিসেবে যাবেন? আপনার যোগ্যতা দেখবো জানতে হবে, আপনার আর্থিক সচ্ছলতা কেমন তা জানতে হবে, আপনি ম্যারিড কিনা আনম্যারিড কিনা, অথবা আপনার বাচ্চা কাছে আছে কিনা, সবই জানতে হবে। তো মানে হাওয়ার উপরে আমি তো কখনো মিথ্যা স্বপ্ন দেখাই না। আপনি তথ্য না দিলে আমি কিন্তু আপনাকে সঠিক তথ্য দিতে পারবো না, আপনি স্পেসিফিক কোনো অ্যান্সার দিতে পারবো না। এই জন্য আমি বলবো, আবার বলছি, যারা তথ্য দিচ্ছেন কিন্তু জাস্ট স্পেসিফিক তথ্য দিচ্ছেন না, আপনার ডেটা দিচ্ছেন না, তাদের ক্ষেত্রে ডাক্তার কিন্তু ভুল করতে পারে। আমি সেই ভুলটা করতে চাই না, আমি কিন্তু আপনার ক্যারিয়ারের ডাক্তার, আপনি আমি আপনার যে গড়ার জন্য কারিগর, তো আমি সেই ক্ষেত্রে কেমন করে আপনাকে বলি যে আপনি যেতে পারবেন? আরেকটা কথা হচ্ছে, ওয়ার্ক পারমিট ভিসাতেও কিছু বয়স উল্লেখ থাকে, সার্টেন বয়সের পরে অনেক জায়গায় নেয় না, তো সেটাও তো আপনি উল্লেখ করেন, যেতে চান। আমি তো কখনোই কাউকে মিথ্যা স্বপ্ন দেখে না, আমি তো বললাম গত 23 বছর মানুষের স্বপ্ন পূর্ণ কাজ করছি, 23টা বছরে তো আমাকে কেউ কখনো প্রলুব্ধ করেও লোভ দেখিয়েও আমাকে তো কিনতে পারেনি। আমি তো বলেছি যে আমাকে 100 কোটি 1000 কোটি কোটি কোটি টাকা আমাকে কেনা যাবে না, 1,00,000 কোটি টাকা আমাকে কেনা যাবে না, অর্থাৎ যেটা হারাম সেটা থেকে আমি যাব কখনো যাইনি। যদি কখনো কেউ মনে করেন কারো দ্বারা এটিএম সে কারো দ্বারা ক্ষতি হয়েছে বা আপনার যা প্রাপ্য সেটা আপনি পাননি বা আপনি মনে করছেন আপনার থেকে কেউ নিয়ে নিয়েছে সিনিয়ে নিয়েছে, সেদিন মনে করবেন যে আমি বেঁচে নাই, বেঁচে থাকলে তো হবে না ইনশাআল্লাহ। এটিএম যতদিন আছে আমি যতদিন বেঁচে আছি ওইটার সুযোগ নাই। গত 23 বছরে একটা ঘটনা ঘটেনি, বাকি জীবনে ইনশাআল্লাহ ঘটবে না। আমার ঠিকানা, আমার পরিচয়, আমার পূর্ব পরিচয় যেটা আমার গ্রামের বাড়ি কুষ্টিয়ার ঠিকানা সব যেখানে দেওয়া, পাসপোর্ট যেখানে দেওয়া, এনআইডি যেখানে দেওয়া, সেই নাম্বারটি আপনাকে দিচ্ছি আমি, এই সৎসাহস আছে বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আবারও নাম্বারটা দিচ্ছি, যে নাম্বারটা আমার সিগনেচার নাম্বার বা আমার যে নাম্বারটা মূল নাম্বার সেটা আপনাদেরকে দিচ্ছি, আপনার প্রত্যেকে রিসেভ করে রাখুন। এই নাম্বারটা কিন্তু নাম্বার না, এটা জীবন পরিবর্তন, এটা একটা পরিবারের আহার, এটা একটা পরিবারের দারিদ্রতা থেকে সামনের দিকে আগানো, সেই নাম্বারটা দিচ্ছি, ব্যক্তিগত নাম্বার এটিএম স্যার বা মানুষ গড়ার কারিগর, যেহেতু আমাকে এটিএম স্যার বলে এই নামেই দেখবেন যে পেজ আছে, এই নামেই দেখবেন যে ইউটিউবে আমার চ্যানেল আছে এটিএম স্যার, একটু সাবস্ক্রাইব করে দেখুন। 01712 80 81 93, আবার বলছি 01712 80 81 93, এটাতে হোয়াটসঅ্যাপ করা আছে, হোয়াটসঅ্যাপ মেসেজ করলে বেশি ভালো হয়। আমি একটু বলে রাখি একটা হাদিস এবং কোরআনের কিছু ইঙ্গিত আছে এরকম, আল্লাহ তাআলা শুধুমাত্র এই পুরো পৃথিবীকে জমিনকে আল্লাহ দিনদারদের জন্য দিয়ে দিয়েছেন। আবার বলি, এই পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা দিনদারদের জন্য দিয়ে দিয়েছেন, অর্থাৎ যারা সৎ, যারা আল্লাহর কথাগুলো মেনে চলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকার মধ্যে চলছেন, তাদের জন্য পুরো পৃথিবী দিয়ে দিয়েছেন আল্লাহ, পুরো দুনিয়া দিয়ে দিয়েছেন দুনিয়া। অর্থাৎ এটা অনেকে মনে করে যে না না, তাহলে যারা ঠিক মতো চলছে না, নামাজ কালাম পড়ছে না, যারা আল্লাহর কথা শুনছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পথে চলছে না, তাদের কাছে কি টাকা পয়সা নাই? হ্যাঁ আছে। দেখবেন যে তারা একসময় তারা হতাশ থাকে, শান্তিতে নাই, আর পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছেন শুধুমাত্র এই দিনদার ব্যক্তিদের জন্য। তাদের যতটুকু আছে তাতেই তারা পুরো পৃথিবী এনজয় করে, তারা সুখিয়া আদায় করে। তবে যেন বলবো যে যেখান থেকে আছেন, ওই যে একটা কথা মাথায় রাখবেন, সে বিদেশে যাক, দেশে থাকুক, ব্যবসা করুক আর লেখাপড়া করুক, সততা এমন একটা জিনিস, অনেস্টি নেভার ডাইজ, সততার কোনোদিন মৃত্যু হয় না। স্বাভাবিক কষ্ট হতে পারে, বাট সততার কোনোদিন মৃত্যু হয় না। আই হোপ ইট গট মাই পয়েন্ট।
3: থ্যাংক ইউ স্যার। আমাদের সঙ্গে আছেন শিবু বেগম, তিনি লিখেছেন, স্যার আমি পলিটেকনিক্যাল থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাস করার পরে কি আইটিএস করে বিদেশে যেতে পারবো ভালো কোন দেশে? তিনি আসলে
2: বিস্তারিত লেখেন না, তারপরে তো কম্পিউটার সায়েন্স পড়ছেন এটা বলছেন, তাই না? তোমাদের শুভকামনা, কম্পিউটার সায়েন্স পড়ছো কিন্তু একটু আগে আমাকে জানাতে বা একটু আগে আমার সাথে দেখা করতে। এই কম্পিউটার সায়েন্সের দ্বারা পৃথিবীতে একেবারে প্রথম দুই তিন দিনের মধ্যে বা প্রথম এক দিনের মধ্যে কে আছে? আইটিতে কারা ভালো? আপনি অবাক হয়ে যাবেন, চায়নাতে বিনা পয়সায় পড়ার সুযোগ, বিশ্বমানের এডুকেশন, আইটি নিয়ে পড়ার সুযোগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ। এবং সেখানে এখন এআই এর যে চর্চা চলছে সেটা আমাদের দেশে এখন হয়নি, ওখানে এআই এর একদম হাইয়েস্ট লেভেলে অ্যাপ্লিকেশন চলছে, তো সেখানে তুমি পড়তে পারো। তুমি এখানে কোথায় পড়ছো আমি জানি না, বাট তোমার যদি সুযোগ থাকে তাহলে ভালো জায়গায় পড়ো। আমার দেশের কোথাও নিষেধ করা নাই, তুমি যেতে পারবে না, বরং তুমি ওখান থেকে পড়ে এইটা আমাদের দেশে অ্যাপ্লাই করো, দেশ উপকৃত হবে ইনশাল্লাহ। ভালো জায়গা থেকে পড়ো, তুমি তো জানতেই না পৃথিবীর মানে সবচেয়ে আইটিতে যারা ভালো একেবারে মানে প্রথম এক দুইয়ের মধ্যে, যদি আমেরিকা বলো, চায়না বলো, এর চেয়ে বেশি আর কি হতে পারে, এর চেয়ে ভালো কি হতে পারে? সেখানে তুমি পড়তে পারছো, চায়নাতে তুমি একদম ফুল ব্রাইট স্কলারশিপ পেতে পারো, লেখাপড়া ফ্রি, থাকা খাওয়া ফ্রি, তুমি এর সাথে আরো কিছু স্টাইপেন্ড পেতে পারো, সবকিছু মেরে তোমার জন্য একটা বড় সুযোগ ছিল। এটা তো অনেকেই জানে না, আর তা আরো অবাক হবেন যে কম মানে জিপিএ নিয়ে, 2.5 জিপিএ নিয়ে চায়নাতে স্কলারশিপ পড়তে পারছে, তা স্কলারশিপ যেতে পারছে, তাও আবার ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটিতে। এবং ওরা যেটা চায়, ওরা যেটা পড়ায়, দেখবেন যেটা প্রয়োজন না সেটা তারা পড়ায় না, যেটা শুধু থিওরিটিক্যাল অ্যাসপেক্ট আছে সেটা পড়ায় না তারা। অর্থাৎ ওখান থেকে পড়লে সে কিছু করতে পারবে জীবনে ইনশাআল্লাহ, এই সুযোগটা আমার আছে। অর্থাৎ কয়জন জানতেন বা আজকে যারা আছেন, গার্ডিয়ান অনেকে জানি না, বলে স্যার টাকা পয়সা লাগবে, কত লাগবে? আর টাকা পয়সা ছাড়াও তো যাওয়া যায়, সামান্য কিছু খরচ, বিমান ভাড়ার সাথে আর অল্প কিছু খরচ। একটা ছেলে বা মেয়ের জীবন যদি 2-2.5 লাখ টাকা দিয়ে গড়ে দিতে পারে, একটা উন্নত দেশে যেতে পারে, পড়তে পারে, ওখানে কিছু ইনকাম করতে পারে, ওর সাথে ওখানে নিজেকে গড়ে তুলতে পারে, সংসারের অভাব দূর করতে পারে, মাত্র 2-2.5 লাখ টাকা দিয়ে, এটা আমরা কয়জন জানি? আমরা হতাশ করছি, এরপরে জীবনে একবার আসেন, দেখা করুন, জানুন, আপনি কেন হতাশ হচ্ছেন? এবার আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিই, আপনি জানেন মনে হয় এবার মিষ্টির দোকানগুলোতে খা খা করেছিল এইচএসসি পরীক্ষার পরে, রেজাল্টে আমি দেখেছি যে খা খা করেছিল, কে মিষ্টি কিনতে যাবে? ছেলে রেজাল্ট হয়েছে, মেয়ের রেজাল্ট হয়েছে, ভালো হয়নি, আশা করেছিল জিপিএ 5 পাইনি, আশা করেছেন ফোর প্লাস, পেয়েছেন তো থ্রি এর নিচে, আশা করেছেন ভালো রেজাল্ট করবে, দেখেছে ফেল করেছে, এরকম অনেক হয়েছে এবার। এই জন্য মিষ্টির দোকানে খা খাচ্ছিল, অনেকটা ফেরার মতো ছিল, অন্য সময় ছিল উপচে পড়া ভিড়, এবার কিনতে যায় নাই, খুব কম, কেন আসার অনুরূপ রেজাল্ট পায়নি। যে জিপিএ ফাইভ চেয়েছিল, গোল্ডেন চেয়েছিল, সে হয়তো নর্মাল একটা পেয়েছে, অর্থাৎ তার আসার মতো হয়নি। তো এইরকম সময় আমি একটা গুড নিউজ দিচ্ছি যারা ফেল করেছে তাদের জন্য, যারা খারাপ রেজাল্ট করেছে তাদের জন্য গুড নিউজ দিচ্ছি, এবং যারা ফেল করেছে তাদের জন্য গুড নিউজ দিচ্ছি। এটা আপনি বলতে পারেন যে স্যার এটা কেমন কথা বলেন, ফেল করেছে তাদের জন্য কিছু গুড নিউজ আছে? হ্যাঁ, যারা ফেল করেছে তোমরা আলহামদুলিল্লাহ বলো, কারণ অনেকেই জানে না যে মাত্র ম্যাট্রিকের পরে বা দাখিলের পরে, অর্থাৎ এসএসসি বা দাখিল বা ম্যাট্রিকের পরে, এই লেভেলের পরে চায়নাতে ইঞ্জিনিয়ারিং পড়া যায়, প্রকৌশল লেভেলে পড়া যায়, ডিপ্লোমা 3 বছরের ডিপ্লোমা তারা করতে পারছে, তাও বিনা পয়সায় ফ্রি লেখাপড়া, থাকা খাওয়া একেবারে নমিনাল খরচ, থাকাচ্ছে অনেক কম। সেখানে তারা ফেল করে নিচ্ছে, অর্থাৎ যারা ম্যাট্রিক পাস, মানে যে ইন্টার ফেল করেছে সে ম্যাট্রিক পাস করেছে, তো ম্যাট্রিকের পরে যাওয়া যাচ্ছে, এবং সেখানে সে ইঞ্জিনিয়ারিং পড়বে, তা উন্নত জায়গায়। এবং তার মজার ব্যাপার হচ্ছে এই 3 বছরের পরে জাস্ট 2 বছর যদি যোগ করে তারা তার বিএসসি ইঞ্জিনিয়ারিং হয়ে যাচ্ছে, অনার্স হয়ে যাচ্ছে। তো অনেকেই জানে না। এবার আরো অবাক করার কথা, একটা মানুষ ইঞ্জিনিয়ারিং পড়বে, প্রকৌশল বিদ্যা নিয়ে পড়বে, সেক্ষেত্রে আর্টস থেকে পড়েছে, আর্টস থেকে যাওয়া যাচ্ছে, কমার্স থেকে যাওয়া যাচ্ছে, সায়েন্স থেকে যাওয়া যাচ্ছে, অর্থাৎ যে কোনো গ্রুপ থেকে যাওয়া যাচ্ছে। এই তথ্যগুলো আমরা জানতাম না, হাবতাস করছি, একবার কি আসা যায় না, আমার সাথে দেখা করা যায় না। আমি আজকে বলবো যারা যারা দেখছেন শুনছেন, সে দেশে থাকতে চান আর বিদেশে যেতে চান, ওই যে বললাম যারা ফেল করেছে তারা আলহামদুলিল্লাহ বলবে এক সময়, যারা ফেল করেছি বলেই এই চিন্তাটা করেছিলাম যে আমাকে চায়নায় যেতে হবে, আমাকে বিদেশে যেতে হবে, যদি পাস করতে ভালো রেজাল্ট করতে তাহলে এখন যাওয়া হতো না, হয়তো অনার্সের পরে যাওয়া বা ইন্টারের পরে যাওয়া হতো, তাই তো? এখন যাওয়া হতো না, ম্যাট্রিকের পরে যাওয়া যায় এটা জানতো না। আমি ওই জন্য বললাম মাঝে মাঝে কিছু, আমার একটা ছোট্ট একটা ঘটনা বলি। আমি যখন ইন্টারের পরে, ইন্টারমিডিয়েট পরে আমাদের সময় তখন উনি ছিল, তো খুব বেশি করে চেষ্টা করলাম হচ্ছে মেডিকেলের জন্য। বাবা বললেন যে দেখো, আমার বাবা একজন ইঞ্জিনিয়ার, তো আমাদের পরিবারে আমার একজন ফুফা উনি ইঞ্জিনিয়ারিং করেছেন, তো উনিও করেছেন, বাবা ইঞ্জিনিয়ার। বললেন যে আমার বেশ পরিবারে কয়েকজন ইঞ্জিনিয়ার আছে কিন্তু ডাক্তার নাই, তো যেহেতু আমাদের বংশে ডাক্তার ছিল না তখন, এখন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তখন আমার বাবা বলছিলেন যে তুমি ডাক্তারি পড়ো, তোমার একটাই চিন্তা থাকবে যে আমাকে বিবিএস পড়তে হবে, ডাক্তার হতে হবে, যেহেতু আমাদের বেশ কয়েকজন, আমার বাবা সহ বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার ছিলেন। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, আমি চেষ্টা করলাম, আমার বাড়ি কুষ্টিয়া, আমি ঢাকাতে চলে আসলাম, কোচিং করলাম, তখন মেডিকেল কোচিং করলাম আর অন্যগুলো কোচিং করলাম না, শুধু মেডিকেলের জন্য। তো অনেক এফোর্ট দিলাম, অনেক কিছু করলাম, অনেক চেষ্টা করলাম, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমি এখন আলহামদুলিল্লাহ বলি, তখন তো দুঃখের বিষয়, কানাকাটি করেছিলাম, আমি চান্স পেলাম না, অল্প কিছু নাম্বারের জন্য চান্স পেলাম না, 1.5 বা 1.7 জন্য হবে, এটার জন্য হলোই না চান্স। যাই হোক, চান্স হলো না যখন, তখন আমার মনে আছে আমি আমার আম্মা দুজন একে অপরের গলা ধরে কান্নাকাটি করেছিলাম দুজনে। তো তারপরে, কারণ আমার আম্মা আমার জন্য অনেক কিছু করেছেন, কারণ উনি রাত জেগে আমার জন্য থাকতেন, যতক্ষণ পর্যন্ত আমি পড়তাম উনি থাকতেন, বসে থাকতেন, পাহাড় দিতেন যে না কি কি লাগবে, এমন ছিলেন মা। তো যাই হোক, আমি যখন চান্স পেলাম না মেডিকেলে, তখন আমার আম্মা উনিও কান্দলেন, ওনারও মনে কষ্ট হলো, তবে উনি একটা সান্ত্বন বাক্য বললেন, এমনই একটা কথা বললেন, দেখো তুমি এটা যে চান্স পাওনি এই জন্য যে আল্লাহ এর থেকে ভালো কিছু দিবেন, এই জন্য তুমি যদি চান্স পেয়ে যেতে তাহলে এর থেকে ভালো কিছু আর হতো না তোমার জীবনে, তুমি দেখো তোমার তোমার জীবনে এর থেকে ভালো কিছু আছে। সত্যি কথা বলতে গেলে তখন আমি ভাবলাম যে আমার আম্মা নিশ্চয়ই নিশ্চয় সান্ত্বনা দেওয়ার জন্য বলছে। তখন আমাদের তখন কি ছিল, ইঞ্জিনিয়ারিং এবং মানে ডাক্তারি, তো হয় সে বিএসসি করবে অথবা সে কি করবে এমবিবিএস করবে। তা আমি আমার ভাবছিলাম যে কি আসলে হতে পারে, এমবিবিএস এর চাইতে ভালো আর কি হতে পারে, আমার তো মাথায় ধরে না। আমার আম্মা তো বললেন তোমার জানা আর ভালো কিছু আছে। ঠিক তার কিছুদিন পরে, কয়েক মাস পরেই আমার কাছে কিছু ভালো কিছু খবর আসলো, দেশের বাইরে যাওয়ার অপরচুনিটি আসলো, আইটি নিয়ে পড়ার সুযোগ আসলো, তাও মানে বিশ্বের একটা ভালো জায়গায়, যেখানে আইটি তে পৃথিবীতে অন্যতম ভালো একটা জায়গায় পড়ার সুযোগ আসলো আলহামদুলিল্লাহ। এবং সেইটা সুযোগ আসলো কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ, যেটা বাংলাদেশের পড়া একটা খুব একেবারে স্বপ্নের ব্যাপার ছিল। এমবিবিএসে তো চান্স পাওয়া যাচ্ছিল, কিন্তু সিএসসি তে চান্স পাওয়া খুব অল্প কয়েকজন, মাত্র 30টা মতো সিট ছিল, মাত্র 30 জন এটার সুযোগ পাবে ঢাকা ভার্সিটিতে। এমবিবিএসে কত হাজার হাজার চান্স পাবে, কয়েক হাজার, এখন তো 5,000-এর মতো। তো তখন দেখলাম তাই তো, মাত্র 30 জনের মধ্যে যেটা সুযোগ আছে সেটা আমি তো ফেললাম দেশের বাইরে আলহামদুলিল্লাহ। এই জন্য বলবো যে যেখান থেকে আছেন, যেটা হয়নি কেন হয়নি জানেন, তার থেকে হয়তো আপনাকে আল্লাহ ভালো কিছু রাখছেন। ওটা হবে কেন? আজকে যারা যারা শুনছেন আমি বলবো এটা শেয়ার করে দেন, যারা আজকে হতাশ, যারা আজকে মনে করছেন গ্যাপ আছে, ইয়ার গ্যাপ আছে, যারা যেতে পারেনি, পড়াশোনা ম্যাট্রিকের পড়া হয়নি, তাদের সুযোগ আছে ইনশাল্লাহ। অর্থাৎ যোগ্যতা থাকলে তুমি এর উপরে যাবে ইনশাল্লাহ, আইএলটিএস করেও যেতে পারবে ইনশাল্লাহ, আইএলটিএস ছাড়াও যেতে পারবে ইনশাল্লাহ, সেই সুযোগ এখন আছে। আমি এই জন্য বলবো যারা এখনো কিনতে পারিনি, বলেছিলাম যে এটিএম এমন একটা জায়গা যা সততার সাথে পরিচালিত, যেখানে কয়েক বস্তা টাকা রাখলে কেউ নিবে না, ইনশাআল্লাহ ধরবে না, ছুবে না, সেই পজিশন করে তুলেছি। আর সেখানকারই আমি কর্ণধার, আমার ব্যক্তিগত নাম্বার দিচ্ছি 01712-80-81-93। আপনারা আগামী এক ঘন্টা ইচ্ছা মতো কল করুন 01712-80-81-93। আর এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করা আছে। আমি চাইবো যে আপনারা পরবর্তী যে প্রশ্নগুলো করবেন সেখানে আপনি একটু স্পেসিফিক আপনার প্রশ্নগুলো করবেন, কিছু তথ্য দিবেন, কি পাস করেছেন আর বয়স কত, বিবাহিত হলে সেটাও জানে, বিবাহ না করলে সেটাও জানে। আর একটা বলে রাখি, বিবাহ যারা করেনি তাদের জন্য কিছু গুড নিউজ আছে, যারা করেছে তাদের জন্য গুড নিউজ আছে। আমি কিছুক্ষণ পরে দেখাবো বিবাহ যারা করেছে তাদের জন্য কি গুড নিউজ, আমি দেখাবো গত মাসের 2 তারিখে একটা ঘটনা ঘটেছে, সেটা দেখাবো তাদের ইনশাআল্লাহ।
3: অনেক ধন্যবাদ স্যার। তাহলে আজকের বিবাহিত অবিবাহিত দুজনের জন্য আসলে বেশি পরিমাণে কার্যকরী হতে যাচ্ছে, উপকারী হতে যাচ্ছে সামনে। তো স্যার আমি দুইটা প্রশ্ন একসাথে নিব আপনার কাছে, আপনি অলরেডি এটা উত্তর দিয়েছেন, সেটা হচ্ছে যে আমাদের তানভীর হোসেন তিনি হচ্ছেন বলেছেন যে স্যার আমি নবম শ্রেণীতে পড়ি, আমি অনেক ডিপ্রেশনে আছি, আমি আপনার সাথে দেখা করতে পারবো কিনা এই বিষয়ে। এবং আরো একটা কাছে পৌঁছে দিতে চাই, সেটা হচ্ছে আইফাল ইব্রাহিমের, তিনি লিখেছেন আমি 1994 সালে HSC সৌদিতে ছিলাম, এখন দেশে আমার জন্য কোনো অপশন আছে কিনা, বয়স আগামী জানুয়ারিতে 43 শেষ হবে, কিছু করা যায় কিনা একটু দেখেন স্যার প্লিজ।
2: আচ্ছা, প্রথমে যিনি 9 এ পড়ছে তার কথা একটু বলে রাখি, তুমি ক্লাস 9 এ পড়ছো, তুমি বলেছো তোমার জীবনে তুমি একটু হতাশ, এটা বলেছো। আমি এর আগের একটা লেকচারে বলেছিলাম পৃথিবীতে সবচেয়ে শত্রু, মানুষের শত্রু কে, এটা কে বলতে পারবেন? সিফাত কি বলেন, আপনার কাছে কি মনে হয়?
3: ইচ্ছা শক্তি,
2: এটা তো ঠিক আছে, কিন্তু মানে মানুষের শত্রু কে, শত্রু স্বীকৃত শত্রু এখন কোরআনে আল্লাহ বললেন তোমাদের সবচেয়ে বড় শত্রুকে শয়তান। শয়তান কি করেছে জানেন? সে একেবারে তার একটা বিশ্ববিদ্যালয় খুলে পড়ছে মানুষের কিভাবে ক্ষতি করা যায়, কত ভাবে মানুষকে বিভ্রান্ত করা যায়, একটা বিশ্ববিদ্যালয় খুলে পড়ছে। সেই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন চ্যাপ্টার পড়ানো হয়, অনেক চ্যাপ্টার, সবচেয়ে বড় চ্যাপ্টার কি, মানুষকে ক্ষতি করার জন্য, মানুষকে কিভাবে গাফেল করা যায়, মানুষকে কিভাবে বিচ্যুত করা যায়। আপনারা অবাক হয়ে যাবেন, এই সমস্ত চ্যাপ্টার যত লেসন আছে, যত বই পুস্তক শয়তান তৈরি করেছে, এর মধ্যে সবচেয়ে বড় যে চ্যাপ্টার সেটা হচ্ছে হতাশা। এই শয়তানের প্রথম পাঠশালার, তার বিশ্ববিদ্যালয়ের প্রথম যে চ্যাপ্টার, যে চ্যাপ্টার নিয়ে সে, এইটা হলে আর কোনো কিছু তার দরকার নেই, এই প্রথম অস্ত্র। এই অস্ত্র যদি তার কাজে লাগাতে পারে তাহলে সে দ্বিতীয়, তৃতীয়, 100, 10, 200 বা 1 লক্ষ যে তার অস্ত্র আছে সে কোনটা কাজে লাগাবে, একটাই যথেষ্ট, সেটা হচ্ছে হতাশা। যদি কারোর মধ্যে একটু হতাশা ঢুকাইতে পারে শয়তান, তার শয়তান বলে যে ও নিজে শয়তান হয়ে যাচ্ছে, আমার আর কোন কাজ করতে পারে, অর্থাৎ যাকে হতাশ করা যায়। আপনি দেখবেন এক কয়েকদিন আগে আমার কাছে প্রতিদিন লোক আসে, আজকেও বেশ কিছু লোক ওয়েট করছে, আমি লাইভের পরে ইনশাল্লাহ আবার জয়েন করবো, তাদের সাথে কথা বলবো। তো বলছিলাম যে হতাশা এমন, কয়েকদিন আগে একটা ছেলে আমাকে আমি যখন বললাম তোমার কাছে ফজর হয়েছে, সে বলছে আমি আগে পাঁচ ভক্ত নামাজ পড়তাম। আমি তোমার কাছে আজকে ফজর হয়েছে, সে বলছে আমি আগে পাঁচ ভক্ত পড়তাম, এক ভক্ত কাজে হতো না। আমি তোমার গতকাল ফজর হয়েছে, বলছে আমি আগে পাঁচ ভক্ত পড়তাম। আমি তার আগের দিন ফজর হয়েছে, বলছেন আমি আগে পাঁচ ভক্ত পড়তাম, এক ভক্ত জামাত ছাড়া মিস করতাম, জামাত মিস করতাম। আমি তো সপ্তাহ আগের কথা বলছি, আগের কথা বলছি, এখন বর্তমান জিজ্ঞেস করছি। বলছে বর্তমান আমি একটু হতাশ, এই জন্য আমি ভাবছি যেদিন হতাশা কেটে যাবে সেদিন থেকে নামাজ পড়ব। মানে দেখেন, খেয়াল করে দেখেন, সে কিন্তু পাঁচ ভক্ত নামাজ পড়ত, সে একসময় মানে দিনের দাওয়াত দিত, সে মসজিদে মসজিদে সে দাওয়াত দিত, বিভিন্ন দেশে সে ঘুরেছে, চিল্লা দিয়েছে। সেই ছেলে বলছে সে এখন নামাজ তো পড়েই না, সে ওয়েট করছে কবে তার হতাশা দূর হবে, তারপর সে নামাজ পড়বে। তার মানে দেখেন, শয়তানের প্রথম যে পাঠশালার প্রথম যে ইয়েটা, বিশ্ববিদ্যালয়ের প্রথম যে পাঠ, ওই চ্যাপ্টার সে তার মধ্যে ঢুকাই দিয়েছে। সেটা কি হতাশা? হতাশা কি করলো? যে ছেলের পাঁচ ভক্তের নামাজ পড়তো জামাতের সাথে, তার জামাত ছুটাই দিল, সে দিনের দাওয়াতে সেটা বন্ধ করে দিল, তার নামাজ বন্ধ করে দিল, সে এখন এক ভক্ত পড়বে। এবং তারপরে কি করছে দেখেন, সে লেখাপড়া বন্ধ করে দিয়েছে, সে সিনেমা দেখা শুরু করেছে, সে ভিডিও গেমস খেলা শুরু করেছে। সে কি করেছিল? তার এমন সব বন্ধুর সাথে মেশা শুরু করলো যে বন্ধুদের প্রত্যেকেই আসলে বেনামাজি। এবং দেখেন, সে যে ছেলেটা একসময় আড্ডাকে ঘেরা করতো, সে এখন আড্ডা দেওয়া শুরু করেছে। অর্থাৎ তার মানে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে হতাশা। কখনো হতাশাকে প্রশ্রয় দিবেন না। যদি কখনো হতাশা আসে, মনে করেন শয়তান আপনাকে ইনভাইট করছে, শয়তানের ঘরে আপনাকে আমন্ত্রণ দেওয়াচ্ছে, এই জন্য কখনো করবেন না। আর প্রথমে বলি, যারা মুসলিম আছেন তাদেরকে বলবো, তরুণ থেকে শুরু করে যত আছেন, বাপ মা থেকে শুরু করে প্রত্যেকে, মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজের চার না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ হাদিস, মুসলিম আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। ফজর যে দিন শুরু করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজের চার না হয়। আমি বলছি না আপনাকে হুজুর হতে হবে, আমি বলছি না আপনাকে একেবারে আলখিল্লা পড়তে হবে, হ্যাঁ জুব্বা পড়তে হবে, পাগড়ি পড়তে হবে, তা বলছি। আপনি যে পোশাক আছেন সেই পোশাকে নামাজ পড়বেন। আপনি গেঞ্জি পরে আসছেন, টি শার্ট পরে, তাতেই নামাজ হবে ইনশাল। আপনি শার্ট প্যান্ট পরেছেন, তাতেই নামাজ হবে। আপনি স্যুট টাই পরেছেন, তাতেই নামাজ হবে ইনশাল। যে অবস্থায় যে চাকরি করছেন সেখানে নামাজ হবে ইনশাল। পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয়, তাহলে নামাজ আপনার হতাশাকে দূরে রাখবে। আবার বলি, ফজর দিয়ে দিন শুরু করেন, পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয়, ফজর পরে ঘুমাবেন না। আমাকে বলে স্যার আমি তো আমি আল্লাহকে চাই এতবার বলি, কিন্তু আল্লাহ আমাকে তো রিজিক দেন না, আল্লাহ আমাকে তো আমার দিকে তাকান না, আমি মাসে 10,000 টাকা বেতন পাই, আমার তো হয় না কিছু। কেন হবে? তার ফজর পড়ছে, বলছে স্যার পড়ি নাই। তুমি ফজর যখন আল্লাহ রিজিক বন্টন করো তখন ঘুমাই আছো, আল্লাহ যখন রিজিক বন্টন করছো তুমি তখন ঘুমাই আছো, ঘুমাই থাকার পরে যখন রিজিকটা বন্টন শেষ হয়ে তখন তুমি উঠছো। আমি এই জন্য বলি মাঝে মাঝে যে ফজর যেন না, আর অন্য ধর্মে যারা আছে তাদেরকে বলবো, যার যার ধর্ম তার কাছে, অন্য ধর্মে যারা আছে তারাও যেন দিনটা যেন তার আগে উঠতে না পারে। দিন শুরু করো দিন শুরু হওয়ার আগে, অলসতা থেকে পরিহার করো। ইংলিশে তুখর হও, তোমার জীবনের বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো ইনশাল্লাহ। আর যে নাইনে পড়ছো তোমাকে এখন বলবো, এখন থেকে শুরু করো, যে ব্যাকগ্রাউন্ডে হোক না কেন, সে লেখাপড়া করেছে আর না করেছে আমি জানি না, তাকে আমি বললাম তার বেকারত্বকে আমি জাদুঘরে রাখবো। কিভাবে জানেন? যদি এটিএম থেকে যদি কেউ আইএলটিএস করে, যদি সে দুর্বল থাকে সে জিরো থেকে শুরু করবে, অথবা মোটামুটি লিখতে পড়তে পারে সে লেভেল ওয়ান টু করবে। লেভেল ওয়ান টু করলো, আইএলটিএস করলো, আইএলটিএস এ যতজন সেভেন পাবে এটিএম থেকে আইএলটিএস করে, ততজনকে আমি চাকরি দিব ইনশাআল্লাহ। আমার সাথে একটা প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, ঢাকার একটা প্রতিষ্ঠানে, ঢাকার মধ্যখানে অবস্থিত সে একটা প্রতিষ্ঠান, যেটা আমেরিকার 13 স্টেটের সাথে কাজ করছে, 13 রাজ্যের সাথে কাজ করছে, একটা কল সেন্টার। সেখানে আমাকে অফার দেওয়া হয়েছে, একটা বিটুবি হয়েছে, চুক্তি স্বাক্ষর হয়েছে এটিএম এর সাথে তাদের, যে স্যার যতজন এটিএম থেকে আইএলটিএস করে, যতজন সেভেন পাবে, হোয়াট এভার দ্য ব্যাকগ্রাউন্ড দে আর ফ্রম, ততজনকে চাকরি দেওয়া হবে, রিগার্ডলেস অফ দেয়ার ব্যাকগ্রাউন্ড, রিগার্ডলেস অফ দেয়ার এজ, ততজনকে চাকরি দেওয়া হবে ইনশাল্লাহ। এবং আরেকটা কথা বললাম, যদি 7.5 পাই তাহলে আমি এটিএম সে চাকরি, 7 পেলে ওইখানে চাকরি দেবো ইনশাল্লাহ। তা তুমি কেন বেকার থাকবে? তোমার বেকারত্বকে জাদুঘর রাখবো ইনশাল্লাহ। আরেকটা কথা, এটার সাথে যদি কেউ ডিজিটাল মার্কেটিং করে এটিএম থেকে এবং ফ্রিল্যান্সিং করে, সে কখনোই বেকার থাকতে পারে না। এই দেশে বসে ঘরে বসে একটা ছেলে ক্লাস 7-8 পাস করা বা কোনো মতো ইন্টার পাস করেছে বা কিছু পাস করেনি, পাস করেনি স্কুলে যায়নি, সেও ইনশাল্লাহ এখানে লাখ টাকার উপর ইনকাম করবে, তা হালাল হবে। এই দেশে দরিদ্র লোক একসব খুঁজে পেতে হারিকেন দিয়ে খোঁজা লাগবে, টর্চ লাইট দিয়ে খোঁজা লাগবে, যদি আমার কাছে কেউ মেনে চলে। কথা বললাম আপনি হয়তো বিশ্বাস করছেন যাই না, যে কেউ মেনে চলে একটা টর্চ লাইট দিয়ে খুঁজতে হবে দেশে কোন বেকার আছে কিনা, ইনশাল্লাহ সেদিন আসবে। ভুলে গেছিলাম আমি একটু বলে রাখি, বয়স তো 43 হয়ে গেছে ওনার, তাই না? আপনি বলতে পারেন এই বয়সে আর কি থাকে? আমি এর আগে কিন্তু এই ঘটনাটা বলেছিলাম যে কেউ কেউ আমাকে বলে অ্যাকচুয়াল লাইফ স্টার্টস ফ্রম কি জানেন 40, বুঝছেন? অ্যাকচুয়াল লাইফ স্টার্টস ফ্রম 40, কেউ আমাকে বলে অ্যাকচুয়াল লাইফ স্টার্টস ফ্রম 50, এটা ডিবেট আছে। তবে এইটা কেন বললাম, মানুষের জীবনের প্রকৃত জীবন শুরু হয় তো 40-এর পর থেকে, 40-এর আগে সে এস্টাবলিশ হতে পারে না ওইভাবে। দেখবেন যে তার স্ট্রাগল থাকে, তার লেখাপড়া করতে হয়, তাকে চাকরির জন্য ঘুরতে হয়, প্রমোশনের জন্য ঘুরতে হয়। হ্যাঁ, 40-এর আগে বড় পদ পাওয়া যায় না সাধারণত। আর যদি আমার আল্লাহ আমার একটা বিশেষ ভাগ্যবান আমি করেছেন আমাকে, আমি মানে 30-এর আগেই আমি সফল হয়েছি আলহামদুলিল্লাহ। আমি একটা বড় প্রতিষ্ঠান প্রধান কর্মকর্তা ছিলাম, তখন আমার বয়স 28-29 বছর, দায়িত্ব পেলাম একটা বড় প্রতিষ্ঠানের তাও প্রধান কর্মকর্তা পদ, আলহামদুলিল্লাহ। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ওই যে বললাম প্রকৃত জীবন শুরু হয় হচ্ছে 40 থেকে। 40-এর মধ্যে একটা মানুষ তার একটা জায়গায়, আপনি দেখেন বিসিএস করা, তারা বড় পদ কখন পায়? ইয়াং বয়স পায় না, কিন্তু তারা কখন পায়? একটা পরিণত বয়সে তাকে পায়। যেমন দেখবেন যারা বড় পদে যাচ্ছে তখন 40-এর পরে, ডিসি হচ্ছেন, এসপি হচ্ছেন 40-এর পরে। আচ্ছা, একটা মানুষ ভালো ব্যবসা করছে, ব্যবসায়ী কিন্তু হ্যাঁ হতে পারে যে কোনো বয়সে, কিন্তু এস্টাবলিশ হয় বা বড় রূপ দেয় তার দেখবেন 40-এর পরে হয়। ঠিক আছে, এখন ধরেন কোন একটা প্রাইভেট প্রতিষ্ঠানে হোক, দেখবেন যে একদম ঠিক যে সেলস পর্যায় থেকে দেখেন, একদম এসআর থেকে শুরু করে টেরিটরি সেলস থেকে শুরু করে ন্যাশনাল সেলস ম্যানেজার হতে বা একদম বড় প্রতিষ্ঠানের ওই জিএম পর্যন্ত দেখবেন যে 40-এর আগে হচ্ছে। তার ওনার বয়স 43, এখন ওদের বলতে পারেন যে শ্রতিগর্ভ ছিলাম, আসছি কিন্তু বাড়িতে টাকা পয়সা যাচ্ছিল, সব শেষ হয়ে গেছে। মাথায় রাখবেন আমি এর আগে বলেছিলাম বাস পাখির একটা গল্প করেছিলাম, বাসপাকে আমি সংক্ষেপে একটু বলছি, বাসপাকে তার জীবনের কিন্তু 40-এর পরে তার একটা বিশেষ পরীক্ষা হয়। তার যে সবচেয়ে বড় অস্ত্র সেটা হচ্ছে তার নখ, থাবা, যেটা দেশে স্বীকার করে, সেইটা কিন্তু আস্তে আস্তে 40-এর আগে একটু ইয়ে হতে থাকে, 35-এর পর নষ্ট হয়, 40-এ অকেজে হয়ে যায় অনেকটা। 40-এর পরে তার একটা বিশেষ যুদ্ধ হয় তার, সে একটা উঁচু পাহাড়ে বা পর্বতে যে এমন জায়গায় যায় যেখানে তাকে অন্য শিকারী শিকার করতে পারে, সেখানে যে সে ওয়েট করে এবং সে নতুন করে তার সমস্ত পালক গুলো আগে সে কি করে, সব পালক গুলো সে খুলে ফেলে, যেহেতু সেগুলো আর কাজ করছে না, নখ সে ওখানে ওই পাথরে আঘাত করে করে সব নখ উঠাই ফেলে, ঠোঁট তার নরম হয়ে যায়, সে কিন্তু ছোট কাজ করতে পারে না, ভেঙে যায়, সেই ছোটটাকে আবার সে সম্পূর্ণ উঠাই ফেলে পাথরে টুকরে টুকরে। এবার তারপরে সে মাত্র 5-6 মাস পরে, তখন সে এই সময়টা তার জীবনে একটা সবচেয়ে কষ্ট একটা যায়, এত কষ্টের জীবন তার আর কখনো হয়নি, যে বাসপাখি কখনো পোকামাকড় খেত না সেটা খায়, যে লতা পাতা খেত না সেই লতা পাতা খেয়ে থাকে, ওই সময় বৃষ্টি পানিতে যা পায় সে পানিতে খায়, এইভাবে পরে তার কোনো মতো জীবনটা পালন করে। এবং তারপরে আস্তে আস্তে দেখে আবার নতুন তার পালক হয়, নতুন তার ঠোঁট বাজায়, নতুন তার নখ হয়, আবার সে আবার 35-40 বছরের নতুন জীবন পায়। অর্থাৎ তাদের একটা লাইফ সাইকেল হচ্ছে প্রায় 70-80 বছর, কোথাও কোথাও 90 বছর পর্যন্ত বেঁচে থাকে একটা বাস পাখি, অনেকে জানে না কিন্তু তাদের এত বছর, এত বছর পর্যন্ত বাঁচে। এই 70-80 বছরের মধ্যে অর্ধেক বয়সে অনেকে মারা যায় যারা এই চ্যালেঞ্জটা নিতে পারে, ওই 40 বছর পর অনেকে মারা যায়, কোনো মতো জীবনটা পালন করে এবং তারপরে আস্তে আস্তে দেখে আবার নতুন তার পালক হয়, নতুন তার ঠোঁট বাজায়, নতুন তার নখ হয়, আবার সে আবার 35 থেকে 40 বছরের নতুন জীবন পায়। অর্থাৎ তাদের একটা লাইফ সাইকেল হচ্ছে প্রায় 70 থেকে 80 বছর, কোথাও কোথাও 90 বছর পর্যন্ত বেঁচে থাকে এটা বাস পাখি। অনেকে জানে না কিন্তু তাদের এত বছর পর্যন্ত বাঁচে। এই 70-80 বছরের মধ্যে অর্ধেক বয়সে অনেকে মারা যায় যারা এই চ্যালেঞ্জটা নিতে পারে। ওই 40 বছর পরে অনেকে মারা যায় যারা 40 বছর পরে এই চ্যালেঞ্জটা নিতে পারে, 6 মাসের বা 5 মাসের।

0: পয়সা নাই বললে চলে, খুব অল্প টাকা ইনকাম করে। আমি সৌদি আরবে গিয়েছি, আমি দুবাইতে গিয়েছি, আমি মালয়েশিয়াতে গিয়েছি, আমি সিঙ্গাপুরে গিয়েছি, আমি দেখেছি মানে শ্রমিকরা কি করে। আমার সৌভাগ্য হয়েছে এসব দেশে যাওয়ার, আলহামদুলিল্লাহ। আমি একাধিকবার সৌদি আরবে গেছি, তো আমি দেখেছি যে কত কষ্ট করে তারা, কত রোদের মধ্যে। আমি দেখি যে একটা পলিথিনের একটা ব্যাগ নিয়ে, বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। তা আমি মসজিদের নবাব থেকে নামাজ পড়ে যাচ্ছি, দেখে যে ওখানে দাঁড়িয়ে আছে। আমরা যে পানি খাচ্ছি, জুস খাচ্ছি, সেগুলা হ্যাঁ ওই বোতলগুলো ফেলার জন্য বা অন্য উচ্ছিষ্ট ফেলার জন্য ওখানে রাখা। তারা ওটা মানে মোবাইল আসলে ডাস্টবিন, তারা ওখানে দাঁড়ায় আছে। কাবা থেকে নামাজ পড়ে তারপর আসছি মক্কা থেকে, দেখি দাঁড়ায় আছে। দেখে বোঝা যাচ্ছে আমাদের দেশের ছেলে ভাই বোন ভাইরা। তাদেরকে জিজ্ঞেস করলাম কত পায়, একজন বললো যে তার বাড়ি চাঁদপুরে, এবার সে ওখানে পায় হলো 400 রিয়াল পায়। হিসাব করে দেখলাম আমাদের দেশে টাকা প্রায় 1200 টাকা। এই 12,000 টাকা চাকরি করছেন এখানে, স্যার কি করবো? এর সাথে থাকা আর খাওয়ার ফ্রি দিচ্ছে, 12,000 থেকে 2,000 খরচ করি আর 10,000 পাঠাই আমি, এইটার জন্য কত খরচ করে আসছেন? তখন যখন বললো যে 5-6 লাখ টাকা খরচ করে আসছে ওখানে, কেউ 7 লাখ টাকা খরচ করে আসছে, তাহলে যে টাকা খরচ করে আসছেন তাই তো উঠবে না সারা জীবন। আপনি যেখানে আছেন যেটুকু টাইম আপনি আছেন কয়েক বছর, এই বছর এতদিনে তো আপনার ই হবে না, টাকা উঠবে না। কারণ 12,000 টাকা যদি প্রতি মাসে পাই, 1 বছরে 1.5 লাখ টাকা হয়, তো এই টাকা দিয়ে আপনি কি করবেন? তো তখন বললো স্যার আসলে ভুল করে ফেলছি, আসলে বুঝিনি। এই জন্য বলবো যদি আপনার টাকা ইনকাম করতে হয় তাহলে আপনার দূর উচিত হচ্ছে ইউরোপে যাওয়া। সুযোগ আছে আপনার, এখন ইউরোপে তো ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, কাজের ভিসা হচ্ছে, সুযোগ তো আছে। আমি কিছুক্ষণ আগে বললাম যে একটা দেশে, এশিয়ার একটা দেশ লাওসে অল্প টাকায় যাওয়া যাচ্ছে, এবার সেখানে ভালো বেতন চাকরি। সৌদি আরবে যা ইনকাম করছে এক মাসে তার কত গুণ, 5-6 গুণ ইনকাম করার সুযোগ আছে। ওই যে বললাম 12,000 টাকা, 12,000 কে 5 গুণ করলে কত হয়, প্রায় 60,000, 70-80,000 টাকা ইনকাম করা শুরু করছে, অল্প টাকা যেতে পারছে। এটা অনেকে যথেই জানে না। এছাড়া বলবো তো আপনার জীবনে আরো সুন্দর কিছু করার সুযোগ আছে, বাকি জীবনটা নষ্ট করবেন না। আপনার উপর ডিপেন্ড করছে আপনার সন্তান, আপনার পরিবার, ভাই বোন অনেকে, তাই সুযোগ তো আছে। একটা জায়গাতে করেছি যেখানে আপন ভাই বোন বিশ্বাস করার কতটুকু যায় না, এখানে কয়েক বস্তা টাকা রাখলে কেউ তো নিবে না, তো ইনশাল্লাহ আপনার টাকা হারানো তো হয় নাই, তো সেই জায়গাটা তো আছে। কারণ আপনি দেখেন এদেশে এত প্রতারণা, এত এজেন্সি আছে, এত চক্র আছে বিদেশে পাঠানোর নামে, তারা টাকা নিয়ে নিচ্ছে, হবে কিনা তা দেখছে না, তার টাকা নিয়ে সর্বশান্ত করছে মানুষকে। এর মাঝখানে এক টুকু সততা তো আছে, তাই এটিএম আছে। আমি বলবো যে কালকে চলে আসুন, পরশু যেন না হয়, কাল কাল করতে করতে হয় না। অনেকে আমার সাথে দেখা করতে চেয়েছিল এক সময়, এমন হয়েছে যেদিন দেখা করার স্বপ্ন দেখেছে একটা ভদ্র মহিলা আসছেন 14 বছর পরে। উনি 14 বছর আগে স্বপ্ন দেখেছিলেন যে আমি এটিএম স্যার সাথে একদিন দেখা করব। উনি আসছেন ঠিকই, ওনার ছেলে একজন আসছে, তখন ছেলেটা অনেক ছোট ছিল, স্যার তখন ছেলেটার বয়স হলো 3-4 বছর বয়স ছিল। আজকে ছেলে বড় হয়েছে, সে এখন ইন্টারে পড়ে, আজকে নিয়ে আসছে আমার কাছে। এতদিন ভাবছি যে একদিন যাবো এটিএম স্যার কাছে, আমার তো কিছু নাই, আমার সন্তানটা মানুষ। এই 14 বছর আপনি করবেন না, এত দেরি করবেন না, অর্থাৎ উনি যে আগে আসছে উনি নিজেই কিছু করতে পারবেন, উনি নিজেই ঘরে বসে ইনকাম করতে পারবেন, ওনার ছেলের জন্য ওয়েট করতে হতো না। 14 বছর অনেক কিছু হতো, মানে হালাল ভাবে সচ্ছল হতো, ধনী হতো। আমি মাঝে মাঝে বলি ইফ ইউ আর বর্ন পুয়ার দ্যাটস নট এ মিস্টেক, দ্যাটস নট ইট অ্যাট অল ইউ প্রবলেম, বাট ডোন্ট ডাই পুয়ার। ইফ ইউ আর বর্ন পুয়ার দ্যাটস নট ইট অ্যাট অল এ ক্রাইম অর মিস্টেক অর সামথিং রং, বাট ডোন্ট ডাই পুয়ার। গরিব হয়ে জন্মগ্রহণ করেছে এটা তোমার অপরাধ না, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করো। আল্লাহ অনেক কিছু দিয়েছেন, অপার সম্ভাবনা দিয়েছেন, হাত পা সব দিয়েছেন, গরিব হয়ে মৃত্যুবরণ করবো না।
1: অনেক ধন্যবাদ স্যার, আমরা মোটামুটি অনেকটা শেষের দিকে চলে এসেছি, অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে, কিন্তু আমি জানি না আসলে সবগুলো প্রশ্ন করতে হয়তো আজকে সম্ভব হবে না। তারপর আমি একটা প্রশ্ন আপনার কাছে পর্যায়ে এসে করতে চাই, সেটা হচ্ছে আমাদের একজন বন্ধু লিখেছিলেন এম এ আজাদ তালুকদার, তিনি লিখেছিলেন আমি বিসিএস পাস, আমার বয়স 47 বছর, প্রাইভেট কার চালাতে পারি, সরাসরি কোম্পানি সার্ভিয়াতে ফুড ডেলিভারি কাম ড্রাইভার কাজের ভিসা করে দিতে পারবেন কিনা জানাবেন, এবং আরেক

0: ছোট্ট প্রশ্ন আমি আপনার কাছে পৌঁছে দিচ্ছি, যেহেতু একেবারে শেষের দিকে আমরা, এটা লিখেছিলেন আমাদের মিকাই, এমডি মিকাই, তিনি হচ্ছেন লিখেছেন, স্যার আমার বয়স 43 বছর 6 মাস, আমি সেনাবাহিনীতে জব করেছি, আমি কি এই বয়সে যেতে পারবো সার্বিয়াতে, স্যার একটু জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দুজনেই, মোটামুটি সিনিয়র। তবে একজন বলেছেন ওটা মানে বিএসএস হবে, হয়তো হবে বিসিএস তো হবে না, ওটা মনে হয় প্রথমটা যেটা ওটা মনে হয় বিএসএস হবে বা হ্যাঁ বিএসএস হবে, হতে পারে বিএসএস ডিগ্রি হতে পারে অথবা অনার্স হতে পারে,
0: বিএসএস পারে,
1: হ্যাঁ বিএসএস। তো তাতে তোর সুযোগ আছে, আমি দাশ একটু দেখাই, যদি অনার্স হয় তাহলে কেমন সুযোগ আছে, আর না হলে কেমন সুযোগ আছে একটু দেখাই। আমি দেখার চেষ্টা করছি, এই মাস তো গত মাসে একটু বলি, গত দেখুন কত মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে এটিএমসির মাধ্যমে, আলহামদুলিল্লাহ, হালাল ভাবে, বৈধ ভাবে, আমি সেটা দেখানোর চেষ্টা করছি। গত মাসের একটা ঘটনা, গত মাসের 2 তারিখে ফ্লাই করেছে, দেখেন দেখতে পাচ্ছেন মনে হয় একটা ভিসা,
0: জি
1: এটা হচ্ছে রাবেয়া সরকার একটা ভিসা দেখাচ্ছি, উনি অনার্স পাস, এবং ঠিক যিনি বললেন যে বিএসএস বা বিএসএস অনার্স করেছেন তার জন্য এরকম একটা সুযোগ আছে, উনি ডেনমার্কের ভিসা, এটা ডেনমার্কের ভিসা, গত মাসে 2 তারিখে ফ্লাইট ফ্লাই করেছিল ডেনমার্কে। আচ্ছা, এটা হলো তার ভিসা। এই ভদ্র মহিলা একদিন আসলেন আমার কাছে, এসে আমাকে বললেন, স্যার আমি তো অনার্স পাস করেছি, আমি ইউরোপে যেতে চাই কিন্তু আমি একা যাবো না। আমি কেন? আমি আমার আমার দুটো বাচ্চা আছে, দুটো মেয়ে আছে, তাদেরকে নিয়ে যেতে চাই, এবং সেই সঙ্গে সঙ্গে আমার আমার আমার হাজবেন্ডকে নিয়ে যেতে, অর্থাৎ হাজবেন্ড যেতে চাই, তার দুই বাচ্চা আছে, দুটো মেয়ে, তাদেরকে নিতে চাই, এবং সে যেতে চাই একসাথে। স্যার এটা কি সম্ভব? একজনের যোগ্যতা আমার যোগ্যতা, মানে ওনার হাজবেন্ডের তেমন যোগ্যতা নাই, বাচ্চারা তো ছোটই, কিন্তু একজনের যোগ্যতায় এই 4 জন যেতে পারবে কিনা, এটা তার প্রশ্ন ছিল। তাই বলেছিলাম যে আপনি অনার্স কিনা, বলছি স্যার অনার্স, তাহলে শুধু আইএলটিএস করেন, আইএলটিএস করেন এটিএমস এ, আপনি জানেন মনে হয় এটিএমস এ যারা আইএলটিএস করে তাদের জন্য যদি একবার কখনো আইএলটিএস স্কোরটা না আসে, মানে 6.5 দরকার ছিল, 6.5 যদি একবার না হয় তার দ্বিতীয়বার ওই কোর্সটা সম্পূর্ণ ফ্রি, বা স্পোকেন রাইটিং পড়েছে তার ফ্লুয়েন্সি আসে নাই, একবার করেছে কোর্স, 2 বার করেছে কিন্তু ফ্লুয়েন্সি আসে না, আবার ফ্রি, এভাবে 10 বার ফ্রি করা আছে একই খরচে, অনলাইন থেকে অফলাইন করা যায়, অফলাইন থেকে অনলাইনে করা যায়, সবকিছু সুযোগ আছে। আচ্ছা, গ্যাপ দিয়ে আবার শুরু করা যায়, সবকিছু সুযোগ আছে, এই জন্য এত ভালো রেজাল্ট আসছে। আপনি জানেন এখান থেকে 99 পেয়েছে, 8.5 পেয়েছে, 8 পেয়েছে, 7+ পেয়েছে, এত বেশি, এত ভালো রেজাল্ট বাংলাদেশে কোথাও করেছে কিনা জানি না, এটিএমস যত স্কোর করেছে। এখন বলছি এই ভদ্র মহিলা উনি করলেন, সম্ভবত 3 মাসের জায়গায় 6 মাস লেগেছিল তার আইএলটিএস এ 6.5 পেতে, তারপরে আমার কাছে বললেন স্যার 6.5 তো চলে আসলো এটিএমস এ করে, এখন আমি কিভাবে যেতে পারি? তখন তার ভিসাটা প্রসেস করলো আমরা তার পরিবার সহ, আলহামদুলিল্লাহ দেখেন গত মাসের 2 তারিখে তারা ফ্লাই করেছে, এটা তার ভিসা, ডেনমার্কের ভিসা। তার সাথে গেলেন হচ্ছে এই দেখেন তার বড় মেয়ে, ছোট বাচ্চা, তার কোনো যোগ্যতা নাই, তার ভিসা হলো ডেনমার্কের। এবার তার ছোট মেয়ে দেখাচ্ছে, তার ভিসা হলো একই সাথে, দেখেন এটা আর তার ভিসা, তার হলো তার হাজবেন্ড, এটা দেখেন সব ডেনমার্কের ভিসা হলো, যোগ্যতা ছিল একজনের। এখান থেকে করলাম আইএলস করালাম, এখানে সুযোগ দিলাম 6.5 না আসা পর্যন্ত করার, এখান থেকে ভিসা প্রসেস করা হলো, ভিসা না হলো কিছুই না, এখান থেকে তারা ফ্লাই মানে এই করলো সবকিছু করে, ভিসা নিয়ে 4 জনের ভিসা একসঙ্গে গত মাসে 2 তারিখে ফ্লাই করেছে। আলহামদুলিল্লাহ, শুধু স্বপ্ন দেখায় না, বাস্তব দেখালাম, বাস্তব প্রমাণ। আপনি দেখেন অনেক ভিসা হচ্ছে, এবার সাইপ্রাসের ভিসা, ইউরোপে সাইপ্রাসের ভিসা অনেক হয়েছে, অনেক ভিসা হয়েছে, আমি কিছু ফেসবুকে পোস্ট দিয়েছি, কিছু কিছু পোস্ট দিই নাই, তারা বলেছিল স্যার কিছু তাদের সামাজিক বা কোনো কিছু সমস্যা আছে তাদের জন্য নিষেধ করেছিল, দিই নাই। তো অনেক ভিসা, এবার একটা ভিসাও রিজেক্ট হয়নি ডেনমার্কের, একটা ভিসাও রিজেক্ট হয়নি এটিএমস এর তরফ থেকে যেগুলো করা হয়েছিল সাইপ্রাসের, একটা ভিসাও রিজেক্ট হয়নি যেটা হলো ইউকের জন্য, লন্ডনের জন্য। এবার এখন আরেকটা গুড নিউজ দিচ্ছে, অস্ট্রেলিয়ার ভিসা হচ্ছে প্রায় 98-99% প্রায় সব, যোগ্যতা থাকলে ভিসা, আইএলটিএস হলে ভিসা হচ্ছে, আমরা এই আইএলটিএস করাচ্ছি তারপরে ভিসা। আপনারা অবাক হয়ে যাবেন, নেদারল্যান্ডসে একসাথে হাজবেন্ড ওয়াইফ যেতে পারছে একজনের যোগ্যতা, জাস্ট ইন্টার পাস থাকলে যাওয়া যাচ্ছে, অনার্স থাকলেও যাওয়া যাচ্ছে, ইন্টার পাস থাকলেও হাজবেন্ডের যদি যোগ্যতা থাকে তার ওয়াইফ যেতে পারছে, বাচ্চা কাছে যেতে পারছে, ওয়াইফের যোগ্যতা থাকলে হাজবেন্ড বাচ্চা কাছে যেতে পারছে। এখন কিছুক্ষণ আগে বলছিলাম যে বিবাহিত হও, তোমার জন্য গুড নিউজ আছে, না হলেও গুড নিউজ আছে, কিছুদিন আগে একটা ছেলে আসলো, ও আমাকে বললো স্যার আমি ইউরোপে যেতে চাই, আমি হচ্ছে 8 পাস, বেশ কিছুদিনের কথা বলছি, ও 8 পাস, অত সুযোগ না, মিথ্যা সময় দেখাই না, একটা সুযোগ আছে ওয়ার্ক পারমিটে যাওয়ার। কিন্তু যদি তুমি যেতে চাও পুরো পরিবার নিয়ে, সেটার জন্য তোমাকে এই করতে হবে, একটা বুদ্ধি ওকে শেখে না, তুমি এক কাজ করো, তুমি লেখাপড়া তেমন করো নি, একটা ভালো বিয়ে করো। কেমন বিয়ে স্যার? আমি অনার্স পাস দেখে একটু বিয়ে করি। আমার স্যার এটা কি আসবে? আমার বললাম যে হ্যাঁ আসবে। আমি 8 পাস, আমাকে অনার্স পাস করে মেয়ে বিয়ে করবে? হ্যাঁ করবে। আমি তোমাকে বললাম যে তুমি এক কাজ করো, তুমি গায়ের রং না দেখে যোগ্যতা রং দেখো। তাই করেছে, ও অনার্স পাস একটা বিয়ে বিয়ে করে আসছে। স্যার আমার পরিবারের ভাবে? হ্যাঁ পারিবারিক ভাবে হয়েছে। তাকে আইএলস করতে বললাম, আইএলস করলে তুমি যেতে পারবে ইনশাল্লাহ। একদিন আমাকে বললো, স্যার আমার স্ত্রী তো আসলে সন্তান সম্ভাবা, শি ইজ এক্সপেক্টিং। তাই বললাম ঠিক আছে, তোর বাচ্চা হয়ে যাক, তারপরে ইনশাল্লাহ যাবে, একসাথে যাবে ইনশাল্লাহ। স্যার একসাথে বাচ্চা নিয়ে? আমি বাচ্চা নিয়ে যাবে ইনশাল্লাহ। মজার ব্যাপার, দেখেন এগুলো এগুলো বাস্তব। আমি দেখালাম যেটা, এরকম অনেক ঘটনা ঘটছে, মানে প্রতিদিন কোনো কিছু ঘটনা ঘটছে, কিছু না কিছু ঘটছে আলহামদুলিল্লাহ। এই স্বপ্নগুলো বাস্তব হচ্ছে, বাস্তবে পরিণত হচ্ছে। ঠিক আরেকজনের কথা বললো, যার বয়স 43-44 হয়ে গেছে, 44 মনে হয়, তার জন্য বলবো হ্যাঁ এখন 45-46 পর্যন্ত যাওয়া যাচ্ছে ওয়ার্ক ভিসায় ইউরোপে। আপনি অবাক হবেন, ইউরোপের বেশ কিছু দেশ, তার মধ্যে সাইপ্রাসে ভিসা হচ্ছে, অনেক ভিসা, সাইপ্রাসে যেমন স্টুডেন্ট ভিসা হয় তেমনি ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে। আপনি জানেন, অবাক হয়ে যাবেন, পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, ফিনল্যান্ডে নিজেদেরই ক্রাইসিস আছে, জব ক্রাইসিস, বাট তারা ভিসা, ওয়ার্ক ভিসা ওখান থেকে ইস্যু করছে। তারা যেন আমার দেশে দেখেন, আমাদের দেশে বাংলাদেশে কিন্তু অনেক বেকার আছে, অথচ আমাদের দেশে বেশ কিছু দেশ থেকে, যেমন ইন্ডিয়া থেকে, শ্রীলঙ্কা থেকে, আফ্রিকা থেকে, তারা কিন্তু এখানে কাজ করে। আমার নিজের দেশেই কিন্তু বেকার, বাট বাইরের থেকে তারা কিন্তু এসে ওয়ার্ক করছে। ঠিক তেমনি ফিনল্যান্ডে ওদের নিজেদেরই কিন্তু আসলে বেকার আছে, বাট আমাদের দেশ থেকে তারা, বা বিভিন্ন দেশ থেকে তারা নিচ্ছে। এই সুযোগগুলো কিন্তু আছে, অনেকে জানে না এটা। আর যেহেতু সুযোগ আছে, সুযোগগুলো কাজে তো লাগাতে হবে, শেষ হয়ে গেলে তখন কিছু করতে পারবো না।
2: ধন্যবাদ স্যার, আমরা একেবারেই শেষের দিকে, একেবারেই মানে সময় একেবারেই নেই, বিদায় নিতে হবে। যদি আপনি শেষ মুহূর্তে কিছু বলেন, অল্প করে।
1: শেষ হলো, শেষ হইল না, শেষ সাঙ্গ করি মনে হবে, মনে হবে এখানে শেষ, কিন্তু শেষ হইল না, আসলে অনেক কিছু বলার ছিল, তারপরেও হলো না। আমি এটুকু বলবো, আমার কাছে দেখা করার সুযোগ আছে প্রতিদিন, বিনিময়ে আমি কিছুই দিই না। গত 23 বছর কারো কাছ থেকে কেউ বলতে পারবে না তাকে পরামর্শ দেওয়ার জন্য কোন টাকা পয়সা কখন নিয়েছি, বাকি জীবন নিতে চাই না। বা তার আগে বলবো, আমি ব্যক্তিগত নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে আসুন, আগামীকালকে আসুন, পরশু দিনের জন্য অপেক্ষা করবেন না। আমি ব্যক্তিগত নাম্বার দিচ্ছি আবারও, তবে আমার সহকর্মী একজন নাম্বার দিচ্ছি, অনেক সময় আমার ব্যক্তিগত নাম্বার অনেকে পান না, আমি পরে আবার অ্যান্সার করার সুযোগ পাই তখন করি। ব্যক্তিগত নাম্বার দেওয়ার আগে আমার সহকর্মী একজন নাম্বার দিচ্ছি, যিনি এটিএম স্যার একজন কর্মকর্তা, 01318-222-647, আবার বলছি 01318-222-647। আরেকজন কর্মকর্তা নাম্বার দিচ্ছি, ভিসা নিয়ে যার কাজ করছেন, ওয়ার্ক ভিসা অথবা স্টুডেন্ট ভিসা অথবা পুরো পরিবার নিয়ে ভিসার জন্য, 01318-222-633। আরেকটা নাম্বার দিচ্ছি আমার সহকর্মীর, 01321-18-11-27, আবার বলছি 01321-18-11-27। আমার ব্যক্তিগত নাম্বার দিয়ে শেষ করছি। আমার ব্যক্তিগত নাম্বার আবার বলছি, যেটা আমার সাথে আছে প্রায় 2 যুগ, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর বলে সেভ করে রাখুন, 01712-80-81-93। আমার বলছি ব্যক্তিগত নাম্বারটা, 01712-80-81-93। আগামী 1 ঘন্টা ইচ্ছা মতো কল করুন অথবা ইচ্ছা মতো হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা এফএম 90.4 কে আমাকে সুযোগ দেওয়ার জন্য। মুসলিমদেরকে বলবো, কোনোভাবেই যেন 5 ওয়াক্ত নামাজ চার না হয়, প্রত্যেক ফরজের পরে, ফরজ নামাজের পরে এক আয়াতুল কুরসি পড়ুন, প্রতিদিন অনেকবার ইস্তেগফার করুন, রাতে সূরা মুলক পাঠ করে ঘুমান, আপনার জীবন আগের চেয়ে সুন্দর যাবে। আর যদি তাহাজ্জুদ নামাজ কেউ না পড়ে থাকেন, অভ্যাস করুন, এটা আপনার জীবনকে একটা নতুন জীবন দেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আবারও ঢাকা এফএম 90.4, থ্যাংক ইউ সো ভেরি মাচ।
2: অনেক ধন্যবাদ স্যার, আমাদের সঙ্গে ছিলেন এটিএম স্যার, মানে এটিএম মাহমুদ স্যার। অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আমরা স্যারের কাছ থেকে আজকে জেনে নিলাম। দর্শক, তবে আজকে এই আয়োজন থেকে বিদায় নিতে হচ্ছে, একেবারে শেষ পর্যায়ে আমরা। আপনি অবশ্যই আমাদের এই পেজ থেকে আয়োজনগুলো পেয়ে যাবেন, এপিসোডগুলো কিন্তু শেয়ার করতে পারেন বেশি করে। যাই হোক, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি বিদায়। ঢাকা এফএম 90.4।
3: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। ঢাকা FM
4: 90.4। হ্যালো।
5: হ্যাঁ বলো।
4: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
5: আচ্ছা নেটে কল দাও তো।
4: আহা, এখানে কি হলো?
5: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
4: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
6: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
7: আছে
8: কই?
7: ঢাকা FM টিউন করেন,
8: তারপর
7: পাবেন
8: কি?
7: শান্তি।
9: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটাটা আর কান সরে সরে।
10: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM 90.4।
11: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
12: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস এসে
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে। জয়েন করে লাইন কিন্তু

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা এফএম 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা এফএম 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: আছে।
1: কই?
0: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটো কাটো আর গান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
1: তোর আরে লেট মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো?
3: এই চলে এসেছে রে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছি, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
3: ঢাকা FM 90.4
4: সারা দেশে
3: সব আসা।